বাঁধন কাটু রসের বর্ষণে হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে তপের তপের বাঁধন কাটু রসের বর্ষণে হৃদয় আমার।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরপর শুনছিলেন চার শিল্পীর কণ্ঠে গান, একক কণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরী, দেবব্রত বিশ্বাস, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নেব। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। শুনতে থাকুন 107 FM রেনবো, সকাল 6টায় ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। বুধবার তাই রত্নগর্ভার সঙ্গে নিয়ে উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে কেন আমায় পাগল করে যাস, এই গানটি আজকে আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যিই যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM রেইনবো কলকাতা @gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে 107 ভোরাইতে রয়েছে আরবি। একটা কথা বলুন তো, পৃথিবীর সবচেয়ে কঠিন দৃশ্য কোনটা? নিজের সন্তানকে প্রথম স্কুলে দিয়ে আসা। সে চিৎকার করছে, আপনাকে কাছে চাইছে, হাত বাড়িয়ে রয়েছে, সেই দৃশ্য? নাকি সন্তান প্রথমবার বাড়ির বাইরে চলে যাওয়া? নাকি সেই দিন যেদিন সন্তানকে শেষবারের মতো, হ্যাঁ শেষবারের মতো দেখতে হয়? একজন মা হয়তো এর উত্তর দিতে পারবেন, কিন্তু আজ আমি যে মায়ের কথা বলবো, আরবি যে মায়ের কথা বলবে আজ, তাকে এই তিনটি মুহূর্তই কিন্তু পার হতে হয়েছিল। ছেলেকে বড় হতে দেখেছেন, ছেলেকে নিজের বাড়ি ছেড়ে দূরে যেতে দেখেছেন, ছেলেকে সারা বাংলার ভালোবাসায় বড় হতে দেখেছেন, আর শেষ পর্যন্ত সেই ছেলেকেই হারিয়েছেন। কিন্তু তার গল্পের সবচেয়ে আশ্চর্যের জায়গাটা অন্য জায়গায়। যে মানুষটিকে একদিন গোটা বাংলা নিজের মানুষ বলে মনে করেছিল, তার কাছে তিনি কখনো মহানায়ক হয়ে ওঠেননি, তিনি ছিলেন শুধুমাত্র খোকা। আজ থেকে অনেক বছর আগে কলকাতায় এক যৌথ পরিবারে তার জন্ম। সংসারে সচ্ছলতা নিয়ে অর্থের

0: আন বাড়িতে লোকজন অনেক, কাজের লোক রাখার ক্ষমতা না সে ছিল না। অল্প বয়সে বিয়ে হয়ে আসা এক তরুণী সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করেছেন, রান্না করেছেন, ঘর সামলাচ্ছেন, পরিবারের মানুষদের দেখেছেন। আর তার স্বামী, হ্যাঁ তার স্বামী, তিনিও কিন্তু সংসারের চিন্তায় সারা দিন বাইরে। পরে কলকাতার মেট্রো সিনেমার সঙ্গে তার কর্মজীবনের যোগ হলো। কাজের এমন চাপ যে অনেকদিন সন্তানটা ঘুমিয়ে পড়ার পর বাড়ি ফিরতেন। এই সংসারেই জন্ম নিল একটি ছেলে, যে তখনও জানে না একদিন তার মুখ দেখে লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ হবে, জানে না একদিন তাকে বলা হবে মহানায়ক, জানে না তার মৃত্যুর দিন কলকাতার রাস্তায় মানুষের ঢল নামবে। সে তখন শুধু মায়ের খোকা। কিন্তু বলুন তো, কে সেই ছেলে? আপনি বলবেন একটা শব্দ বন্ধই যথেষ্ট। ওকে, তাই সই না, আর কোনো ক্লু নয়, বরং পাঠিয়ে দিন, সঠিক উত্তরটা পাঠিয়ে দিন 9903659992 তে। সবটাই কিন্তু একেবারে খোলা পাতার বইয়ের মতো, সেই বল না ওপেন বুক এক্সাম। আজও কিন্তু এমন ক্লু দিয়েছে আরপি যেটা একেবারে ওপেন বুক এক্সামের মতো। তবু পাঠিয়ে দিন আপনাদের নামগুলো, আপনাদের সেই থাকার জায়গাগুলো, লোকেশনগুলো শুনতে চাইছে আরপি, বলতে চাইছে আজ 107 FM রেনবোতে 9903659992 এই নাম্বারে পাঠিয়ে দিন, যার এবছর জন্ম শতবর্ষ। জীবন খাতার প্রতি পাতায় কত হিসেব নিকেশ তার রয়েছে, তবুও সেই হিসেব নিকেশ জানতে, শুনতে, বলতে আমরা বড্ড ভালোবাসি।
1: জীবন খাতার প্রতি পাতায় যত

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আপনার কানে 107 রয়েছে আর পি আজ ভোরবেলায়, আজ সকালবেলায় সেই কথা, সেই মুখ, সেই হাসি, আর যে ছেলেটির জন্ম 3রা সেপ্টেম্বর, হ্যাঁ 1926, তার নিজের লেখা থেকে আমরা জানতে পারি তিনি শুনেছিলেন যে তার জন্ম হয়েছিল আহিরিটোলায়, 51 নম্বর আহিরিটোলা স্ট্রিটে, তার মামার বাড়িতে। আর তাদের পৈতৃক বাড়ি ছিল ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে। সেটা ছিল চট্টোপাধ্যায় পরিবারের যৌথ সংসার। সময়টা খুব কি সহজ ছিল? না না না, মোটেই সহজ ছিল না। ওই যে বললাম, পরিবারের আর্থিক অবস্থা তখন আগের মতো নেই, ভাগন শুরু হয়েছে, অভাব ঢুকেছে সংসারে। আর সেই অভাবের সবচেয়ে সবচেয়ে বড় বোঝা এসে পড়েছিল বাড়ির মহিলাদের কাঁধে। তার মা চপলা দেবীকে সংসারের প্রায় সমস্ত কাজ নিজের হাতে করতে হতো, সকাল থেকে রাত। কোনো অভিযোগ নেই, কোনো প্রচার নেই, কোনো ইতিহাসের বইয়ে আলাদা অধ্যায় নেই। একজন মা সংসার করছেন, সন্তান মানুষ করছেন, এইটুকুই। আর বাবা সাতকড়ি চট্টোপাধ্যায়, তিনি ছিলেন অন্য ধরনের মানুষ। কলকাতার মেট্রো সিনেমা হলে কাজ করতেন আর হাতে সময় পেলে নাট্যচর্চায় মন দিতেন। আসলে এই যৌথ পরিবারই নাটকের একটা পরিবেশ ছিল। বাড়ির লোকজন মিলে নাটকের দল করতেন। ছোট্ট ছেলেটি, পুঁচকে ছেলেটি সেই পরিবেশেই বড় হচ্ছিল। হয়তো সেখান থেকেই তার মনে প্রথম অভিনয়ের বীজ পোঁতা হয়েছিল, যদিও তখনও কেউ জানত না সেই বীজ একদিন কতটা বিশাল হয়ে উঠবে, কতটা মহিরুহ হয়ে উঠবে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাবার খুব কম ছিল, কিন্তু ছেলেমেয়েরা কী করছে সেটা তাঁর না অজানা ছিল না। ছেলে পরে বাবাকে স্মরণ করে লিখেছিলেন, বাবা তাদের কখনো গায়ে হাত তুলতেন না, চেঁচিয়ে বকতেনও না, অথচ তাকে তারা ভয়ও করতেন, ভালোবাসতেন। এমন ভালোবাসা যা বাবাকে হারানোর পরে আরও আরও ভীষণ ভীষণ রকম গভীর হয়ে উঠেছিল। আজ তাঁর কথা, শতবর্ষে, শতবর্ষের জন্মদিন আমরা পেরিয়ে এসেছি, আজ তাঁর কথায় মুখরিত হচ্ছে রত্নগর্ভা, তাঁর কথায় মুখরিত হচ্ছে ভোরাই। আর আপনাদের কাছে জিজ্ঞাসা, কে সেই, কে সেই ব্যক্তিত্ব যার কথা বলছে, যার মা চপলা দেবীর কথা, বাবা সাতকড়ি চট্টোপাধ্যায়ের কথা শেয়ার করছে আপনার কানে শুধুমাত্র 107-এ। সঙ্গে রয়েছে আরপি, আর আপনিও পাঠিয়ে দিন সেই উত্তর, জানি সকলের উত্তর আজ একেবারে ঠিক ঠিক ঠিক হবে। 9903653992 এই নাম্বারটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার নাম্বার, পাঠিয়ে দিন আপনার মেসেজ।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: বুধবার মানে কিন্তু রত্নগর্ভা, সেই রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে রয়েছে আরবি। আর আজ যারা উত্তর পাঠিয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু উত্তর একেবারে ঠিক হবেই, হতেই হবে, কিছুটি করার নেই। কারণ সেই তিনি যে আমাদের হৃদয়ে রয়েছেন, মনে রয়েছেন, একেবারে অন্তরের অন্তঃস্থলে রয়েছেন। অর্জুন সিং এখন হাওড়া আমতা রামচন্দ্রপুরে রয়েছে, পাঠিয়েছে, আর যথারীতি সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভ সকাল দাদা ভাই। ভোরাই শুনছি অমুকের মায়ের কথা হচ্ছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাল হাওড় থেকে এমন লিখেছে, সেই সঙ্গে দুধকুমার পণ্ডিত বারুইপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। একই সঙ্গে উত্তর পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। সুভাষের পর কার কথা বলতেই হবে, সৌমিন যাদবপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। ওকে, হাওড়া থেকে রীতা পাঠিয়েছেন সঠিক উত্তর। একই সঙ্গে ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন, ওকে, ছোট্ট করে পুঁচকে নামটুকু লিখেছেন ডিপি চ্যাটার্জি, থ্যাংক ইউ। আর এই মুহূর্তে কার কথা বলতেই হবে, অমৃতা দত্ত মাইতি নিউ ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। অমৃতা দত্ত মাইতির পর কার নাম, অনিতা মল্লিক মানিকতলা থেকে। অনিতা মল্লিকের পর অবশ্যই যে সকালবেলায় বলেছে গুড মর্নিং দাদা, ওকে ওকে ওকে, অনেক কথা লিখেছে। এবং এই মুহূর্তে মৈনাক রয়েছে সিকিমে, আর সিকিমের এমনকি পিন নাম্বারটা পর্যন্ত দিয়ে দিয়েছে, ওকে, থ্যাংক ইউ মৈনাক। সেই সঙ্গে আলপনা এম কলংপাড় আসাম থেকে শুনছেন, ওয়াও, কলংপাড় আসাম থেকে শুনছেন আলপনা এম, আপনাকে থ্যাংক ইউ। একই সঙ্গে মেসেজ পড়েছেন কে, যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, ওকে, থ্যাংক ইউ আপনাকেও। প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। একই সঙ্গে কে লিখেছেন, সৌভিক সরকার কসবা হাল।

থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। আর এরপর কে? স্নেহাংশু মুখার্জি, বদনগঞ্জ হুগলি থেকে। স্নেহাংশু মুখার্জি, অনেক অনেক থ্যাংক ইউ। একই সঙ্গে কার কথা পেয়েছি? সুমনা পাল বিরাটি থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সুমনা পালের পর কার নাম বলতেই হবে, সুখেন পাল ডোমজুর থেকে পাঠিয়েছেন। সুখেন পাল ডোমজুর থেকে, জগৎপুর খানাকুল হুগলি থেকে। কালীকৃষ্ণ মান্না এবং দিয়েছেন সঠিক উত্তর।

ওকে, থ্যাংক ইউ। সেই সঙ্গে সৌভিক ঢাকুরিয়া থেকে দিয়েছেন সঠিক উত্তর। একই সঙ্গে কার উত্তর? নারায়ণ ঠাকুর, গ্রিন ভ্যালি রেসিডেন্সি, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা 154 থেকে তিনি দিয়েছেন সঠিক উত্তর। না, এখানে কিন্তু শেষ উত্তর নয়, আরও রয়েছে বেশ কতকগুলো উত্তর। যেমন অমল খাঁড়া রুদ্রপুর ডোমজুড় হাওড়া থেকে পাঠিয়েছেন। অমল খাঁড়ার পর কার কথা বলতেই হয়? নীলাদ্রি মাইতি। নীলাদ্রি মাইতি হাওড়া 9 থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। একই সঙ্গে স্বপন দেবনাথ কাটোয়া পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন। সুশান্ত ভট্টাচার্য, শর্মিষ্ঠা ভট্টাচার্য, ওকে, তারাও দিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে জয়শ্রী ভট্টাচার্য এই নামটাও লিখেছিলেন। প্রদীপ কুমার রায় বেহালা পদ্মশ্রী কলকাতা 60 থেকে পাঠিয়েছেন। শাশ্বতী আচার্য, লীনা আচার্য লেকমার্কের থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। নীলাঞ্জনা মাইতি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, হ্যাঁ, ওখান থেকে পাঠিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। রয়েছে আরও বেশ কিছু উত্তর আসছে, দেখা যাক যদি পারা যায় আরও কিছুক্ষণ বাদে সেই নামগুলো আর পি জানিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু শ্যাবল মিত্র আপনার কানে।

0: 107 FM Rainbow Day. Borai. Borai. 107 FM Rainbow Day.
1: FM Rainbow Day আজ যার কথা তার নাম নতুন করে বলার কিচ্ছুটি নেই, বরং একটা মজার মজার গল্প বলে। এই ছেলের নামটাও কিন্তু একেবারে ঠিক হয়নি। ব্যাপারটা কি না, জন্মের পর তার দাদামশাই নাম রেখেছিলেন উত্তম কুমার, কিন্তু সেই নাম মা চপলা দেবীর পছন্দ হয়নি, তিনি বদলে রাখলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় প্রথম দিকে এই নামেই কাজ করতেন ছেলে, কিন্তু ভাগ্য সেই নামের সঙ্গে সায় দিল না। একের পর এক ছবি ব্যর্থ হতে থাকল, তখন নাম বদলে রাখা হল অরূপ কুমার। না, তাতেও কিছু হল না, শেষ পর্যন্ত ফিরে এলেন সেই প্রথম নামে, উত্তম কুমার, যে নামটা একদিন তার দাদামশাই রেখেছিলেন। সেই নামেই তিনি হয়ে উঠলেন বাংলার মহানায়ক। ভাবতে অবাক লাগে, যে নামে গোটা বাংলা তাকে চিনল সেই নামটা প্রথমবার মায়ের পছন্দই হয়নি। এই ছেলের ছিল ওরা একা সন্তান, যে এক সন্তান যে ছিল তা কিন্তু নয়, তার একটি দিদি ছিল। হ্যাঁ, উত্তম কুমারের একজন দিদি ছিল। ছোট্টবেলায় শৈশবে তাকে হারিয়েছিলেন উত্তম কুমার, আর ছিল দুই ছোট ভাই, বরুণ কুমার এবং তরুণ কুমার। তরুণ কুমারও পরে বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন। ভাইদের মধ্যে এই ছেলেই ছিল কিন্তু সবচেয়ে বড়। গান শুনে ফিরে আসা, ওকে, তাহলে গান শুনে ফিরে আসা, এবং ফিরে আসার পর আবারও কিন্তু তার জীবনের গল্পে মায়ের কথায় ফিরে আসা। এই মুহূর্তে কে রয়েছেন? এই মুহূর্তে মান্নাতে আপনার গানে শুধুমাত্র 107 এ।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: সেই রত্নগর্ভা প্রতি বুধবার ভোর ছটায় FM রেইনবোতে, ভোর আইতে। আজ রয়েছে আপনার কানে আরপি। গান শুনে ফিরে আসা, আর ফিরে আসার পর সেই কষ্টের কথাটা বলা। একজন বাবা চলে গেলেন, তার বড় ছেলে তখন প্রতিষ্ঠিত হওয়ার পথে। কিন্তু বাবাকে হারানোর পরে সেই ছেলে কি করেছিল আর তার মা তাকে কি বলেছিলেন, এই কথাগুলো না জানলে আজ কিন্তু উত্তমের পরিবার, উত্তমের মায়ের কথা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় চলে গেলেন, দুম করে চলে গেলেন। বাবার শেষ কাজ শেষ করে বাড়ি ফিরেছেন ছেলে, সামনে মা, কিন্তু সেই মা আর আগের মতো নেই। সিঁথির সিঁদুর নেই, পরনে বিধবার পোশাক, ছেলের চোখে সেই দৃশ্য সহ্য হল না, কিছুতেই সহ্য করতে পারলেন না। সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তিনি, তখন মা চপলা দেবী ডাকলেন, খোকা শোন। এই ডাকটা, এই খোকা ডাকটা শুনে কিন্তু থমকে দাঁড়ালেন উত্তম কুমার। এতক্ষণ ধরে রাখা ছেলের সমস্ত শক্তি যেন ভেঙে পড়ল, খান খান হয়ে গেল। মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন উত্তম কুমার, মা কি হবে, আমি তো কিছুই ভাবতে পারছি না। ভাবুন তো, যে ছেলে পরে লক্ষ লক্ষ মানুষের সামনে অভিনয় করবে, যে ক্যামেরার সামনে চোখের জল ফেলবে, সেই মানুষটি নিজের মায়ের সামনে তখন শুধু একটি অসহায় ছেলে, শুধুমাত্র মায়ের খোকা। মা তাকে জড়িয়ে ধরে বললেন, ভয় কি রে, আমি তো আছি, আর রয়েছে তাঁর আশীর্বাদ। হ্যাঁ রে, তাঁর আশীর্বাদ। কি আশ্চর্য না, স্বামীকে হারিয়েছেন মা, তার নিজের বুকেও তখন শোকের পাথর, অথচ তিনি ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে বাবার জন্য অপরাধ বোধে ভুগছে, মনে করছে বাবার জন্য কিচ্ছুটি করতে পারল না। নতুন বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল বাবাকে, মা বাবা জাননি, তাদের সেবা করার সুযোগও যেন পেল না। তখন চপলা দেবী তাকে বোঝালেন, তোর বাবা কারো কাছ থেকে কিছু কোনোদিন আশা করতেন না, বরং নিজেকে নিংড়ে দিয়েছেন। অসুস্থ হয়েও শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন, তার মানে এই নয় যে তোদের তিনি ভালোবাসতেন না। কতখানি ভালোবাসতেন সেটা শুধু আমি জানি। তোদের ভার সমস্ত আমার ওপর দিয়ে তিনি চলে গেলেন। এই একটা বাক্য, এই একটা বাক্য হয়তো চপলা দেবীর জীবনটাকে বুঝিয়ে দেয়। তোদের ভার সমস্ত আমার ওপর দিয়ে তিনি চলে গেলেন। স্বামী নেই, সংসার আছে, সন্তান আছে, আর তাই কান্নার মধ্যেও দাঁড়িয়ে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার কথা নিয়ে ফিরবে আরপি, কিন্তু তার আগে গানে গানে কানে কানে 107 এ। এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কি তো সেই গান।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ছেলে মাকে নিজের নতুন বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, মানে উত্তম কুমার মা চপলা দেবীকে নিজের নতুন বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মা রাজি হলেন না, রাজি হননি তিনি। বলেছিলেন তার শ্বশুরের ভিটে, স্বামীর ভিটে তিনি কোনোভাবেই ছেড়ে যেতে পারবেন না, কারণ তাহলে সেই ভিটেতে প্রদীপ দেবীকে। একটু ভেবে দেখুন, আজকের দিনে কথাটা হয়তো আমাদের কাছে অদ্ভুত শোনাবে, কিন্তু একজন নারীর কাছে, একজন মায়ের কাছে সেই বাড়ি ছিল শুধু একটা বাড়ি নয়, সেখানে তার শ্বশুরের স্মৃতি, স্বামীর স্মৃতি, তার নিজের সংসারের ইতিহাস। তাই ছেলে যতই বলুক না কেন, মা কিন্তু গেলেন না, বরং ছেলে ভাবল তাহলে আমি মায়ের কাছে চলে যাব, জীবনের বাকি দিনগুলো মায়ের সেবায় কাটাব। এই ছেলে তখনও না নাম করা অভিনেতা হয়ে ওঠেনি, কিন্তু সত্যিকারের একজন মানুষ হয়ে উঠেছিল। এই যে এই জায়গাটায় ছেলের নিজের লড়াইয়ের কথা, সেই লড়াইয়ের কথাটাও কিন্তু একটু বলে নিই আজ, কারণ যে মানুষটিকে আমরা আজ মহানায়ক বলে জানি তার পথটা মোটেই যে মসৃণ ছিল না সে তো আমরা সকলেই জানি। পড়াশোনা করেছিলেন কোথায়, না কলকাতার সাউথ সাবারবান স্কুলে, এসএসসি পাস করে ভর্তি হয়েছিলেন গোয়েঙ্কা কলেজে, কিন্তু সংসারের টানাপোড়েনের কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। জীবিকার জন্য চাকরি নিতে হয় কলকাতা পোর্ট কমিশনার্সের অফিসে, এই চাকরি করতে করতে কিন্তু সিনেমায়। 1948 সালে নীতিন বসুর দৃষ্টিদান ছবি দিয়ে শুরু, তখনও নিজের নাম লিখতেন অরুণ কুমার চ্যাটার্জি, কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি। একের পর এক ছবি ব্যর্থ হল, মর্যাদা, সহযাত্রী, নষ্ট নীড়, সঞ্জীবনী, দর্শক তাকে কোনোভাবেই গ্রহণ করছিলেন না। চলচ্চিত্র পাড়ায় তার নামের পাশে জুটে গেল ফ্লপ মাস্টার তকমা। আর সেই সব দিনগুলোয় কি করেছেন চপলা দেবী, এমনকি উত্তম যখন মনে মনে ভাবছেন যে তিনি অভিনয় ছেড়ে দেবেন, তখন এই চপলা দেবী পাশে এসে দাঁড়িয়েছেন, না মুখ খুলে একটা কথাও বলেননি, শুধুমাত্র হাতের স্পর্শটুকুতে বুঝিয়ে দিয়েছেন তিনি ছেলের সঙ্গে আছেন। এই কঠিন সময়ে 1948 সালে কিন্তু বিয়ে করেছিলেন উত্তম কুমার গৌরী দেবীকে। 1951 সালের 7ই সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের ছেলে গৌতম। সংসারের দায়িত্ব বাড়ছে, অথচ সিনেমায় সাফল্য নেই, এই পরিস্থিতিতেও কিন্তু তিনি লড়াই ছাড়েননি, একটিমাত্র মুখের দিকে চেয়ে, সেই মুখটা অবশ্যই এই চপলা দেবী। 1952 সালে ডিসেম্বরে পোর্ট কমিশনার্সের চাকরি ছেড়ে দিলেন পুরোপুরি অভিনয়ে মন দেবেন বলে, এবং সেই বছরই মুক্তি পেল বসু পরিবার, যা তাকে প্রথম সাফল্যের স্বাদ দিল। আর এই যে চাকরি ছেড়ে দেওয়ার সময় মাকে এসে বললেন কথাটা, তিনি চাকরি ছেড়ে দেবেন, মা কিন্তু সেদিনও নিষেধ করেননি, মানা করেননি, চাকরি ছাড়লে খাবে কি এই জিজ্ঞাসা না তিনি করেননি, শুধুমাত্র নীরবে এই বড় ছেলেকে সায় দিয়ে গিয়েছেন। আর তারপর তো 1975, যে ছবিতে প্রথমবার সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করলেন তিনি, সেখান থেকেই শুরু হল বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত জুটির জয়যাত্রা। যে ছেলেকে একদিন ফ্লপ মাস্টার বলা হয়েছিল, সেই একদিন হয়ে উঠল বাংলার মহানায়ক। এই লড়াইয়ের দিনগুলোতে মা কি ভাবতেন সেটা উত্তম কুমার তার নিজের জীবনীতে, আত্মজীবনীতে না সেভাবে লিখিতেই যাননি, লিখে রাখেননি, কিন্তু স্পর্শটুকুর কথা বলেছেন, মায়ের চোখে চোখ রাখার কথা বলেছেন। আর মায়ের হৃদয়টা যেন উত্তম কুমার পড়তে পারতেন সেটাও লিখে গিয়েছেন। এই মানুষটি যখন সিনেমায় কাজ শুরু করলেন, তখন তার মা কি জানতেন তার ছেলে একদিন এত বড় হবে, আমাদের জানা নেই। কিন্তু একটা জিনিস অবশ্যই আমরা জানি, ছেলে যতই বড় হয়েছে মায়ের কাছে সে ততটাই কিন্তু খোকা থেকেছে। আর ছেলের নিজের কাছেও মা ছিলেন এমন একজন যার আশীর্বাদ ছাড়া সাফল্য অসম্পূর্ণ। নিজের আত্মজীবনী আমার আমিতে কি লিখে গিয়েছেন সে কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে অবশ্যই অবশ্যই এই যে আশা ভোসলের কণ্ঠে সেই গান।

জীবনের রাতও কিন্তু ঘনিয়ে এলো কিভাবে, কিন্তু তার আগে দারুণ দারুণ একটা অবশ্যই জীবনের গল্প আর পি শেয়ার করছে আজ আপনার কানে শুধুমাত্র 107-এ। একটা অদ্ভুত অদ্ভুত অভ্যেস ছিল তার, আমার আমিতে লিখে গিয়েছেন, মা ছিলেন তার কাছে সত্যিকারের এক মানবী রূপী দেবী। মনের সব কথা তিনি খুলে বলতে পারতেন তার মাকে। আর এই যে অদ্ভুত অভ্যেস, সিনেমায় কাজের জন্য চুক্তি করতেন উত্তম, টাকা পেতেন, তারপর সেই টাকা দিয়ে মাকে প্রণাম করতেন। তার বিশ্বাস ছিল মাকে টাকা দিয়ে প্রণাম করলে সেই টাকা নাকি শতগুণ হয়ে ফিরে আসে। কি সুন্দর একটা বিশ্বাস না? হয়তো তিনি জানতেন না এই বিশ্বাসের কোনো হিসাব বিজ্ঞানের বইতে নেই, কিন্তু মায়ের আশীর্বাদের হিসাবও কি কোনো বইতে থাকে? মা পরে লিখেছিলেন, সেই মাতৃপ্রণামের টাকা তার কাছে লক্ষ গুণ বেদনা হয়ে ফিরে আসছে, কারণ যিনি টাকা দিয়ে প্রণাম করতেন তিনি আর নেই। আজকে রত্নগর্ভায় সেই উত্তম কুমারের কথা, তার মায়ের কথা, তার পরিবারের কথা। একজন মহানায়ককে পৃথিবী চিনেছিল, কিন্তু তাকে প্রথম চিনেছিলেন কে? একজন শিল্পীকে লক্ষ মানুষ ভালোবেসেছিল, কিন্তু শিল্পী হওয়ার আগের ছেলেটিকে কে ভালোবেসেছিলেন? সেই মা তো। একজন তারকার জীবনের আলো আমরা দেখেছি, কিন্তু সেই আলো জ্বালিয়ে রাখার জন্য ঘরের ভিতরে যে মানুষটি নিজের জীবন পুড়িয়ে দিয়েছেন তাকে কতটা দেখেছি। চপলা দেবী সেই মানুষ। একেবারে শেষ পর্যায়ে আজ রত্নগর্ভায় শেষ কথাটা বলি। 1980 সালের 24শে জুলাই কলকাতা যেন হঠাৎ হঠাৎ হঠাৎ করে থেমে গেল, উত্তম কুমার নেই। খবর ছড়িয়ে পড়তেই মানুষ ছুটে এলো, তার বাড়ির সামনে জনতার ঢল, সবাই শেষবার দেখতে চায় তাদের প্রিয় মানুষটিকে। একজন অভিনেতা মারা গেছেন এটা খবর, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তানের চলে যাওয়া, তার সন্তান চলে গিয়েছে। সেদিন হাসপাতালে ছিলেন উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী, ছেলে গৌতম আর ছোট ভাই তরুণ কুমার। খারাপ খবর পৌঁছানোর আগেই ছুটে গিয়েছিলেন তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। দাদার মৃতদেহ নিজের কাঁধে করে বাড়ির পথে রওনা দিলেন তরুণ কুমার। একদিকে নিজের দাদাকে হারানোর শোক, অন্যদিকে চোখের সামনে ভেসে উঠছে মায়ের মুখ। বাড়িতে ঢোকার মুখে নিজের মেয়েকে তিনি জিজ্ঞেস করলেন, ঠাম্মা কি জেনে গেছেন রে? কারণ এই খবরটা তো মাকে জানাতে হবে। এই মুহূর্তটা হয়তো সেই পরিবারের কাছে জীবনের সবচেয়ে সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। একজন ছেলে হারিয়েছেন তার দাদাকে, আর

এখন তাকেই বলতে হবে তার মাকে যে তার প্রথম সন্তান আজ আর পৃথিবীতে নেই। এই পার্থক্যটা কিন্তু সত্যি সত্যি মর্মবিদারক। বাংলা হারিয়েছে তার মহানায়ককে, চপলা দেবী হারিয়েছেন তার খোকাকে। তিনি পরে লিখেছিলেন, তার তারার হাটে সেদিন অন্ধকার নেমে এসেছিল। তার দুই ছেলে সিনেমার জগতে কৃতি, একজন বৌমাও সেই জগতের মানুষ, তাই তার বাড়ি যেন তারার হাট। কিন্তু সেই তারাগুলোর মধ্যে একটি তারা ক্রমশ বেশি জল জল করছিল, আর প্রকৃতির নিয়মে সেটি আগেই নিভে গেল। কি অসাধারণ কথা না! একজন মা নিজের ছেলেকে তারার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু তার কাছে সেই তারা আবারও কিন্তু তার সন্তান। উত্তম কুমারের শেষ জীবনের একটা কথাও চপলা দেবীর লেখায় পাওয়া যায়। একটি সিনেমা পত্রিকার জন্য চপলা দেবী কলম ধরেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন ছেলের মধ্যে একটা মন মরা ভাব এসেছে। কারণ জিজ্ঞেস করলে উত্তম বলেছিলেন, লোকে বোধ হয় আমাকে আর চাইছে না মা। হ্যাঁ, লোকে বোধ হয় আমাকে আর চাইছে না। কি অদ্ভুত! যে মানুষটির জন্য দর্শকরা পাগল, সেই মানুষটির নিজের মনে তখন এমন একটা বিষাদ কান্না। আমরা জানি না সেই কথার ভিতরে ঠিক কী ছিল, সময়ের পরিবর্তন, শিল্পীর নিজের অনিশ্চয়তা, নাকি সাময়িক মন খারাপ। তাই এর বেশি কিছু অনুমান করার প্রয়োজন পড়ে না। কিন্তু একজন মা সেই মন খারাপটুকু টের পেয়েছিলেন, কারণ মা অনেক সময় সন্তানের মুখ দেখে এমন কিছু পড়ে ফেলেন যা পৃথিবীর আর কেউ পড়তে পারে না। তারপর এলো 24শে জুলাই, একটা প্রাণের শিখা নিভে গেল, আর একজন মায়ের ঘর অন্ধকার হয়ে গেল। চপলা দেবী তার নিজের লেখায় লিখেছিলেন, শিল্পীর মৃত্যু হয় না। উত্তমের ক্ষেত্রে কথাটা ঠিক, তার ছবি থাকবে, তার অভিনয় থাকবে, তার স্মৃতি থাকবে, প্রজন্মের পর প্রজন্ম তাকেই দেখবে। আজ এতদিন পরেও উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় টলিউডের পরিচিত মুখ, যেন সেই তারার আলো নতুন প্রজন্মেও কোথাও না কোথাও রয়ে গেছে। কিন্তু সন্তানের মৃত্যু যে একজন মাকে মেনে নিতে হয়, সেটাও জীবনের নির্মম সত্য। এই জায়গায় এসে উত্তম কুমার আর মহানায়ক নন, তিনি আবার সেই ছোট্ট ছেলেটি, মায়ের খোকা। আর চপলা দেবী, তিনি তখনও সেই মা যিনি স্বামীকে হারানোর পর ছেলেকে বলেছিলেন, ভয় কি, আমি তো আছি। কিন্তু এবার সেই মাকে কে বলবে, ভয় কি, আমি তো আছি, কেউ নেই, কেউ নেই। আর এটাই চপলা দেবীর একাকিত্ব। এমনটা বলতে বলতে আরপি বিদায় নিচ্ছে আজ ভোরাই থেকে, রত্নগর্ভা থেকে। আর সেই চিরকালীন গান শোনাতে শোনাতে আমরা চলে যাব খবরে, তারপর নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। ইউপিআই এর মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে তিনি কলকাতায় এসে পৌঁছবেন। এরপর সল্টলেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, সাংবাদিক বৈঠক করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আজ কলকাতায় শুরু হচ্ছে। নিউ টাউন কনভেনশন সেন্টারে আজ সকালে এই কংগ্রেসের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর কল্যাণ চক্রবর্তী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র উপস্থিত থাকবেন। আসন্ন দুর্গাপুজো, দেওয়ালি ও ছট পুজো উপলক্ষে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। হাওড়া নিউ দিল্লি, কলকাতা ঋষিকেশ, কলকাতা অমৃতসর, ভাগলপুর আনন্দবিহারের মধ্যে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে বলে রেল সূত্রে খবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কারই নমস্কার কলকাতা রয়েছে। আজ বুধবারের নমস্কার কলকাতা রয়েছে আর বি, আর আজ ডেফিনেটলি এমন কিছু খবর থাকবে, এমন কিছু সংবাদ আপনার জন্য থাকবে যেটা আপনার কাজে লাগবে, আপনার পুজোই প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই কিন্তু কাজে লাগবেই লাগবে। যেমন ধরা যাক, যেমন ধরা যাক, আচ্ছা বৃষ্টি কি টাটা বাই বাই করছে আপনাকে, আপনাকে বলেছে ও দাদা ও বৌদি আর আসবো না, আর আসবো না, টাটা? হ্যাঁ সত্যি কি বলছে, কিন্তু আলিপুর ওয়েদার অফিস সত্যি কি টাটা বলছে?

বর্ষাকে জানাবে আর পিসি কথা আজ নমস্কার কলকাতায়। আর ওকে ডেঙ্গির জন্য ফো ফো সো সো করে এপাড়ায় ওপাড়ায় ধোঁয়ায় ভরে যাচ্ছে। সত্যি কতটা কিন্তু কতটা ছড়িয়েছে এই ডেঙ্গি আমাদের শহর এলাকায়। আর কলকাতা পৌরসভা তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে জানাবে আর পিসি কথা। আপনাকে কতটা সাবধান থাকতে হবে সেটাও কিন্তু আরও একবার মনে করে দেবে আরবি। আচ্ছা, পুজোয় তো বিস্তর ভিড় হবে, সেই পুজোর বিস্তর ভিড় সামলানোর জন্য আপনি কি করবেন? পূর্ব রেল কি কি ব্যবস্থা নিয়েছে? আপনি দীঘা যেতে চাইছেন অন্য কোথাও না গিয়ে? তাহলে সে দীঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন কি কি রয়েছে জানাবে আরবি আজ নমস্কার কলকাতায়। একই সঙ্গে কোন কথাটা জানাবে সেই কথাটা, চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার। ওহো, চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার মেন টেবিলে কিন্তু একেবারে বিরিয়ানি। কোথায় এমনটা ঘটেছে, কোন স্কুলে ঘটেছে জানাবে আপনি সে কথা আজ নমস্কার কলকাতায়। আর ওদিকে তারাপীঠে আপনি যেতে পছন্দ করেন, মাকে পুজো দিতে পছন্দ করেন, সেখানে কিন্তু বিস্তর পরিবর্তন আসছে। হ্যাঁ, তারাপীঠ মন্দিরের সংস্কার কাজ শুরু হচ্ছে। আর সেই সময় কি আপনি গেলে মায়ের দেখা পাবেন নাকি পাবেন না জানাবে আর পিসি কথা আজ নমস্কার কলকাতায়। আর ওদিকে ট্যুর অ্যান্ড কাপ যে তারপর ইস্ট বেঙ্গল তো কোথায় যে চলে গেছে, কোন সঙ্গে যে কি চলে গেছে, বাপরে বাপ, তাদের এখন রণহুঙ্কার। আর সেই রণহুঙ্কার কাদের জন্য জানাবে আর পিসি কথা নমস্কার কলকাতায়। অন্য একটা গুরুত্বপূর্ণ খবর, যেমন ধরে যাক উচ্চ মাধ্যমিকের রুটিনে কিন্তু আবারও বদল হয়েছে, সেই টাটকা তাজা খবর থাকবে নমস্কার কলকাতায়। মজার খবর অবশ্যই আরপি যেমন নিয়ে আসে তেমনই থাকবে নমস্কার কলকাতা জুড়ে। তাহলে এই মুহূর্তে অন্য কোনো কথা নয়, কিছু কথা আপনার কানে অরিজিৎ আর কৌশিকের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এত হাওয়াটা অনেক কথাবার্তা বললেন অরিজিৎ এবং কৌশিকে, আর তারপর হাওয়াতে হালচালটা থাকবে না, হয় নাকি বসে? না না না, সেই হালচালের খবরাখবর নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 নমস্কার কলকাতায় রয়েছে। আর
1: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল, ওই যে একটাকে বলেছিল আর পি যে বর্ষাকে টাটা বলছে, ও দাদা মোদি তোমরা এবারে মন দিয়ে কাজ করো, আর তোমাদের আমি কাপড় ভেজাবো না, প্যান্ডেলটা ভালো করে হতে দাও, এমনটা কি বলেছে আপনাকে? বলেনি তো, কিন্তু এদিকে আলিপুর আবহাওয়া অফিস কি বলেছে সেটাই লোকাল ফোকাস টিভি যেটা বলা হয়েছে, আজও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আজ কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল কত ছিল 33.7 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0.9, মিনিমাম টেম্পারেচার ছিল 27.6 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1.2, ম্যাক্সিমাম হিউমিডিটি 97%, মিনিমাম হিউমিডিটি 62%। আর বৃষ্টিপাতের পরিমাণের কথা যদি বলেন, আমি জানি আপনি মাপটাপ করেননি, কিন্তু আলিপুর ঠিকঠাক সেই কাজটা করেছে, না না না বৃষ্টির কিন্তু কোনো খোঁজ পায়নি, বৃষ্টির ছিটে ফোঁটা কোনো খবরাখবর নেই। আর সমুদ্র অথবা নদীতে যারা মাছ টাছ ধরতে যান তাদের জন্য নো সতর্কবার্তা, অর্থাৎ বিন্দাস মোড়ে প্রচুর প্রচুর প্রচুর বড় মাছ ধরবেন, কিন্তু ওই খোকা খোকুদের ধরে কিন্তু ওই মাছের বংশে একদম সর্বনাশ ডেকে আনবেন না, ওদের বংশবৃদ্ধি হতে দিন, আর আমাদের পাতে পড়তে দিন বড় বড় মাছেদের। ওকে ওকে, এমনটা বলতে বলতে একটা কথা মনে করে দেওয়া, যারা সমুদ্র বা নদীতে এনজয় করতে গিয়েছেন, উল্লাস করতে গিয়েছেন, একটু মজা হি মজা নিতে গিয়েছেন, প্লিজ একটু সাবধানে থাকবেন, এটা ওটা খেয়ে সমুদ্র কিংবা নদীর ধারে কাছে যাবেন না, প্লিজ যাবেন না। ওকে, এমনটা বলতে বলতে কোন কথা বলতে ইচ্ছে করছে, সমুদ্রের দিকে তাকিয়ে সেই যে প্রথম প্রেমের কথা কুড়কুড় করছিল সেটাকে মনে করে না, আহা, একেবারে ফ্ল্যাশব্যাক সঙ্গে চলে যেতে ইচ্ছে করছে।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: শুভ্রা ভুবনেশ্বর থেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, না রিকোয়েস্ট করেছেন, প্লিজ প্লিজ প্লিজ আর সকালবেলা না এই গানটা এই গানটা এই গানটা প্লিজ শুনিয়ে দিও, প্লিজ শুনিয়ে দিও। খুব খুব খুব খুব পছন্দের গান জয়তী চক্রবর্তী কণ্ঠে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা, আপনার বাড়িতে কি মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার মতো কেউ আছে?
3: নেই তো, আপনার পাশের বাড়িতে আছে।
2: ও, পাশের বাড়িতেও নেই, তার পাশের বাড়িতে আছে, ও সেখানেও নেই। আচ্ছা, অন্য পাড়ায় তো আছে নাকি? হ্যাঁ, আপনাকে এই এই খবরটা না জানলেই কিন্তু নয়, ছদিনে দ্বিতীয়বার উচ্চ মাধ্যমিকের রুটিনে বদল, পুরনো অ্যাডমিটেও কিন্তু দেওয়া যাবে এক্সাম, প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সূচিতে পুনরায় কিন্তু আবার চেঞ্জেস আনা হতে পারে এমনটাও কিন্তু জানানো হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ফের উচ্চ মাধ্যমিকের রুটিনে বদল, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর। হ্যাঁ, 21 সেপ্টেম্বর কিন্তু উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শুরু হতে চলেছে। পরীক্ষার 11 দিন আগে প্রথমে উপনির্বাচনের কারণে বদলেছিল রুটিন, এবার 6 দিন আগে করম পুজোর কারণে রুটিনে বদল। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত পরীক্ষা সূচি ঘোষণা করেছে। 22 সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে সেটা হবে কবে 13 অক্টোবরে, এবং সেটা সেকেন্ড হাফে হবে দুপুর 2 থেকে 3 পর্যন্ত হবে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সূচিতে কিন্তু পুনরায় পরিবর্তন আনা হতে পারে, হ্যাঁ সেটাও কিন্তু বলে রাখা হয়েছে। অতএব আমাদের কিন্তু নজর রাখতে হবে, ঠিকঠাক ওই সময় হচ্ছে তো না? স্কুলগুলো ডেফিনেটলি জানিয়ে দেবে যারা পরীক্ষার্থী তাদেরকে। আর আপনি জানেন আপনার কোন পছন্দের গান? আজ গান মিলান দিতে একেবারে ফাটিয়ে শোনাবে আপনাদের পছন্দের গানগুলো, প্রচুর আপনার পছন্দের গান আজ ডেফিনেটলি শোনাবে 107 FM রেইনবোর। নমস্কার কলকাতায়, এই মুহূর্তে কার কথা বলতে হয়? সোহম এবং তনিমা। ওরে বাপ রে বাপ, সোহম এবং তনিমা, ওরা বলছে আয়, আমরা কিন্তু নিউ কাপল, আমাদের শুনতে ইচ্ছে করছে যে গানটা, সে গানটাকে আর কি তুমি শোনাবে 9903653992 সোহম এবং তনিমা। আহা, নিউ কাপল, তাদের সদ্য বিয়ে হয়েছে, তাদের পছন্দের গান শোনাবে না? হতে পারে নাকি? গান বিলন্তিতে সেই গান এই মুহূর্তে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে।

0: 차라리.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। বৃষ্টি কি বলছে? বৃষ্টি আসি আসি করছে নাকি যাই যাই করছে? ওকে ওকে ওকে। আর ডেঙ্গি দমন নিয়ে আরপি বলেছিল, সেই কথাটাও কিন্তু শেয়ার করবে। কিন্তু তার আগে একবারে সকলের আগে যেটা আমাদের প্রত্যেকের জানতেই হবে, জানতেই হবে, বর্ষা বিদায়ের সুর কিন্তু দেশে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পসিবিলিটিও কিন্তু ডেফিনেটলি রয়েছে। দেশে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ IMD হিসেব বলছে 19 সেপ্টেম্বর উত্তর পশ্চিম ভারত থেকে সরে যাওয়ার লক্ষণ দেখাতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার মানে আরও কয়েকটা দিন কিন্তু তিনি আছেন, অর্থাৎ বর্ষাদি তিনি কিন্তু থাকবেন এখনও কয়েকদিন। তবে তার জন্য এখনই যে বৃষ্টির ছুটি হচ্ছে এমনটা নয়, বরং মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারত থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই দেশের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। মৌসুম ভবন জানাচ্ছে যে আগামী 19 সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাহার শুরু হওয়ার মতো পরিস্থিতি কিন্তু শুরু হতে পারে, এখনও কিন্তু হতে পারে। সাধারণত উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয় 17 সেপ্টেম্বর নাগাদ, অর্থাৎ যেদিন আমাদের এখানে বিশ্বকর্মাদার পুজো থাকে। কিন্তু ইভন না 18th, কিন্তু কেন বলুন তো? বিশ্বকর্মার পুজো এবারে 17th না হয়ে 18th কেন, সে কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। এক্ষেত্রে চার দিনের হেরফেরকে স্বাভাবিকভাবেই কিন্তু ধরে নেওয়া হচ্ছে। 2025 অবশ্য মৌসুমী বায়ুর প্রত্যাহার শুরু হয়েছিল কবে থেকে? 14 সেপ্টেম্বর থেকে। ফলে এবছর নির্ধারিত সময়ের তুলনায় সামান্য দেরিতেই বর্ষার বিদায় পর্ব, টাটা পর্ব শুরু হতে পারে। আর ওদিকে ওই যে বারবার করে বলছে, আজ কিন্তু প্রচুর প্রচুর প্রচুর পরিমাণে আজ আপনাদের রিকোয়েস্ট সং গান বিলন্তিতে থাকবে। এই মুহূর্তে কার রিকোয়েস্ট সং? এই মুহূর্তে কিন্তু রয়েছে গৌতম, গৌতম পাহাড়ি খড়িবাজার পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে। ও বাবা, গৌতমের মেসেজ বোধহয় এই প্রথম আরপি পেল। তার শুনতে চাও কোন গান, আপনিও শুনে দেখুন।
4: গান মিলান্তি, গান মিলান্তি,
3: জুবিন গর্গ এবং জুনের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। হ্যাঁ, খবরে খবর তো রয়েছে, কিন্তু সেই খবরা খবরে ঠিক আপনি কোন জায়গায় কোন টপিকে আজ টুটি পুই পুই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন, সেই খবর কিন্তু আরপি বলেছিল, আরপি দিয়েছিল। আর ওদিকে কোন কথাগুলো আপনি শেয়ার করতে পারবেন, শেয়ার করতে চান? ওকে ওকে ওকে, একটা কথা এর আগের দিন কিন্তু আরপি বলেছিল, আচ্ছা সত্যি সত্যি কি হারিয়ে যাবেন মাস্টার মশাইরা? কী বলছেন আপনি, সত্যি কি হারিয়ে যাবেন আজকের দিনে মাস্টার মশাইরা? তার কারণ হচ্ছে কি বলুন তো, না এআই নাকি সেই জায়গাটা নেবে, হারিয়ে যাবেন মাস্টার মশাইরা, এবার ক্লাস নেবে এআই স্যার। প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির মধ্যে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে রক্ত মাংসের শিক্ষক শিক্ষার্থীর যে রিলেশন, যে একটা মানে কি বলবো ওয়ার্ম রিলেশন একটা থাকে, তার কি সত্যি কোনো বিকল্প হতে পারে এআই? ব্যাপারটা কি না, শিক্ষকের জায়গা কি ধীরে ধীরে দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? হার্ভার্ড বিজনেস স্কুলের এআই অবতার নির্ভর উদ্যোগপতি প্রশিক্ষণ সেই পসিবিলিটিকেই কিন্তু সামনে এনে দিয়েছে। তবে প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির মধ্যেও কিন্তু সেই প্রশ্নটা থাকছে, বাস্তব অধ্যাপকের সঙ্গে কথা বলার আর প্রয়োজন নেই, বরং তারই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি অবতারের সামনে বসে নিজের স্টার্ট আপের আপনি কিন্তু পরিকল্পনা তুলে ধরতে পারেন, এবং সেখান থেকে অর্থাৎ এআই আপনাকে ঠিকঠাক পথে এগিয়ে দেবে, ঠিক করে দেবে আপনার ভুল ভ্রান্তিগুলো। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। উদ্যোগপতি হওয়ার প্রশিক্ষণ দিতে তারা চালু করেছে 8 সপ্তাহের অনলাইন HBS ফাউন্ড্রি বুটক্যাম্প। এই কোর্সটির খরচ কত বলুন তো, $699, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 67,000 টাকা। ঠিক কী হবে এই কোর্সে? অংশগ্রহণকারীরা এই স্টার্ট আপ তৈরির গোটা প্রক্রিয়াটি হাতে কলমে শিখবেন, প্রাথমিক ভাবনাকে ঘষে মেজে নেওয়া থেকে শুরু করে উপযুক্ত লগ্নিকারী এমনকি ক্রেতার সামনে সেই ভাবনাকে পিচ করা পর্যন্ত সবই শেখানো হবে। এবং এই শেখানোর দায়িত্বে রয়েছে কেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টি

0: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যি কি আপনাকে, আমাকে, আমাদের নতুন প্রজন্মকে, আগামী ভবিষ্যৎকে সবটাই শেখাতে পারবে, নাকি রক্ত মাংসের মানুষ প্রয়োজন? আপনি কোন দিকে কি কথা বলবেন আপনি এই সেপ্টেম্বর মাসে? জানিয়ে দিন আরপিকে 9903653992 তে। আর এদিকে কিন্তু হয়েছে, বারবার করে বলছে আরপি, যে আজ কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের গান মিলানতির রিকোয়েস্টগুলো অবশ্যই অবশ্যই শুনিয়ে দেবে। এই মুহূর্তে আবারও গান মিলানতির রিকোয়েস্ট।
1: গান মিলান্তি
0: সজনী কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছে, কোথেকে? বালির চক থেকে পাঠিয়েছে সজনী তার গানের রিকোয়েস্টে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা, পুজোর জন্য প্রস্তুতি? ও, এখনো বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু একটু আগে আরবি খবর দিয়েছে, এই তো 19 সেপ্টেম্বর, সেখান থেকে কিন্তু হ্যাঁ বৃষ্টি দিই, আপনাকে বলবে, আমাকে বলে আমাদের সকলকে টাটা টাটা, কিন্তু সারা ভারতে কি একসঙ্গে টাটা হবে, নাকি আমাদের এখনো এখনো ওই যে অঝোর বৃষ্টি দিয়ে মাথায় ছাতা নিয়ে চলতে হবে, কি বলছে কি বলছে। ওকে, এখনও কিন্তু ভোরাইয়ের উত্তর চলে আসছে 9903658992, কিন্তু আজ সকালবেলায় এমন একটা টপিক আপনাদের দিয়েছে, সেই টপিকের বিষয়ে কথা না বললে কিন্তু আরপি শেয়ার করবে না আপনার মেসেজ, আপনার কথা। 9903658992 আপনার নাম্বার, আর সেই নাম্বারে পাঠিয়ে দিন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হার্ভার্ড ইউনিভার্সিটি তারা যে শুরু করেছে একটা বিজনেস কোর্স, সেখানে 8 সপ্তাহের কোর্স, পুরোটাই কিন্তু করবে কে? এআই। ভাবুন একবার, এআই আপনাকে বিজনেস শেখাবে, কোথায় কি ভুলভ্রান্তি করছেন, আপনি যে সার্ভে করেছেন, আপনি যে প্রজেক্ট দেবেন, সেখানে কোথায় কি গলতি সে মিস্টেক আছে, সব কিছু সেই কিন্তু বিচার করবে। এখানে মানুষের মানুষের প্রভাব বা মানুষের সরাসরি রক্ত মানুষের ক্লাস নেওয়ার ব্যাপারটা কিন্তু বিন্দু মাত্রই, আপনি কি এটাকে অ্যাকসেপ্ট করছেন, নাকি যা চলছে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা আমরা পাচ্ছি, যা আমরা ভাবছি, এটাই কিন্তু সঠিক পথ। আপনি কোন দিকে রয়েছেন, পাঠিয়ে দিন মেসেজ 9903658992। আর এই মুহূর্তে ছোট্ট পুঁচকে একটা গান কিন্তু আপনার জন্য রয়েছে, কি ঝিলে ঝিলে রে, রাইট, ঝিলে ঝিলে রে, এই গানটা কার গান বলুন তো? অবশ্যই মেঘলা দাশগুপ্তের সেই গান, আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যে পুরুলিয়ার ছড়ড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি হচ্ছে চারটি বিমানবন্দর। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী KR নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এ সংক্রান্ত একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার CRIF এর প্রকল্পের আওতায় রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য 1,042,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের পূর্ত দফতরকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের জঙ্গলমহল সহ 194 কিলোমিটার দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং শক্তিশালী হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানিয়েছেন। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য ভারতের আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। রাজ্যস্তরে একমাসব্যাপী সেবা প্রকল্পের অভিযান আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে 17 অক্টোবর পর্যন্ত। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর এই মুহূর্তে কিন্তু কোন খবর, কোন খবর, ওকে কোন খবর আপনার জন্য রয়েছে আরপি। আগেই জানিয়েছে যে দ্বিতীয়বার কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখে রদ বদল হয়েছে। আর এদিকে কিন্তু শুরু হয়েছে তারাপীঠ মন্দির সংস্কারের কাজ। বাড়ছে গর্ভগৃহের দরজা এবং বেদির উচ্চতা। গর্ভগৃহ সংস্কারের কারণে মা তারাকে সাময়িকভাবে অন্য জায়গায় রাখা হলেও পুজোর নিয়মে কিন্তু না কোনো ছেদ পড়ছে না। শিব মন্দিরেই প্রতিদিন নির্দিষ্ট রীতি মেনে পুজো, ভোগ এবং অন্যান্য ধর্মীয় আচার সেসব কিন্তু করা হচ্ছে। এই নিয়ে বিশদে খবর নিয়ে ফিরছে আরপি। কিন্তু তার আগে ওকে, আমরা পুলিশ রূপম ইসলামের কণ্ঠে পুলিশ ববির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আবারও আবারও আবারও সেই আপনাদের গানের রিকোয়েস্ট রাখা, যারা সাচুম লুমে, রাইট, কে পাঠিয়েছে? অশ্বনী, অশ্বনী পাঠিয়েছে। আচ্ছা, অশ্বনী হবে নাকি অশ্বিন হবে বোঝা যাচ্ছে না, জাস্ট নামে স্পেলিংয়ে না, জাস্ট এদিক ওদিকে, কারণ অশ্বনী সংকেত আমরা সেই বগির কথা জানি, কিন্তু অশ্বনী হতেই পারে, অবনী সেটাই কি ছিল নাকি অশ্বনী হয়ে গেছে কি জানি, একটা জাস্ট লেটারের এদিক ওদিক। ওকে, অশ্বনী কোথা থেকে পাড়িছে? রাজবাটি থেকে পাড়িছে, রাজবাটি থেকে। অশ্বনী বা অবনী যাই হোক না কেন, তার গানের রিকোয়েস্ট এই মুহূর্তে আপনার কানে। ওয়ান ও সেভেন
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গোপাল সিনহা বোসনগর মধুগ্রাম থেকে কি পাঠিয়েছেন 9903653992 তে শুভ সকাল। আজকের টপিকের বিষয় বলি, এই আধুনিক প্রযুক্তির দুনিয়াতে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্বাগত জানাই যুগের সঙ্গে তাল মিলিয়ে। তাই বলে রক্তমাংসের মানুষ শিক্ষক শিক্ষিকাদের জায়গায় মোটেই আমি এটা মেনে নিতে পারছি না, পারবো না। তাছাড়া শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একে অপরের প্রতি যে সরাসরি যে স্নেহ ভালোবাসা ভক্তি শ্রদ্ধার যে সম্পর্ক তৈরি হয়, সেটা কি এআই, কোনো এআই কি সেটা পূরণ করতে পারবে? পারবে না, পারার কথাও নয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমরা জীবনে কোনো সময় কিন্তু ভুলতে পারিনি, ভুলতে পারবো না, কারণ তারাই তো আমাদের জীবন গড়ার কারিগর। আর আপনি কি বলছেন এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি, যেখানে টোটালি 8 সপ্তাহের কোর্সের পুরোটাই কিন্তু কে টিচিং করছে, কারা টিচার ওখানটায়? না, এআই টিচার, তারা বিজনেস শেখাচ্ছে সারা বিশ্বের মানুষকে। আপনি কি মেনে নেবেন? আমাদের স্কুলে, আপনাদের স্কুলে, আপনার বাচ্চার স্কুলেও কি এই এআই শিক্ষককে আপনি দেখতে চাইছেন? কিন্তু কতটা, যদি দেখতেও চান কতক্ষণ আপনি দেখতে চান, কোন বিষয়ে দেখতে চান, পাঠিয়ে দিন ছোট করে পোস্টকে করে লিখে 9903653992 তে। আর এই মুহূর্তে দিওয়ানা বানাইছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কত মজা, ব্যাপারটা হচ্ছে কষ্ট মজা। গান মিলান্তি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতায়। এই মুহূর্তে কার মিসেস 9903653992-তে? ওকে ওকে ওকে ওকে ওকে, গুড মর্নিং দাদা, গানগুলো খুব ভালো লাগছে, আমার পছন্দের গান একটা শুনিয়ে দিও প্লিজ প্লিজ, উল্লাল্লা উল্লাল্লা, ওকে ওকে, জুর ব্যানার্জি প্লিজ দাদা। কিন্তু কে পাঠিয়েছে? রাকেশ মালি কালীনগর থেকে পাঠিয়েছে। ডেফিনেটলি এই গানটা শুনিয়ে দেবে আরপি, নো প্রবলেম নো প্রবলেম। কিন্তু এদিকে বিষয়ের কথায় কে কে পাঠিয়েছেন সেটাই হচ্ছে কথা। সৌভিক কে লিখেছে কসবা হালতু থেকে, পুরোপুরি নয় পুরোপুরি নয়, এআই শিক্ষকের বিকল্প চেয়ে শিক্ষকের সহায়ক হিসেবে বেশি কার্যকর। এআই কিন্তু খুব দ্রুত তথ্য দিতে পারে, কঠিন বিষয় সহজ করে বুঝিয়ে দিতে পারে, অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে এবং প্রত্যেক শিক্ষার্থীর গতির সঙ্গে মানিয়ে কিন্তু পড়াতে পারে। কিন্তু একজন সত্যিকারের শিক্ষক শুধু বইয়ের জ্ঞান দেন না, তিনি শিক্ষার্থীর চোখের ভাষা বোঝেন, ভুল থেকে শেখার সাহস দেন, অনুপ্রেরণা যোগান, মূল্যবোধ শেখান এবং প্রয়োজনে পাশে দাঁড়ান। তাই ভবিষ্যতের শিক্ষা সম্ভবত হবে মানব শিক্ষক প্লাস এআই, মানব শিক্ষক প্লাস এআই, যেখানে এআই হবে জ্ঞানের শক্তিশালী সহকারী আর শিক্ষক থাকবেন মানুষ গড়ার পথপ্রদর্শক হিসেবে। কারণ তথ্য শেখানো যায় প্রযুক্তিতে, কিন্তু একজন মানুষকে মানুষ করে তোলার স্পর্শ এখনো এখনো শুধুমাত্র মানুষের কাছেই সবচেয়ে মূল্যবান। এমনই লিখে পাঠিয়েছে, এমন খুব খুব খুব খুব টাচি কথা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু সৌভিক সরকার কসবাহাদু থেকে। আপনি পাঠিয়ে দিন এই বিষয়ের উপর মেসেজ। সত্যি কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান শিক্ষকদের বিকল্প হতে পারে? কি ভাবছেন আপনি? ছোট্ট করে পুষ্কে করে পাঠিয়ে দিন 9903653992-তে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: রূপসার রিকোয়েস্ট রয়েছে এই মুহূর্তে, কিন্তু কোন গান বলো তো? জুবিডুবি জুবিডুবি আর পিলি হেভি হেভি ফেভারিট, সেই গান এই মুহূর্তে আপনার কানে 107 এ নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শুধু বর্ষার সময় নয়, ডেঙ্গি কিন্তু এখন প্রায় প্রায় প্রায় বেশ কয়েক মাস ধরে কিন্তু তাদের দাপট দেখিয়ে থাকে। কার্যত সারা বছরের রোগ হয়ে দাঁড়িয়েছে এই ডেঙ্গি বা ডেঙ্গু, যাই বলি না কেন। তাই নভেম্বরের শেষ পর্যন্ত কিন্তু মশার বার বারন্ত লাগাম পড়াতে চাইছে হ্যাঁ স্বাস্থ্য দপ্তর। সেই কারণে সব জেলায় মশার প্রজনন স্থলগুলি নষ্ট করার কাজ নভেম্বর পর্যন্ত চালাতে হবে বলে এই তো ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এমনকি আমাদের এই শহর কলকাতায়ও কিন্তু একই কথা বারবার করে বলা হয়েছে যে কোনোভাবেই যাতে জল না জমে এবং সেই জল থেকে যাতে নতুন করে এই ডেঙ্গি মশা তার লার্ভাগুলো ছড়িয়ে দিতে পারে, কিলবিল কিলবিল কিলবিল কিলবিল সোসাইটি যাতে না তৈরি করতে পারে, সেটাই কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরসভার পক্ষ থেকে চাওয়া। অতএব আমাদেরও কিন্তু সাবধান হতে হবে, এখানে ওখানে ওই হয়তো ধুর ওই তো একটা ছিপি পড়ে আছে, তাতে কী হবে, কিন্তু তাতেই কিন্তু যা হওয়ার হয়ে যাবে, ওই ছিপিটুকুর ওইটুকু

বলেই কিন্তু কিলবিল করবে কত যে মশার লার্ভা, তার কোনো ইয়ত্তা নেই। এবং সেখান থেকে আপনার আমার আমাদের বাড়ির মানুষজনদের প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি। অতএব সাবধান এবং সাবধান। আর সাবধান বলতে বলতে কি আপনি পাঠাচ্ছেন তো মেসেজ যে এআইকে আপনি আপনার টিচার হিসেবে চাইছেন কিনা। নতুন প্রজন্মের টিচার হয়ে উঠুক এআই, অন্তত চড় থাপ্পড় তো লাগাবে না, এটাও তো একটা পজিটিভ জায়গা। অনেকেই হয়তো বলবেন কিন্তু আপনি কি বলছেন, পাঠিয়ে দিন 9903653992। আর এই মুহূর্তে মন কেমনের জন্মদিন নিয়ে মেঘলা আপনার কানে শুধুমাত্র ওয়ান।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: গান মিলান্তি,
4: গান মিলান্তি
5: রিমিতা পোদ্দার, রিমিতা পোদ্দারের কিন্তু রিকোয়েস্ট রয়েছে, কোথেকে পাঠিয়েছে, সিংহবাড়ি থেকে পাঠিয়েছে এই রিকোয়েস্ট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে গান মেলাতে, ওরে বাপরে বাপ, গুরু দক্ষিণা ছবির গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু মহিষা দল থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। কে পাঠিয়েছে মেসেজ? অমিত লিখেছে এবং সেই সঙ্গে লিখেছে, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত আর পি দাদা ভাই, আমি অমিত বলছি মহিষা দল পূর্ব মেদিনীপুর থেকে। আমার মনে হয় শিক্ষক মহাশয়ের জায়গায় কোনো AI জায়গা নিতে পারবে না। মা বাবার পরে শিক্ষক মহাশয় কিন্তু আমাদের গুরুজন হয়েই থাকবেন, কারণ আমরা COVID-19 সময় অনলাইন ক্লাস হতে দেখেছি ছাত্ররা অমনোযোগী হয়ে পড়তো। আমার বাড়িতেই দেখতাম আমার ছেলে অনলাইন ক্লাস করার থেকে বেশি এদিক ওদিক তাকাচ্ছে, বারবার ক্লাস থেকে উঠে এদিক ওদিক যাচ্ছে। আমাদের জীবনে বড় হওয়ার ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের গুরুত্ব অপরিসীম, আর এর জায়গা কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। এতটাই কিন্তু, এতটাই দৃঢ় আত্মবিশ্বাসী কে? অমিত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে এমন মেসেজ পাঠিয়েছে। ওকে, নিবেদিতা কী লিখেছে? শেওড়াফুল থেকে, না কোনোদিন AI নিতে পারে মাস্টার মশাইদের সঙ্গে, মানে যে ছাত্রছাত্রীদের যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় তা কি AI কোনোদিন পারবে নাকি? মাস্টার মশাইরা আমাদের জীবনের ভিত করে দেন, প্রণাম জানাই তাদের সারা জীবন আজীবন। ওকে ওকে ওকে, মাথায় কী লিখেছে? শুভ সকাল, আমার মতে রক্ত মাংসের মানুষই আমার কাছে গ্রহণযোগ্য, তাই শিক্ষকরা কখনোই সমাজ থেকে হারিয়ে যাবে না। প্রযুক্তির যে কাঠামো তা মানুষ সৃষ্টি করেছে, তাই মানুষ না চাইলে আধুনিক প্রযুক্তির AI কখনো রক্ত মাংসের মানুষের জায়গা দখল করতে পারবে না, পারবে না এবং পারবে না। যন্ত্র চালায় মানুষ, যন্ত্র কখনো মানুষকে চালায় না। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে এমনটি পাঠিয়েছেন। আর আপনি কি বলছেন? পাঠিয়ে দিন আপনার মেসেজ, আপনার মনের কথা 9903653992 তে। আর এই মুহূর্তে কিন্তু খামোশিয়া অনিশা এবং জাভেদ আলী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

রিয়েলি এগিয়ে যাও, আরও পথ, আরও অনেকটা পথ তোমাকে এগোতে হবে, এগোতেই হবে। গত মাসে কিন্তু 13তম পুমসে স্টেট প্রতিযোগিতায় ছিনিয়ে নিয়েছিল, করে দেখিয়েছিল কারা কারা আবার অবশ্যই কিন্তু সেই বীরভূমের মেয়েরা। আর তারপর কি ঘটেছে, তারপর কিন্তু আবার করে দেখিয়েছে ওই যে পুমসে স্টেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়েছিল তাইকোন্ডাতে 8টি সোনাসহ 19টি পদক ছিনিয়ে এনেছিল বীরভূম। এবার 70তম পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমসে তাইকোন্ডাতে অনূর্ধ্ব 14-17-19 বছর বয়সী বালক এবং বালিকা বিভাগে 2টি সোনা সমেত 17টি পদক জয় করেছে বীরভূমের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশনা এবং সেই সঙ্গে WBSC SGS এর পরিচালনায় 3 দিনের প্রতিযোগিতা হয়েছিল হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। আর সেখানে কিন্তু পুনরায় বীরভূমের ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার পরিচয় দিয়েছে। স্যালুট স্যালুট স্যালুট, এগিয়ে যাও আর এভাবেই কিন্তু করে দেখাও। আর সেই করে দেখানোয় FM রেইনবো রয়েছে, রয়েছে আকাশবাণী, রয়েছে আরবির একেবারে দু হাত ভরা আশীর্বাদ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে এমন একটা খবর, জবর খবর। সেই জবর খবরটা দাঁড়, যেটুকু সময় রয়েছে সেইটুকু সময় কিন্তু সেই জবর খবরটা শোনানো যাবে না। বরং একটা কাজ করি, নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায় সেই জবর খবরটা নিয়ে ফিরবে আরপি। কিন্তু তার আগে ছোট্ট করে পুঁচকে করে হতে পারে পাগল মন, কিন্তু সে পাগল মনের আগে আরপি যেটা বলতে চাওয়া, যে হার্ভার্ড ইউনিভার্সিটি যে ব্যবস্থা নিয়েছে, একেবারে 8 সপ্তাহের কোর্স পুরোটাই কিন্তু কে করাবে, করাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। সে আপনাদের না আমাদের কাল ধরবে না, চর থাপ্পড় দেবে না, চোখ রাগাবে না, আয় বজ্জাতে করছিস এমন করে বকুর ডগরি কিচ্ছু দেবে না হয়তো। কিন্তু তার কাছে কি পড়তে ভাল লাগবে আমাদের বলুন তো? কতটা আমরা শিখব? বারবার কি ইচ্ছে করবে না একটু চিপস খেয়ে আসি, এই একটু এটা করে আসি, এই একটু দূর ভাল লাগছে না, এই কিরা বোকাস পড়াচ্ছে, এমনটা কি মনে হবে? আপনি কি বলছেন? 9903653992 পাঠিয়ে দিন আপনার সেই বক্তব্য, আপনার সেই মনের কথা। আর এদিকে পাগল মন, পাগল কোথাকার এমনটা একটু মিষ্টি করে কে বলছেন, কে বলছেন আবার? ইমন ছাড়া কেই বা বলবেন এমন কথা। ইমনের সেই গান শুনতে শুনতে আমরা চলে যাবো কিন্তু একেবারে কোথায়, জবর খবরে। আর তারপর তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিকে আজ কী কী গান থাকবে? অবশ্যই থাকবে ফুলফিশি ও এডওয়ার্ড ও ফুলফিশির সেই মুভির গান, এবং একই সঙ্গে আরও একটা একেবারে নতুন মুভির গান থাকবে আপনার কানে আজ FM রেইনবোতে। তাহলে এই গানটা শুনি।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। UPI মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ লেনদেনে কোনো মাশুল ধার্য করা হবে না, যে কোনো পরিমাণ অর্থ কোনো মাশুল ছাড়াই পাঠানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো

0: মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ সেই রাজ্য সফর করবেন। হেলিকপ্টারে করে তিনি পাটনা জেলার বন্যা কবলিত দিগওয়াড়া ও মানের এলাকা পরিদর্শন করবেন। সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। কথা বলবেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারগুলির সঙ্গে। নেপালে ভয়াবহ হরপাবানে নিখোঁজ এ রাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সাক্ষাৎ করবেন। নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া ছাড়াও অসহায় পরিবারগুলির একজন সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগের 5 চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এদের বিরুদ্ধে বিহার থেকে ভুয়ো নথি জোগাড় করে এ রাজ্যে ডাক্তারি রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরে অভিযোগ জানান অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ পানিসাগরে প্রায় 50 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর আনুমানিক বাজার দর 40 কোটি টাকা। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মাদকদ্রব্যের অভিশাপ থেকে সমাজকে বিশেষত যুব সম্প্রদায়কে রক্ষা করার ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রশংসনীয়। FM রেনবো 75 অঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে। 3 1 3 3

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: লম্বা একটা গানের পর পোল পিসি ও এডওয়ার্ড মুভির সেই গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, সেফ ঘুমিয়ে, হ্যাঁ সেফ ঘুমিয়ে, কিন্তু একবারে লাখপতি বনে যেতে পারেন আপনি। পুজোর মাসে কোথায় হবে এমন আশ্চর্য প্রতিযোগিতা, কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারছেন আর কার ঘুম কতটা ডিপ, এই সব নিয়ে কিন্তু হবে এই প্রতিযোগিতা। দেখার বিষয়, শোনার বিষয়,
3: আঁকো কা দেখা, আঁকো মে দেখনে কে লিয়ে কিয়া
2: আপ চাহেঙ্গে কিয়া, ওকে ওকে চলিয়ে আরপি কে সাথ, সেই অনুযায়ী কিন্তু পাওয়া যাবে স্লিপ স্কোর। তবে শুধু বিছানায় সে চোখ বন্ধ করলে কিন্তু জয়ী হওয়া যাবে এমনটা নয়, তাহলে একটু ডিটেলে, ইন ডিটেলে বলি। সারাদিনের ক্লান্তি কাটাতে আমরা একটু চোখ টোক বন্ধ করি, ঝুলে পড়ি ঘুমের মধ্যে, সে তো আমরা দেখিয়ে থাকি, কিন্তু এটা আবার কখনো প্রতিযোগিতার বিষয়? হ্যাঁ মশাই, হ্যাঁ, ঘুম শেষে পাওয়া যাবে মোটা টাকার পুরস্কার, যার মূল্য কিন্তু কয়েক লক্ষ টাকা। জাপানে এবার কিন্তু এমনই এক অভিনব স্লিপ রেসের আয়োজন করা হচ্ছে, যেখানে দৌড়, লাফ বা শারীরিক কসরতের বদলে প্রতিযোগীদের কাজ হবে শুধুমাত্র ঘুমানো। বিজয়ের পুরস্কার হিসেবে রাখা হয়েছে প্রায় ২২ লক্ষ জাপানি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২-১৩ লক্ষ টাকার কাছাকাছি। এই প্রতিযোগিতার আয়োজক হচ্ছে জাপানের নামি একটি ম্যাট্রেস সংস্থা। প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ম্যাট রেস বাই কোয়ালা। অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজিত প্রতিযোগিতাটিতে দিনে মোট ৩টি রেস হবে এবং প্রতিটি রেসে ২০ জন করে অংশ নেবেন। আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে কিন্তু প্রতিযোগী বেছে নেওয়া হবে। কি যাবে নাকি জাপানে এই অক্টোবরে? কি লাক ট্রাই করবেন নাকি স্লিপ ট্রাই করবেন? যাই করুন না কেন, এই মুহূর্তে কিন্তু আপনার জন্য রয়েছে কোন গান, তেরে বিন ওয়াজির মুভি থেকে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: গুড মর্নিং আর যতই এআই মহাশয় আসুক না কেন আমি কিন্তু মাস্টার মশাইদের পক্ষেই থাকবো এমনটাই দিয়ে শুরু করেছে এমনটাই লিখে শুরু করেছে আমাদের বন্ধু দীপক বেলপকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে পাঠিয়েছে আর কি লিখেছে কারণ মাস্টার মশাইরা যেভাবে যত্ন করে হাতে ধরে লেখাপড়া শেখান সেই শেখা আর এআইয়ের মানে এআই মহাশয়ের শেখার মধ্যে অনেক তফাত আছে তারপর সেই মাস্টার মশাইকে মনে রাখা মাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ রাখা এগুলো তো হবে না যদি মাস্টারমশাইকে ভুলে যায় তাই আমার কাছে এআই নয় মাস্টারমশাইয়ের শিক্ষাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে থ্যাংক ইউ এবারে কার মিসেস শর্মিষ্ঠা কি লিখেছে সাকরাইল হাওড়া থেকে শুভ সকাল দাদা ভাই এক এই গানটা শুনি এবং মাস্টারমশাই দিদিমণি থাকবে ছাত্রছাত্রীরা প্রণাম করবে কি করে এআইকে আমরা সহ্য করব মেনে নেব সে কি আমাদের পেন নাম নেবে নাকি আমি আশীর্বাদ করবে
3: কিচ্ছুরে করবে না চোখও দেখাবে না সারাক্ষণ খালি এরকম ঠায় দাঁড়িয়ে থাকবে খালি এটা করো ওটা করো সেটা করো সেটা করো সারাক্ষণ এই বলে যাবে
2: না না না একদম পছন্দ নয় এই এআই বন্ধুকে শর্মিষ্ঠার ওকে সুপ্রভাত আর জি দাদা ভাই কে লিখেছেন এমনটা লিখেছেন যাদবেন্দ্র পটা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি লিখেছেন আগামী দিনের মানুষ অথবা শিক্ষকরা সম্পূর্ণভাবে কর্মক্ষমতা হারাবে না তবে এআই অনেক কাজের ধরন এবং প্রকৃতি কিন্তু বদলে দেবে মানুষ বা শিক্ষকদের সৃজনশীল চিন্তা সহানুভূতি স্নেহ অনুপ্রেরণা কিন্তু এআই কোনোভাবে দিতে পারবে না এবং পুরোপুরি দখল করতে পারবে না বলেই কিন্তু আমার মনে হয় তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কিন্তু চলতে হবে আমাদের বিজ্ঞানের অগ্রগতিকে মেনে নিতেই হবে এটা যদি হয়ে থাকে তাহলে স্থির দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমরা এগোবো এবং সেই সঙ্গে রত্নকর ভাই আজ উত্তম কুমারের মা চপলা দেবীকে নিয়ে অনুষ্ঠান তাঁর ভালো লেগেছে সেটাও কিন্তু বলেছেন লালমোহন কী লিখেছে লালমোহন ওকে এআই শিক্ষক কর্পোরেট দুনিয়ায় কেমন করে চলতে হবে তার শিক্ষা দেবে কিন্তু কেমনভাবে আধুনিক যুগে চলতে হবে সেই শিক্ষাও হয়তো দিতে পারে কিন্তু মানবিক শিক্ষা বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা সত্যি কি দিতে পারবে বাবা মাকে সম্মান করা বড়দের শ্রদ্ধা করা সেই শিক্ষা দিতে পারবে সমাজ তথা পরিবেশকে ভালো রাখার শিক্ষা ছেলেবেলায় শেখা সেই সব নীতি শিক্ষাগুলো কি দেবে কি আমার মনে হয় মানুষের শিক্ষকই মানে মানব শিক্ষকই এখন দরকার সেই আগেকার দিনের শিক্ষক যারা প্রকৃত নিজেদের নিন্দে দেবেন ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য এমনটা বলতে বলতে কিন্তু কোন গান মনের চাবি রে

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: শুনছেন নমস্কার কলকাতা
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
3: নমস্কার কলকাতা
4: নমস্কার কলকাতা। এবার থেকে কোন গান কোন গান রয়েছে কোন কথা রয়েছে আর আপনাদের পাঠানো মেসেজ এত এত মেসেজ রয়েছে সেই মেসেজগুলো কিন্তু এই মুহূর্তে আরও একবার অন্তত সেই মেসেজগুলোই চোখ রাখা, কারণ কখন শেষ করব জানা নেই। ওকে, গুড মর্নিং। আহা হা, কত কথা লিখেছে আমাদের বন্ধু। গুড মর্নিং আরপি দাদা, আধুনিক কথার হাত ধরে আমরা সবাই কিন্তু এআই যুগে। কঠিন কাজ সহজ হবে, বেকার জীবন যাবে বেড়ে, এআই যতই থাক না সাথে, মাস্টার মশাই শিক্ষাগুরু তাদের যেন যায় না ভুলে, এমন মন্তব্য এমন লেখা পাঠিয়েছে এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ? গুড মর্নিং আরপি, অল ইজ ওয়েলকাম। তার মানে এই নয় যে এরা স্কুলে কলেজে জ্ঞান দেবে, বড্ড বেশি জ্ঞান দেবে, এ ব্যাপারে শিক্ষকরাই কিন্তু যথেষ্ট। এইটুকু পুঁচকে কথায় সুভাষ তার মনের কথা বুঝিয়ে দিয়েছে উত্তর বাউলি থেকে। ওকে, থ্যাংক ইউ। আহা হা, রজত কি পাঠিয়েছে মানপুর নদিয়া থেকে, লিখেছে এআই অন্য জায়গায় ঠিক আছে তবে শিক্ষাক্ষেত্রে চলবে না, এখানে ব্যবহার না করেই ভালো। হ্যাঁ, কোনো হেল্প নেওয়ার ক্ষেত্রে ওকে, দ্যাটস এনাফ, বাট শিক্ষকের জায়গা এআই কখনো কখনো কিন্তু সেই জায়গায় বিকল্প হতে পারে না, এমনটাই পাঠিয়েছে আমাদের বন্ধু রজত মানপুর থেকে। আর লম্বা একটা মেসেজ পাঠিয়েছে ভবানী সমাপ্তি কোথা থেকে, ডি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে। শিক্ষক হিসাবে এআই এর ভূমিকা আমি অবশ্যই মেনে নেব, তবে শিক্ষককে বাদ দিয়ে নয়, এআই আমাদের পড়াশোনাকে সহজ করতে পারে, কঠিন বিষয় বুঝিয়ে দিতে পারে, নতুনভাবে শেখার পথ দেখাতে পারে, কিন্তু একজন শিক্ষক শুধু বইয়ের জ্ঞান দেন না, তিনি ছাত্রদের ভুল ধরেন, উৎসাহ দেন, শাসন করেন, মন খারাপ বুঝতে পারেন এবং মানুষ গড়ার জন্য বা মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই আমার মনে হয় ভবিষ্যতের শিক্ষা হবে

শিক্ষক আর এআই এর সুন্দর অ্যাডজাস্টমেন্ট, দারুণ একটা সমন্বয়। এআই হবে সহকারী আর শিক্ষক থাকবেন পথপ্রদর্শক। প্রযুক্তি যতই এগিয়ে যাক, একজন ভালো শিক্ষকের মানবিক স্পর্শের বিকল্প কখনোই হতে পারে না এআই। ওকে ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ? গুড মর্নিং আর পে, গান মিলন্তিতে জামাল কদু গানটা প্লিজ শুনিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এটা কি, ভেরি নাইস টপিক, আপনি টিচারদের পথে, কারণ লেখাপড়া যেমন শিখবো তেমনই কিন্তু কানমলা খেতে পারবো। সোমনাথ কানমলা খেতে চাইছে অরিজিনাল শিক্ষকদের হাত থেকে, এআইয়ের হাত থেকে কবি নেই, এমনটা বলতে বলতে কোন গান ওয়েট করছে আপনার জন্য, আপনাদের জন্য। এই মুহূর্তে কিন্তু হা হা আসমা আসমা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে যে খবরটা শেয়ার করবে আর আপনি জাস্ট চমকে যাবেন, জাস্ট চমকে যাবেন। কি বলুন তো, নতুন করে গজিয়েছে দাঁত, 95 বছরের দাদুর অন্নপ্রাশন কোথায় হয়েছে, কোথায় হয়েছে, সেই খবর নিয়ে ফিরবে আরবি। কিন্তু তার আগে আমাদের বন্ধুদের রিকোয়েস্ট রয়েছে, গান বিলান্তির রিকোয়েস্ট ছিল, কোন গান শুনেই দেখুন।
4: গান মিলান্তি, গান মিলান্তি,
3: কে পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল রিকোয়েস্ট, শান্তনু, শান্তনু কিন্তু রামরাজাতলা থেকে, রামরাজাতলা হাটপুকুর জিআইপি কলোনি থেকে পাঠিয়েছে এই গানের রিকোয়েস্ট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আপনাদের চোখে থাকা মেসেজ ক্লিয়ার করতে হবে, যতটা সম্ভব একেবারে শেষ করার চেষ্টা করবে। সোমনাথের মেসেজ কিন্তু বলেছে আরপি, দমদম ক্যান্টনমেন্ট থেকে যে পাঠিয়েছে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? সুপ্রভা দাদা, আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কায়িক পরিশ্রমের কাজে লাগাতে চাই, কখনই শিক্ষায় নয়, এমনটাই লিখে পাঠিয়েছে। চিত্ত জয় করেছে আমাদের বন্ধু।

সুব্রত জয়রামপুর হাওড়া থেকে এমন মেসেজ পাঠিয়েছে, শুভ সকাল আরপি দাদা ভাই, আমার মতে মাস্টার মশাইটা হারিয়ে যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে তাদের হাতের বেতটা আর তাদের সম্মান করার চোখটা। এআই কোনোদিন মাস্টার মশাইয়ের জায়গা দখল করতে পারবে না। মাস্টার মশাই শুধু সিলেবাস পড়ান না, প্রকৃত মানুষ গড়ার কারিগর তারা। এআই হলো প্রদীপের তেল আর মাস্টার মশাই হলেন সেই আলো। তেল ফুরিয়ে গেলে তেল ফুরিয়ে যায়, বদলানো যায়, কিন্তু আলো না থাকলে ঘরও অন্ধকার। ভবিষ্যতে ক্লাসরুম হয়তো বড় স্ক্রিন থাকবে, রোবট থাকবে, এআই থাকবে, কিন্তু বেঞ্চের শেষ কোণায় বসে থাকা ছেলেটাকে শান্ত করার জন্য একজন মানুষকেই লাগবে। ছক হাতে ভালোবাসা বুকে নিয়ে তিনি হলেন মাস্টার মশাই। তিনি থাকবেন চিরকাল। সকল মাস্টার মশাইদের আমার প্রণাম জানে। এমনটি এত সুন্দর করে গুছিয়ে লিখেছে আমাদের বন্ধু সোমেন যাদবপুর থেকে। সোমেন কিন্তু এমন মেসেজ পাঠিয়েছে, আর আপনি আপনি পাঠিয়েছেন, ওকে জাস্ট ওয়েট। সুপ্রীতি ভট্টাচার্য হরিপদ দত্ত লেন আনোয়ার শাহ রোড থেকে পাঠিয়েছেন, মানুষ বা যে কোনো জীব তা স্থলের জলের চার পেয়ে দু পেয়ে এসে যাই হোক তাদের জন্ম মৃত্যু আছে। এআইয়ের কি জন্ম মৃত্যু আছে নাকি? পৃথিবীতে জ্ঞান আর অনুভূতি এই দুটো নিয়ে সম্পূর্ণ জীবন। সুতরাং যার কোনো জীবনের অনুভূতি নেই সে কি করে আরেকটা জীবন করবে? এমনটি লিখে পাঠিয়েছেন সুপ্রীতি ভট্টাচার্য খুব সুন্দর করে হরিপদ দত্ত লেন আনোয়ার স্যার রোড থেকে। ওকে থ্যাংক ইউ আপনাকে। স্টেশনের নাম বাপের বেটা। ডক্টর আশিস কুমার দেবনাথ শিক্ষা বিভাগ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে এমনটাই পাঠিয়েছেন, বাপের বেটা এমনটাই লিখে পাঠিয়েছেন। নমস্কার দাদা, অসাধারণ লাগছে ইত্যাদি ইত্যাদি করেছেন। কে পাঠিয়েছেন এমন কথা? নারায়ণ চন্দ্র পাত্র গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তিনি কি বলেছেন? এআই আসবে জীবন জুড়ে, আটকাতে পারবে না তুমি, নতুন যুগের নতুন স্রোতে ভাসবে পৃথিবী। এআই এবার শিক্ষক হবে, পার দেবে ঘরে ঘরে, রক্তে মাংসে গড়া শিক্ষক কি তবে দর্শক হয়ে রবে। নতুন করে ভাবতে হবে, বদলাতে হবে পথ, নইলে কালের গর্ভে থেমে যাবে শিক্ষকের রথ। মুছে যাবে না শিক্ষকের স্থান, বদলাতবে বদলাবে শুধু ভূমিকা, মানবিকতা সৃজনশীলতায় শিক্ষক ওড়াবেন শিক্ষার জয় পতাকা। নারায়ণ চন্দ্র পাত্র গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন এমন কথা। আর এদিকে মেঘের পালক গাইবার জন্য জাস্ট ওয়েট করছেন শ্রেয়া ঘোষাল।

0: এইটুকু শোনার পর যদি আমি গানটা থামিয়ে দিই, যেমন থামিয়ে দিয়েছি, আর এই সময় কিন্তু সুখেন্দুবাবু বড্ড বেশি খেপে গিয়েছেন। কারণটা কি বলুন তো, এই গানটা শুনতে চেয়েছেন বহুকাল বাদে গানের একটা রিকোয়েস্ট করেছেন,
1: এইটুখানে পৌঁছকে করতে শুনিয়ে দিয়েছে আর কি,
0: নাকি এত শান্তিনিকেতনে থাকেন, শান্তিতে থাকুন। ওকে, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে এমনটাই লিখেছেন, আম পাতা গানটা শুনতে চাই, আর শোনাতে পারলে সেই গান, ওহো কৃতজ্ঞ থাকবো, আমি ছোট্ট করে শুনিয়েছি, তাহলে এইটুখানে কৃতজ্ঞ থাকবেন। আর কি লিখেছেন, শুভ সকাল আরপি, কত বছর হয়ে গেল আসে না মনে আর, আর ছাত্র থাকার সেই সময় ফিরে আসে বারবার, কপাল মন্দ তাই তো আমি জন্মেছিলাম তখন, জানতাম না গাল মন্দ ছড়ি আসবে ধেয়ে কখন, ভালো মন্দ সব কিছুতেই এটা সবাই জানি, এগিয়ে যেতে ছুটতেই হবে, এআইকে নিয়ে মানি। একটা কথা বলেই ফেলি, এটা নয় ফন্দি, বাড়াবাড়ি করো যদি এআই সুইচটা হাতেই বন্দি। ওয়াও, থ্যাংক ইউ। এসএসডিও কিন্তু পাঠিয়েছেন লম্বা একটা ছড়া, মানুষের বুদ্ধির বিকাশ হয়েছে, বিজ্ঞানের অগ্রগতি, যন্ত্র এসেছে মানুষের পাশে, তবে কেন বাড়ছে দুর্গতি, সাধুর কাছে পড়লো ধরা, আহত এক মুশিক ছানা, মন্ত্র বলে জলের ঝাপটায় ফিরেছিল তার প্রাণখানা, বাঘ হয়ে রূপান্তরিত সাধুকেই আবার তাড়ায়, এখন দেখছি তারই চিত্র মোদের জীবনধারায়, যন্ত্র ছাড়া জীবন যেন বড়ই অসহায়, তবুও মানুষ সবার উপরে এই সুন্দর ধরায়, যন্ত্র তুমি বন্ধু হয়ে থাকো মোদের দ্বারে, শিক্ষা বিবেক বুদ্ধিগুলি প্লিজ প্লিজ নিও না কেড়ে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে এমনটাই লিখে পাঠিয়েছেন। আর ওদিকে আমাদের বন্ধু কে পাঠিয়েছে, শঙ্কর কী লিখেছে, ওকে, তথ্য সমৃদ্ধ বুদ্ধিমত্তা আধুনিক প্রযুক্তিতে এক নিমেষে সবার মাঝে পারে ছড়িয়ে দিতে, যতই জ্ঞানের ভাণ্ডার হয়ে এআই করুক জ্ঞান বিতরণ, মানুষ করার কারিগর হবার থাকে কি তার মন, আদর মাখা ভালোবাসা শাসনে একটু চড়ও থাপ্পড়, রক্ত মাংসের শিক্ষকের এই আসল মানুষ গড়ার কারিগর, তাই শিক্ষকের বিকল্প কবু হতে পারে না এআই, আধুনিক টেকনোলজির মাঝে শিক্ষক মশাইকে চাই, পিতা মাতা শিক্ষকের হাত ধরে শিক্ষাগুরু, এআইকে মাথায় রেখে বলি জয় হো শিক্ষাগুরু। শঙ্কর এত সুন্দর করে লিখে পাঠিয়েছে, কোথেকে, বারাসাত থেকে। আর যেতে আর পি শুনিয়ে দিচ্ছে সেই গান, আম পাতা জাম পাতা। যাওয়ার আগে বলি যাচ্ছে জয় গুরু, এনজয় গুরু, আবার কিন্তু আসা কবে, এই সপ্তাহে, আগামী শুক্রবার। হ্যাঁ, আগামী শুক্রবার আরপি থাকবে ভোরাইতে, এবং সেই সঙ্গে অবশ্যই নমস্কার কলকাতায়।

ছটি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য 1,042,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের পূর্ত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল মিলিয়ে 194 কিলোমিটার দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হবে। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া আজ শেষ দিন। এখনও পর্যন্ত 13 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19শে সেপ্টেম্বর। আগামী 6ই অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। দিল্লি সরকার আশাকর্মীদের জন্য নির্ধারিত মাসিক উৎসাহ ভাতা 3,000 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করার কথা ঘোষণা করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। ইউপিআইয়ের মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ লেনদেনে কোনো মাশুল ধার্য করা হবে না। যে কোনো পরিমাণ অর্থ কোনো মাশুল ছাড়াই পাঠানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যে নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতিতে জোয়ার আনতে প্রস্তুত। IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতকে বিশ্বের দ্রুততম অর্থনীতি বলে বর্ণনা করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি, এরপর সল্টলেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে তার। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুর

0: হাসিবাড়ায় তৈরি হয়েছে চারটি বিমানবন্দর। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে আর নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। 3 মাস পর আজ ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো। শুরু থেকেই আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল ঘেরা চিলাপাতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা ভিড় জমিয়েছেন। পুজোর আগে এবং পুজোর সময় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। ব্যাংকে জালনোট রাখার অভিযোগে শুভেন্দু চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে 100 টাকা মূল্যের 12টি জালনোট উদ্ধার হয়েছে। ধৃতের সঙ্গে জালনোট চক্রের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাশিয়া ও ইউক্রেন একে অন্যের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলিতে হামলা পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুটি দেশ একে অন্যের জ্বালানি সংক্রান্ত পরিকাঠাময় হামলা বন্ধ করতে রাজি হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আর মাত্র 31 দিন, হ্যাঁ আর মাত্র মাত্র ষষ্ঠী আসতে 31 দিন বাকি রয়েছে, আর শারদ উৎসব কিসের বাকি রয়েছে, শারদ উৎসবের বাকি রয়েছে। শারদ উৎসব মানে শুধু 4 দিনের আনন্দ নয়, শারদ উৎসব মানে একটা গোটা সময়, একটা ঋতু, একটা গন্ধ, একটা শব্দ, আর অসংখ্য স্মৃতির ফিরে আসা। শিউলির গন্ধে ভোর, কাশফুলের তোলায় শরৎ, দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ, এই যে শুনছেন আপনারা, আর তার সঙ্গে হাতে হাতে পৌঁছে যেত একটা বিশেষ জিনিস। কি সেটা? সেটা শারদ সংখ্যা বা পূজা বার্ষিকী।

জগৎ মেতে ওঠে যখন শারদ উৎসব আসে। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে শিউলির গন্ধ আর কানে ভেসে আসা সেই ঢাকের চেনা আওয়াজ। পুজো আসছে, এই অনুভূতিটাই যেন বাঙালির কাছে একটা আলাদা উৎসব। কিন্তু বলুন তো, পুজো আসার খবর আমরা আর কীভাবে পেতাম? মানে এই যে পুজোর একটা গন্ধ আসে, শিউলি ফুল ফোটে, এই সব কিছুর মাঝখানে কোথাও একটা পুজো আসছে, এই যে ভাইবসটা, এই ভাইবসটা আমরা কেমন করে পাই? নতুন জামা কাপড় তো ছিলই, পুজোর গান ছিল, আর প্যান্ডেলের প্রস্তুতিও ছিল। হ্যাঁ, সেগুলো তো এখনো আছে, তাই না? এখনো উপচে পড়া ভিড় চারিদিকে, মানে দোকানে দোকানে, বিভিন্ন মলে, আর তার পাশাপাশি এখন তো অনলাইন শপিং, সুতরাং সব জায়গায় কিন্তু মানুষ একেবারে চোখ কান মন মাথা সব লাগিয়ে বসে আছে যে এবারে পুজোর নতুন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিভাবে আমরা এগিয়ে চলবো বা গা ভাসাবো বলা যায়। আর পুজোর গান তো আছেই, প্রত্যেক বছর পুজোর গান তৈরি হয়, নতুন নতুন পুজোর গান, আর সেগুলো আমরা শোনার জন্য অপেক্ষা করে থাকি। আর তার পাশাপাশি আমরা আগে থেকেই যেটা অপেক্ষা করতাম, একটু আগেই বলেছি, সেটা কি? সেটা হলো পুজো বার্ষিকী। হ্যাঁ, আর এই পুজো বার্ষিকীর কথা তো আজকের নয়, পুজো বার্ষিকী বহু যুগ আগের থেকে চলছে। কিন্তু কখন থেকে চলছে, কি ব্যাপার, এই শারদ সংখ্যা প্রথম কখন বেরিয়েছিল, ইত্যাদি ইত্যাদি নানা রকম গল্প তো থাকবেই আজকে সোমার সঙ্গে। কারণ আজকে আপনাদের সঙ্গে আছে স্টুডিওর হট সিটে গান দরিয়া নিয়ে সোমা। হ্যাঁ, সোমা সরকার আছে আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়ি বলছে অলরেডি 11:09 হয়ে গেছে, আর থাকবো ঠিক একটা পর্যন্ত, মানে 11:00 থেকে 1 পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে, কনফার্ম এটা। আর সঙ্গে অবশ্যই বললাম যে পুজো বার্ষিকী বা শারদ সংখ্যার কথা থাকবে, আর তার পাশাপাশি যেটা থাকবে সেটা কি, সেটা হলো এটা।

একদমই তাই। শরতে দুর্গা আমার ঘরে ফিরবে, এখনো ফেরেনি, কিন্তু ফেরার অপেক্ষায় তো সে রয়েছে। প্রত্যেকটা বছরই সে আসে তার বাপের বাড়ি, তাই না? আর তাকে আমরা বরণ করে নিই, এটা তো আমরা প্রত্যেকেই করে থাকি। আর তার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, কবে মা আসবেন, কবে মা আসবেন। আর এই মায়ের আগমনের সঙ্গে সঙ্গে, ওই যে বলছিলাম পূজা বার্ষিকীর কথা, আমরা কিন্তু এটার জন্যেও অপেক্ষা করে থাকি, পুজো বার্ষিকী, শারদ সংখ্যা। পুজো সংখ্যা হাতে পাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। অ্যাকচুয়ালি এখন বিভিন্ন মাধ্যম হয়েছে, কিন্তু একটা সময় শুধুমাত্র বইয়ের পাতারতেই কিন্তু পুজো সংখ্যার স্বাদটা পাওয়া যেত, বিশেষ করে ছোটবেলায়। বাড়িতে একটা নতুন পুজো সংখ্যা এলেই মনে হতো যে এবার সত্যি সত্যি পুজো এসে গেছে। কি সুন্দর একটা সময় ছিল, বইয়ের দোকানে গিয়ে নতুন পত্রিকার মলার দেখা, পাতাটা উল্টে আমার প্রিয় লেখক যিনি তার নামটা আছে কিনা সেটা দেখা, কোন গল্পটা আগে পড়বো সেটা ঠিক করা, আর তারপর পুজোর ছুটিতে দুপুরবেলা সবাই যখন একটু বিশ্রাম নিচ্ছে, তখন তখন কি করা, তখন চুপচাপ, হ্যাঁ চুপচাপ ওই গল্পের বই নিয়ে বসে পড়া। কিন্তু আজকের দিনটা একটু আলাদা। আজকে আকাশ ডাকে, বাতাস ডাকে, কিন্তু আমাদের পিঠের বোঝাটা এত বেশি হয়ে গেছে যে এই পুজো সংখ্যা পড়ার লুকিয়ে বা সামনাসামনি সেই সময়টা আমাদের কাছ থেকে যেন কেড়ে নিচ্ছে।

আকাশ ডাকে, বাতাস ডাকে, এই সময়তে এই পুজোর আগে আগে একেবারে সেই পুজোর যে গন্ধটা আসে, ওই যে আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, হ্যাঁ সেই যে পুজোর গন্ধ আসে, সেই পুজোর গন্ধের সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয়গুলো চলে আসে আমাদের সবার মনেই তো, কোথাও ছোট বড় সবার মনেই তো আন্দোলিত হয়, কিন্তু কিন্তু ওই যে আমরা ছোটদের খুব শাসন করি, আর হয়তো ব্যবস্থাটাও এখন এমন যে তাদের কোনো উপায় থাকে না, ষষ্ঠীর দিনও নাকি বাচ্চারা পড়তে যায়, সপ্তমীর দিনও পারলে প্রাইভেট টিউটররা চোখ রাঙিয়ে বলেন সামনে তোমার পরীক্ষা না চলে আসবে, কোনো ক্লাস কামাই চলবে না। এইসবের ফাঁকেও কিন্তু আমরা আজকের ডিজিটাল সময়ে হয়তো একটা ক্লিক করলেই একটা গল্প, একটা কবিতা, একটা গান বা একটা ছবি সব কিছুই আমাদের হাতের মুঠোয় পেতে পারি। এবং বাচ্চারা তো বটেই, তারা কিন্তু হাতে মোবাইল ফেলে এই সমস্ত নানা কিছুই দেখতে থাকেন। তবে একটা সময় পুজো আসার বেশ কিছুদিন আগে থেকে অপেক্ষা থাকতো যে কবে বেরোবে নতুন পুজো সংখ্যা। তবে এটা শুধুমাত্র একটা সময়ের কথা বলছি না, যারা পুজো সংখ্যা ভালোবেসে ফেলেছেন, যারা পুজো সংখ্যার জন্য অপেক্ষা করেন, তারা কিন্তু চিরকালই পুজো সংখ্যার জন্য অপেক্ষা করেন। কারণ পুজো সংখ্যায় যেটা পাওয়া যায়, একদম নতুন আনকোরা গল্প পাওয়া যায়, আনকোরা উপন্যাস পাওয়া যায়, আর সারা বছর ধরে আমরা যে ম্যাগাজিনগুলো পড়ি সেখানে কিছু কিছু গল্প থাকে বা উপন্যাস থাকে যেগুলো ধারাবাহিকভাবে পাওয়া যায়, কিন্তু পুজোর সংখ্যায় গোটা নতুন একটা উপন্যাস পাওয়া যায়, মানে নতুন একটা এসেন্স, নতুন একটা জগৎ, নতুন কিছু জীবনের সন্ধান, নতুন নতুন কবিতা, নতুন নতুন প্রবন্ধ, আবার রহস্য রোমাঞ্চ সেটাও তো থাকে, যারা রহস্য মানে ভালোবাসেন রহস্য গল্প পড়তে তারা, আবার কখনো কখনো

হাসির গল্প, ছোটদের জন্যও তো অনেক পত্রিকা বেরোয়। সব মিলিয়ে পুজোবার্ষিকী যেন বাঙালির উৎসবের আর একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আর তার পাশাপাশি আমার মনে হয় যে এই যে পুজোবার্ষিকী বা শারদ সংখ্যা, তার পাশাপাশি পুজো সংখ্যাতে স্পেশালি বেরোয় কিছু কিছু ম্যাগাজিন আছে যেগুলো সারা বছর ধরেই বেরোতে থাকে, প্রতি মাসে বা পাক্ষিক এমন তো হয়। এবং সেখানে পুজো যে স্পেশাল বেরোয় সেটা পুজো সংখ্যাটা, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় ঘুরতে যাওয়ার, মানে কোথায় কোথায় পুজোতে ঘুরতে যাওয়া যায় সেটা নিয়েও একটা দারুণ প্ল্যানিং দিয়ে দেওয়া হয়। যারা এগুলো করতে ভালোবাসে, মানে পুজোতে যারা ঘুরতে ভালোবাসে, পুজোর হয়তো পুজোর কয়েকটা দিন তারা ঘুরতে ভালোবাসছে কারণ অন্য সময় তাদের ছুটি নেই। আবার কিছু মানুষ আছেন যে না, দুর্গাপূজোর সময় শুধু এখানেই থাকবো, মানে নিজের জায়গাতেই থাকবো বা দেশের বাড়ি গ্রামের বাড়ি সেখানে যাব, কিন্তু এখানকার বাইরে কোথাও যাব না, মানে এই এসেন্সটাকে ছাড়ব না। তারা তো আছেনই, তারা কি করেন, তারা ঠিক পূজোর পরপর ঘুরতে চলে যান। তো যাই হোক, পূজোর সঙ্গে, পূজো বার্ষিকীর সঙ্গে, পূজো সংখ্যার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, যেটা হলো ঘুরতে যাওয়া। আর সঙ্গে যদি থাকেন রিনা, তাহলে তো কথা বলতেই হবে। চলো রিনা, কোথায় যাবে? ক্যাসো রিনা,

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

একদমই তাই। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানটা, আর এই গানে আমার যেটা মনে হয়, ঠিক এই গানটা বা এর আগের গানটা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম চলো রিনা, তো দুটো গানে কোথাও যেন আমরা হারিয়ে গেলাম, কোথাও একটু রোম্যান্টিকও হয়ে গেলাম, আর পুজো মানে কিন্তু রোম্যান্টিকতা, আর তার পাশাপাশি চিরন্তন চিরকালীন যা তা আমাদের আপন অবশ্যই, কারণ তাকে ভালোবেসেই তো আমরা চিরন্তন করেছি। আর এমনই এক চিরন্তন তা হলো আকাশবাণী কলকাতা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি অবশ্যই আপনাদের জন্যই ছিল, আপনারা শুনবেন প্রতি বুধবার গীতাঞ্জলিতে 9:30 থেকে এই অনুষ্ঠান। প্রায় এক বছর ধরে আপনাদের জন্য এই অনুষ্ঠান রাখা হচ্ছে এবং এটা এতটা মূল্যবান যে প্রত্যেকটা সপ্তাহে আপনি এটা শুনলে আপনি বেশ কিছুটা সমৃদ্ধ হবেন। তো এমনই কিছু অনুষ্ঠান নিয়ে তো আমরা থাকি। আজকে কিন্তু FM রেইনবোর অনুষ্ঠান, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি যেখানে বলছে 11:36, আর সঙ্গে রয়েছি সোমা, আর সঙ্গে রয়েছে এক গুচ্ছ বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানে আজকে এতক্ষণ যে গানগুলো শোনাচ্ছিলাম তার পাশাপাশি, সেগুলো তো প্রত্যেকটা খুব ভালো গান, নিশ্চয়ই সবার মন ছুঁয়ে গেছে গানগুলো, কিন্তু তার পাশাপাশি আমি একটু প্ল্যানিং করেছি যে যখন পুজো সংখ্যার কথা বলছি, পুজো বার্ষিকীর কথা বলছি, ঠিক সেইখানে দাঁড়িয়ে যদি কিছু পুজো রিলিজও শোনা যায়, মানে তখনকার সেই সমস্ত গানগুলো যেগুলো অনবদ্য এবং এখনও মানুষের কানে মনে একেবারে ভরে রয়েছে, আজকে আমি কাউকে স্থির থাকতে দেব না। মানে কীরকমভাবে, মানে এভাবেই যে যে যেই কাজেই থাকো না কেন, যখনই এই অনুষ্ঠানটা শুনবে, অর্থাৎ গানদরিয়া সোমার সঙ্গে শুনলেই আজকে এই গানগুলোর সঙ্গে তোমাকে গাইতেই হবে, সুতরাং মনটা কিন্তু একটু অন্য জায়গায় আমি পৌঁছে দেবো, একটু নস্টালজিক করে দেবো বলা যায়। তাই এখন এই গানটা তোমার জন্য, শিল্পী আশা ভোঁসলে।

আই এম শিওর যে এই গানটার সঙ্গে মোটামুটি সবাই গলা মেলাচ্ছিল, আমি তো মেলাচ্ছিলামই, আর সবারই গলা মেলানোর কথা, কারণ এমন অসাধারণ গান। পুজো রিলিজ একটি গান, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং আর ডি বর্মনের কম্পোজিশনে এই গানটা কিন্তু সুপার ডুপার হিট। আশা ভোঁসলের কণ্ঠে আমরা শুনলাম এই গানটা। এই যে আমাদের পুজো সংখ্যা নিয়ে কথা হচ্ছে আর পুজো পুজো ভাইবস চলে এসেছে, আর মাত্র 31টা দিন বাকি রয়েছে, আর ঠিক এই সময়তে আমাদের এক্সাইটমেন্টের কিন্তু শেষ নেই। আমাদের পুজো সংখ্যা নিয়ে এতটা আবেগ, কিন্তু এর শুরুটা বেশ পুরনো, খুবই পুরনো বলা যায়। বাংলার মুদ্রণ পত্রপত্রিকার ইতিহাসে পুজো উপলক্ষে যে বিশেষ সংখ্যা প্রকাশ করা হতো সেটার ঐতিহ্য 19 শতকে দেখা যায়। ছুটির সুলভ ছিল সেই প্রাথমিক উদাহরণগুলোর একটা, পরে ধীরে ধীরে পুজো সংখ্যা বাংলা সাহিত্যে আর উৎসবের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। তার মানে শুরুটা শুধু দুর্গাপুজো নিয়ে লেখা বা ছাপার জন্য ছিল না, পুজোর ছুটিতে মানুষ যাতে পড়তে পারে, আনন্দ করতে পারে, সেই ভাবনাটাই ছিল প্রধান। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই পুজো সংখ্যা হয়ে উঠল বাংলার সাহিত্যের একটা বড় মঞ্চ। পুজো সংখ্যা মানেই বড় সাহিত্য, ভাবতো একটা মোটা পুজো সংখ্যা খুললে, একদিকে গল্প, একদিকে উপন্যাস, কোথাও কবিতা, কোথাও প্রবন্ধ, কোথাও রহস্য, রোমাঞ্চে ভরা, আবার ভ্রমণ কাহিনী, আবার কোথাও একেবারে ছোট্টদের মজার কবিতা, মজার গল্প, রম্য রচনা, আর তার সঙ্গে ছবি, আর তার সঙ্গে কিন্তু থাকে কমিক্স, তার সঙ্গে নানা রকম পাজল থাকে, অনেক কিছু দিয়ে ভরা থাকে এই পুজো সংখ্যা। আর এই পুজো সংখ্যার মানেই পুজো সংখ্যার মধ্যে আছে গোটা পৃথিবী। যদিও এখন আমি প্রথমেই বলেছি যে ডিজিটালাইজেশনের যুগে আমরা একেবারে একটা ক্লিকে সারা পৃথিবীকে হাতের মুঠোয় পেতে পারি, কিন্তু এই যে পুজো সংখ্যার দুটো মলাটের মাঝখানে একটা মোটা বই, অনেকটা পৃষ্ঠা, আর এই পৃষ্ঠার নতুন বইয়ের যে গন্ধ, আর সেই পৃষ্ঠা উল্টানোর একটা শব্দ, আর পৃষ্ঠা উল্টে উল্টে কী কী আছে সেটা দেখা, সেটার কিন্তু মজা আলাদা। যতই আমি ডিজিটালি পড়ি না কেন, যতই আমি সেটা করি, বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা কিন্তু কখনোই ডিজিটালাইজড সিস্টেমের মধ্যে থাকে না। এটা অবশ্যই যারা দুটোই টেস্ট করেছেন তারাই জানেন, যারা শুধু ডিজিটালাইজেশনে বিশ্বাসী তারা তো এটা পাবেন না। তাই পুজো সংখ্যা কিনতে হবে, পুজো সংখ্যা পড়তে হবে, আর পুজো সংখ্যা নিয়ে থাকে নানা রকম গল্পগাছা। হ্যাঁ, বাংলা পুজো সংখ্যার যে সমস্ত লেখকেরা তাদের লেখার প্রকাশ হয়েছে, নানা রকম শারদীয়া সংখ্যা, কখনো দীর্ঘ রচনা, আবার কখনো ছোট রচনা, তো এই সব কিছু মিলিয়ে শারদীয়া সংখ্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দের একটা জিনিস, আর এই নিয়ে যে কাড়াকাড়ি, মারামারি, হই হল্লা, সেটাও কিন্তু আমার মনে হয় তোমাদের মনে পড়ছে যে এটা কেমন হতো বা আজও হয় কি না। আমার মনে হয় আজও হয় বা হয় না সেটা তোমরা মনে মনে বলতে পারবে। আজকে আমি তোমাদের কথা শেয়ার করতে পারছি না সবার সঙ্গে, কিন্তু এই গানটা তো শেয়ার করতেই পারি। যে গান আজও সবার মুখে মুখে, আর কারোর নাম যদি হয়ে থাকে অনুরাধা, তাকে একটু লেখপুল করাই যেতে পারে, তাই না?

0: কথা।
1: সলিল চৌধুরী কথা এবং সুরে, গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আমি বলেছি যে আজকে যে গানগুলো শোনাবো প্রত্যেকটা গানের সঙ্গে সবাইকে গাইতে হবে, দুলতে হবে, একেবারে মন ভরে প্রাণ ভরে গানগুলোকে আস্বাদ করতে হবে। আর ঠিক তার আগে ফিরে এসো অনুরাধা মোনালিসা, সবার কথা বলা হয়েছে সেখানে, আর ডি বর্মনের গান আপনারা শুনেছেন। আর আর অবশ্যই গান দরিয়ায় রয়েছি আমরা, দরিয়ায় ভাসতে ভাসতে বেশ কিছুটা সময়ও আমরা কাটিয়ে ফেলেছি, কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো গানও শুনে ফেলেছি। আর এখন অপেক্ষা করে রয়েছে সেই মিষ্টি একটা গান। আমার মনে হয় এই গানটার সঙ্গেও সবাই কণ্ঠ মেলাবে, মানে সবাই গাইতে থাকবে। তো গাইতে অবশ্যই হবে, আর সঙ্গে রাখতে হবে FM রেইনবোকে।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা।

ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

কিশোর কুমারের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানটা, মন জানলা খুলে দে না বাতাস লাগুক প্রাণে। হ্যাঁ, শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে। মুকুল দত্তের লেখা এবং বাসু মনোহরির কম্পোজিশনে এই গানটা আপনারা শুনলেন। এবার আসি একদম ছোট্টদের কথায়, ছোট্ট বন্ধুরা, ছোট্ট সোনামণিরা। হ্যাঁ, ছোটদের শারদিয়ার গল্প ছড়া রহস্য অভিযান কমিক্স সব কিছু যেন হাতছানি দিত তাদেরকে, মানে আমাদের ছোট বন্ধুদেরকে। আর আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু একই ঘটনা ঘটত, আর তার সঙ্গে সেই ছোটদের যে কমিক্সগুলো, আমি বারবারই কমিক্সের কথা আমার বলতে খুব ইচ্ছা করছে, মানে এখানেও বললাম কমিক্সের কথা, তো কমিক্সটা কিন্তু স্পেশাল ছিল। মানে আমার ছোটবেলায় তো কমিক্সের জন্য আমি যেন মুখিয়ে থাকতাম, যে কমিক্সগুলো সবার আগে খুলবো পুজো সংখ্যা, আর সবার আগে খুলবো যে কোথায় কমিক্সটা আছে, সূচিপত্র দেখতে হবে কোথায় কমিক্স আছে, কমিক্সটা আগে উল্টে পাল্টে নিয়ে দেখতে হবে, সেই হাঁদা ভুদা বাটুল দি গ্রেট ইত্যাদি ইত্যাদি। এছাড়াও রহস্য রোমাঞ্চ আমার বড় পছন্দের, তাই সেগুলোও কিন্তু শুনতাম খুব, পড়তাম খুব মন দিয়ে। আর সেই সমস্ত বইয়ের পাতার মধ্যে থেকেই আমি চিনেছিলাম ফেলুদা, প্রফেসর

শঙ্কু, কিশোর রহস্য, নানা রকম নানা রকম অভিযান, এই সমস্ত। সুতরাং ছোটদের পুজো সংখ্যার এই সংস্কৃতি বাংলা শিশু কিশোর সাহিত্যের রুচি গড়ে তুলতেও কিন্তু সাহায্য করেছিল এবং একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। সাহিত্যের ইতিহাসে এই পুজো সংখ্যার একটা অন্যতম গুরুত্ব আছে।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ইউপিআই মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ লেনদেনে কোনো মাশুল ধার্য করা হবে না, যে কোনো পরিমাণ অর্থ কোনো মাশুল ছাড়াই পাঠানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও জানায়, ব্যবসায়িক ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2,000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিকদের অভিযোগ। প্রস্তাব সংক্রান্ত শুনানি শেষ হওয়ার পর প্রস্তাবিত 209 ওয়ার্ড পুনর্বিন্যাসের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরির প্রস্তুতি শুরু করেছে। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ডগুলির পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে রাজনৈতিক দল ও নাগরিকদের 207 আবেদনের শুনানি হয়েছে। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এখনও পর্যন্ত 13 জন প্রার্থী এই 2 কেন্দ্রে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 3 মাস পর আজ ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। শুরু থেকেই আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গলের ঘেরা চিলাপাতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা ভিড় জমিয়েছেন। পুজোর আগে এবং পুজোর সময় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী পর্যটনের ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা পুরুলিয়ার ছড়ড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: অনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলাম আমরা এই গানটা, আর সঙ্গে আছে গান্দরিয়া নিয়ে সোমা। আজকে গান্দরিয়ায় পুজোর সংখ্যা নিয়ে কথা বলছি, অর্থাৎ শারদ সংখ্যা। আর শারদ সংখ্যার কথা যদি বলি, যে তখনকার পাঠকের মানে পরিমাণ, তখনকার পাঠকের পরিসর আর এখনকার পাঠকের পরিসর কিন্তু একেবারেই আলাদা, সেটা বলার অপেক্ষাই রাখে না। একটা সমীক্ষায় দেখা গেছিল যে শুধু পুজোকে মানে দুর্গাপুজোকে উপলক্ষ করে সারা বিশ্বে একটা সার্ভে করা হয় এবং সেখানে দেখা যায় যে প্রকাশিত পত্রপত্রিকার সংখ্যা কতগুলো, মানে শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষ করে, সেটা ম্যাগাজিন ফরম্যাটে হতে পারে, ই ফরম্যাটে হতে পারে, যেটাই হোক না কেন, মোট প্রায় সংখ্যা হচ্ছে 5,000। ভাবা যায় এক দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু ম্যাগাজিন বা ই ফরম্যাটে ছাপানো বা প্রকাশ করা পত্রপত্রিকার সংখ্যা হচ্ছে 5,000। এদের মধ্যে কিছু তো আছে অবশ্যই বাণিজ্যিক, মানে যেটা দিয়ে ব্যবসা করা হয়, যেটা বিক্রি করা হয়, কিছু আছে অবাণিজ্যিক, আর কিছু আছে একেবারে ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত। বাংলা মানে বাংলা এবং বাঙালি, এর সঙ্গে তো দুর্গাপুজো ওতপ্রোতভাবে জড়িত, তো বাঙালি

সে সব সময় মননশীল, মানে সৃষ্টিশীল। এটা সারা বিশ্বের মানুষই জানে। দুর্গাপুজো বা ঈদ বা কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাহিত্য সৃষ্টি হয়, প্রকাশের সময় নানা রকম ভাবে আমরা সেটাকে, বই প্রকাশের জন্য আমরা নানা রকমভাবে সেটাকে সেলিব্রেটও করি। যদিও শারদীয়া পুজো সংখ্যা প্রকাশের জন্য কিছু সেলিব্রেশন হয় না, কিন্তু পুজো আসছে আর বই প্রকাশ হচ্ছে, সেটাই একটা বড় সেলিব্রেশন। দুর্গাপুজোর সঙ্গে শারদীয়া পুজোর সংখ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে। কিন্তু এটা তো ১৪৩৩ বঙ্গাব্দ চলছে, সম্ভবত অনুমান করা হচ্ছে যে 1279 বঙ্গাব্দ থেকে এই শারদীয়া পুজো সংখ্যা সৃষ্টি। 1279 বঙ্গাব্দ, আর এটা হচ্ছে 1433 বঙ্গাব্দ। এই বিষয়টা আমার মনে হয় আমরা বেশিরভাগ মানুষই ভেবে দেখি না। পুজো সংখ্যা আজকাল অনেকে ইগনোরও করে থাকেন, আবার অনেকে কিন্তু একই বাড়িতে একাধিক পুজো সংখ্যা নেওয়া হচ্ছে, অনেকেই নিচ্ছেন। ছোটদের জন্য একটা পুজো সংখ্যা, বড়দের জন্য আলাদা পুজো সংখ্যা, আবার বড়দের মধ্যেও কেউ একটা পড়তে ভালোবাসছেন তো আরেকটা, মানে একটা টাইপ পড়তে ভালোবাসছেন তো কেউ আরেকটা টাইপ পড়তে ভালোবাসছেন। কিছু কিছু পত্রিকা আছে এরকম যেগুলো হয়তো শুধুমাত্র ফিল্মের কথাই সেখানে বেরোয়, ফিল্মের আলাপ আলোচনা বেরোয়, বিগত দিনে কী হয়েছিল, ফিল্মের পেছনের কাহিনী, আগামী দিনে কী আসতে চলেছে ইত্যাদি। আবার কিছু কিছু পত্রিকা আছে যেখানে শুধুই সাহিত্য নির্ভর, সেখানে গল্প, কবিতা, উপন্যাস এগুলো ছাপানো হচ্ছে। আবার কেউ কেউ খোঁজ করেন যে একদম নতুন লেখক কারা আসছেন মার্কেটে, তো তাদের লেখাগুলো আগে পড়তে হবে। আবার কেউ কেউ ভাবেন যে পূজাবার্ষিকী নিয়ে সবার আগে দেখবো যে আমার প্রিয় লেখক বা প্রিয় কবি, তার কবিতা বা তার লেখা বেরিয়েছে কোন পত্রিকা। এখন তো আগের থেকেই জানা যায়, কারণ সোশ্যাল মিডিয়া আগের থেকেই সেটা প্রকাশ করা হয় যে তার প্রচ্ছদটা কী হচ্ছে, তার সূচিপত্র কী, অর্থাৎ এই প্রচ্ছদ আর এই হচ্ছে তার সূচিপত্র, যেখানে আমরা জানতে পারছি আগের থেকে যে কোন পত্রিকায় কোন কোন লেখা বেরোচ্ছে এবং কার কার লেখা বেরোচ্ছে। সেটা অনুযায়ী আমরা পছন্দ করে নিতে পারি যে আমরা কোনটা পড়বো আর কোনটা পড়বো না। আর পুজোবার্ষিকী নিয়ে যে কাড়াকাড়ি চলতে থাকে, মানে এই ছিল এই নেই, কোথায় গেল কোথায় গেল, আরে পুজোবার্ষিকীটা কোথায় গেল, এই তো এখানে রাখলাম, আরে সে তো কখন নিয়ে চলে গেছে পল্টু, মানেটা কি, মানে হচ্ছে ওটা নিয়ে কাড়াকাড়ি। এর মধ্যে একটা বইয়ের মধ্যে তো আমার পছন্দেরও লেখা রয়েছে, আবার আমার বাচ্চার পছন্দেরও লেখা রয়েছে, বা আমার বাবা মায়ের পছন্দের লেখাও রয়েছে, অর্থাৎ আমি জেনারেশন ওয়াইজ বলছি, বিভিন্ন জেনারেশনে লেখা রয়েছে। যদি একটা পূজাবার্ষিকীর মধ্যে এতগুলো, এত রকম ভ্যারাইটি থাকে, তো স্বাভাবিকভাবেই সেই পূজাবার্ষিকী নিয়ে কাড়াকাড়ি তো চলবেই। আর এমনই কাড়াকাড়ি, ভালো লাগা, সব কিছুর পাশাপাশি থাকে বেশ কিছু ভালোবাসার আর ভালো লাগার গান, তার মধ্যে এটা একটা। শিল্পী আর্ট এবারমান।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আহা, আমি জানি আমার মানে সঙ্গীত প্রিয় বন্ধুরা, মানে আমার সেই বন্ধুরা যারা শুনছো তোমরা ওপার থেকে সবার কথা শুনছো, আর সঙ্গে এই গান দরিয়ায় ভাসছো আজকে বাংলা আধুনিক গান, আর একেবারে গান কিন্তু জমজমাটি গান জমে গেছে, আর চেষ্টা করছি সেই সমস্ত গানগুলো শোনানোর যেগুলো তোমরাও প্রত্যেকের সঙ্গে সঙ্গে গাইতে পারবে। আর এমনই গানের লিস্টে আছে অনেক অনেক অনেক গান, সেই গানগুলো তো শোনাবই। তার পাশাপাশি বলি যে ওই যে 1279 বঙ্গাব্দের কথা বলছিলাম, কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত আর সম্পাদিত সাপ্তাহিক সংবাদপত্র, সেটার নাম ছিল সুলভ সমাচার, ইংরাজিতে 1872 সেখানে ছুটির সুলভ নামে প্রথম শারদীয় সংখ্যা প্রকাশ করা হলো। এক পয়সার একটা বিশেষ সংখ্যা বেরোলো 1280 আশ্বিন মাসে। তারপর থেকে বিভিন্ন রকম পত্রিকা যেমন সাধনা, ভারতবর্ষ, বঙ্গবাণী বা এখনও চলছে এমন কয়েকটি পত্রিকা, এই সমস্ত পত্রিকাগুলো পুজোর সংখ্যা প্রকাশ শুরু করে দিল। তখনকার দিনের নামী লেখকেরা যেমন দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, এই রকম সাহিত্যিকেরা তারাও কিন্তু এতে লিখতেন। আবারও একটা এমনই গানে চলে যাই যেটা আমার তো অত্যন্ত পছন্দের, আর আমার মনে হয় এই গানটার সঙ্গেও গাওয়া যায় একেবারে প্রাণ খুলে, বনলতার গান, মনে পড়ছে নাকি? শিল্পী শ্যামল মিত্র।

0: আমি জানতাম, যা বলেছিলাম ঠিক তাই ঘটেছে। মানে সবাই মিলে, যারা শুনছো তোমরাও পারে, তারা সবাই মিলে কিন্তু এই গানটা আমরা গেয়েছি। মানে গানটা একা শ্যামল মিত্র গান নি, আমরাও সঙ্গে গাইলাম, মানে সমবেত হয়ে গেল কিন্তু গানটা, তাই না? আমি তো এখানে স্টুডিও তো পুরো গলা ছেড়ে গানটা গেয়েছি। মানে এইসব গান যদি শুনি তাহলে চুপ করে থাকা যায়, কখনো যায়? যেমন শারদীয়া পত্রিকা হাতে পেলে আমরা চুপ করে থাকতে পারি না, পাতা আমাদের উল্টাতেই হবে। এমন কেউ আছেন, শারদীয়া পত্রিকা বা পুজোবার্ষিকী পাশে রয়েছে, তিনি হাতে তুলে নিলেন না এবং সেটা খুলে দেখলেন না? এটা তো হতেই পারে না, ইম্পসিবল। তাই অবশ্যই শারদীয়া পত্রিকা যারা এখনো হাতে পাননি, মানে অর্ডার করে দেননি, তাদেরকে বলবো অর্ডারটা প্লেস করে দিন, যাতে আপনার বাড়িতে যিনি প্রত্যেক দিন সংবাদপত্রটি দিয়ে যান, তিনি আপনার বাড়িতে সঠিক সময়ে ওইটা দিয়ে যেতে পারেন, এবং একটা নয় একাধিক পূজাবার্ষিকী আপনার ঘরে থাকা চাই চাই। কেমন?
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM Rainbow তে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

উষা উত্তপের কণ্ঠে এই গানটা আমরা শুনছিলাম, আর একটা দারুণ মিষ্টি গান অপেক্ষা করে রয়েছে, মানে সে গানটা আমার মনে হয়

কিন্তু যে গানটা শুনছিলাম সেই মিষ্টি গানটা আর একেবারে খুব মানে জমাটিয়া একটা গান, সেই গানটা লিরিসিস্ট ছিলেন মিল্টু ঘোষ এবং কম্পোজার ছিলেন চন্দ্রকান্ত নন্দী। একটু পৌঁছে যাব আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার কিছু খবর, সেই খবরে পৌঁছে যাই। হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় হতে পারে? হতে পারে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে। সুতরাং এই সমস্ত অঞ্চলের মানুষ যারা আমার কণ্ঠ শুনছেন, যারা এই সতর্কবার্তা শুনছেন, তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন এবং যতটা সম্ভব সাবধানতার সঙ্গে আপনারা পথ চলবেন। যেই সমস্ত জায়গাগুলোর কথা বলা হলো মূলত এগুলো পাহাড়ি অঞ্চল এবং পাহাড় সংলগ্ন অঞ্চল, তাই অবশ্যই সাবধানতা আরও বেশি করে নেওয়া দরকার। সবাই সুস্থ থাকবেন এই কামনাই করব। আর একটা মিষ্টি গানের কথা বলছিলাম, সেই গানটা শোনাবো, এটার সঙ্গেও কিন্তু গাইতে হবে, মানে আমি বলবো আর গাইবেন তা তো নয়, এটা তো এমনিই গাইবো আমরা, তাই না? শোনা যাক।

আহা আহা আহা, এই গান যতবার শুনি ততবারই মনে হয় যেন মনটা যেন কেমন হয়ে গেল, একেবারে মিষ্টি একটা গান। বিশ্বনাথ দাসের লেখা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কম্পোজিশনে এই গান শুনলাম আমরা হৈমন্তী শুক্লার কণ্ঠে। ছিলাম পূজাবার্ষিকীতে।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে সাহিত্য পত্রিকা মানে শারদ সাহিত্য মিলেমিশে একাকার, অর্থাৎ দুর্গাপুজোর সঙ্গে। দুর্গাপুজো অকাল বোধন আমরা সবাই জানি, এই যে শরতের দুর্গাপুজো। তো এর পেছনে কিন্তু কোথাও কাজ করেছিলেন নেপথ্যে রবীন্দ্রনাথ। সারা পুজোর ছুটি এবং সংস্কৃতে প্রিয় বাঙালি শুধুই কি অবসরে কাটাবে? 1298-এর অগ্রহায়ণ মাসটা, অগ্রহায়ণ মাস প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকা। ছুটির সুলভ প্রথম শারদীয় সংখ্যা হতে পারে, তবে বাঙালি প্রথমবার শারদ তৃপ্তির যে রসদ পেয়েছিল সেটা এই পত্রিকাতে, অর্থাৎ সাধনা পত্রিকাতে। 1299 সালে সাধনা পত্রিকার ভাদ্র আশ্বিন এই যে জোড়া মাসের সংখ্যা, সেই শারদ সংখ্যা হিসেবেই প্রচারিত হয়েছিল। আর সে যে সংখ্যা, সেই সংখ্যাটা মনে হয় যে সেরা শারদ সংখ্যার একটা, কারণ সম্পাদনার দায়িত্বে ছিলেন স্বয়ং বলেন্দ্রনাথ ঠাকুর, আর শারদ গল্পের লেখক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা কেমন ছিল? আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হইল, চতুর্থীর দিন হইতে ঘাটে নৌকা আসিয়া লাগিতে লাগিল, প্রবাসীরা দেশে ফিরিয়া আসিতেছে, মেঘমুক্ত আকাশে শরতের সূর্য কিরণ উৎসবের হাস্যের মতো ব্যাপ্ত হইয়া পড়িয়াছে, বর্ষা ধৌত সতেজ তরু পল্লব নব শীত বায়ুতে শিরশির করিয়া উঠিতেছে। এমন যদি শারদ সংখ্যার লেখনী হয়, তা তো শারদীয়া সংখ্যা সৃষ্টির প্রকাশের সম্পাদনার ইন্ধন যোগাবেই। সব সম্পাদকই রবীন্দ্রনাথের একখণ্ড লেখা পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন, কত যে স্বনির্বন্ধ অনুরোধ নিয়ে চিঠি আসত তাঁর কাছে তা তিনি জানেন। এমনই আরও গল্প শুনব আমরা, কিন্তু সঙ্গে আছে আরও একটা মিষ্টি গান, শিল্পী গীতা দত্ত।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

শ্যামল মিত্রের কণ্ঠে আমরা তো শুনলাম যে যা গেছে তা যাক, কিন্তু যা গেছে তা যাক তো বটেই, তাকে তো আমরা ধরে রাখতে পারবো না কালের নিয়মে, কিন্তু পূজাবার্ষিকী যা প্রত্যেক বছর নতুন রূপে সেজে আসছে তাকে যা গেছে তা যাক বলে একেবারে ত্যায্য করে দিলে তো চলবে না, কারণ তার ইতিহাস যেমন অনেক পুরনো ঠিক তার পাশাপাশি সে যে প্রত্যেক বছর নতুন সাজে সেজে আসে, যেমন করে শরৎ নিজে নতুন করে সেজে আসে প্রত্যেক বছর, ঠিক সেরকমই শারদীয়া পত্রিকাও কিন্তু শারদ সংখ্যাও প্রত্যেক বছর নতুন করে নতুন রূপে নতুন সাজে নতুন গন্ধে নতুন বর্ণে সেজে আসে, তাই তাকেও আমাদের একেবারে জাপটে ধরতে হবে, মানে তাকে ছাড়াছাড়ি চলবে না। তো চলে যাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যুগে, 1325 বঙ্গাব্দ, সেই সময় রবীন্দ্রনাথের ছোট জামাই, তিনি হচ্ছেন নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তিনি পার্বতী পত্রিকার শারদীয়া বার্ষিকী সম্পাদনা করেন। এখানেই সম্ভবত প্রথম পূজোর গান রবীন্দ্রনাথ জমা দিলেন, গানটা ছিল শরতে আজ কোন অতিথি এলো প্রাণের তারে। প্রথম শারদ উপন্যাস ছাপা হয় শারদীয় বসুমতীতে, ইংরাজি 1926 সালে প্রথম শারদীয় সংখ্যা বের করে পরবর্তীতে আরও একটি পত্রিকা। তার বেশ কিছু বছর পর তাতে প্রথম উপন্যাস ছাপা হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বড় গল্প রবিবার প্রকাশিত হয় এখানে। পরের বছরই শারদ সংখ্যায় বেরোয় উপন্যাস ল্যাবরেটরি।

পুজোর সঙ্গে সুন্দরীর মান করারও একটা সম্পর্ক রয়েছে, মানে উৎসবের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হওয়া, মিলন মিলিত হওয়া সব কিছু যেমন রয়েছে, তেমনি এ মান অভিমানের পালাও কিন্তু চলতে থাকে, আর তার মধ্যেই প্রকাশিত হতে থাকে পুজোর সংখ্যা। তো আগেকার সময়ের কথা বলছি, 1356 বঙ্গাব্দে একটি পত্রিকায় প্রথম প্রকাশিত হলো সুবোধ ঘোষের ত্রিজামা উপন্যাসটা, আর সেই সময়ে এক একটা পুজো সংখ্যায় এক একটা করেই উপন্যাস বেরোতো। আর তারপরে ইংরাজি 60-এর দশক থেকে পুজোর সংখ্যায় আমরা দেখতে পাই এক একটা পুজোবার্ষিকীতে একের বেশি, মানে একাধিক, এমনকি 6-7টা করে উপন্যাসও প্রকাশ পাচ্ছে। আর সমকালে বিখ্যাত লেখকরা যেগুলো লিখতেন, যেমন সেই সময়ে প্রকাশিত হতো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তো বেরোতোই, তার অপ্রকাশিত লেখা বা চিঠিপত্রের সম্ভার সেগুলোও কিন্তু প্রকাশিত হতো। আর তারপরে থাকতো রবীন্দ্রনাথ বিষয়ক বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ, সেগুলো তো থাকতোই, তার সঙ্গে তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এমনই যুগের পর যুগ তারা ব্যাটন ধরে এসেছেন। কিন্তু তার পরবর্তী যুগে ব্যাটন ধরলেন সমরেশ বসু, রমাপদ চৌধুরী, বিমল কর, জ্যোতিরিন্দ্র নন্দী, সুনীল শীর্ষেন্দু, সমরেশ মজুমদার ইত্যাদি ইত্যাদি লেখকেরা। এবং সত্যজিৎ রায়ের হাত ধরে, আমি আমাদের আজকের অনুষ্ঠানে একদম শুরুর দিকে বলেছিলাম যে ফেলুদার কথা, যার সঙ্গে আমরা পরিচিত হয়েছি পুজো সংখ্যার মাধ্যমে, অধিকাংশ কিশোর কিশোরী তারা কিকিরা, প্রফেসর শঙ্কু, গোগোল, কর্নেল আর ম্যাজিশিয়ানের সঙ্গেও কিন্তু পরিচিত হয়েছেন পূজা বার্ষিকীর মাধ্যমে। পুজো সংখ্যা বাঙালির একান্ত নিজস্ব, তার সংস্কৃতি চর্চার এক অন্যতম অঙ্গ। আর দেখতে দেখতে পুজো সংখ্যার কথা বলতে বলতে সময় তো প্রায় শেষ হয়ে এসেছে, আর এই মুহূর্তে সঙ্গে আছেন হেমন্ত মুখোপাধ্যায়। আর তার আগে যাদের গান শুনিয়েছিলাম, উষা মঙ্গেশকর, নিজেরে হারায় খুঁজি, এবং তারপর অসামান্য সেই সৃষ্টি গান, কি গান শোনালাম, সুন্দরী গো দোহাই তোমার মান করো না। শিল্পী ছিলেন মান্না দে, এখন আরও এক কালজয়ী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

পুজোর সংখ্যা, বাঙালির একান্ত নিজস্ব সংস্কৃতির চর্চা। বাঙালির শারদীয় ছুটি তখনই পরিপূর্ণ হয় যখন হকারের হাত থেকে শারদ সংখ্যাটা হাতে আসে। কিন্তু শিউলি অঘ্রাণ মাখতে মাখতে শারদ সংখ্যা পড়ার অভিজ্ঞতা এই প্রজন্মের নেই, এবং কথা উঠছে মানুষের পড়ার প্রবণতাও কমছে। শারদ সাহিত্য বোধহয় সে তথ্য ভুল প্রমাণ করে। সেকাল থেকে একাল, দিনকে দিন শারদ সংখ্যার বারবারন্ত, অগুন্তি বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকা, ব্লগজিন, এমনকি ই ম্যাগাজিনেও নতুন নতুন কলম পুজোবার্ষিকীকে সমৃদ্ধ করছে। এখনকার তখনকার সময় আর সাহিত্যের বিস্তর ফারাক থাকতেই পারে, তবে হ্যাঁ, এখনও বহু সংখ্যক মানুষ উৎসবকে উপলক্ষ করে অক্ষর এবং ভাষার সঙ্গে জুড়ে যাচ্ছেন, যা জুড়ে থাকতে জুড়ে রাখছে আমাদেরকে সাহিত্য, এবং আমরা জুড়ে থাকতে চাইছি। আমরা এতে অন্বেষণের মৃত আলো যদি আরও কিছুদিন টের পাওয়া যায় তাহলে মন্দ কি, মন্দ হয় না। থাকুক পুজো সংখ্যা, পুজো বার্ষিকী শারদ সংখ্যা, আর এমনি করেই চলতে থাকুক গান দরিয়া FM রেইনবোয়। আজ গান দরিয়া নিয়ে সঙ্গে ছিলাম তোমাদেরই বন্ধু সোমা। সঙ্গে থেকো তোমরা, অনেক ভালোবাসা নিয়ে, ভালো লাগা নিয়ে। আর সামনে আসছে শারদীয়া উৎসব, তাই সেই উৎসবে সুস্থ থেকো, সুন্দর থেকো। শেষ গান শোনাতে শোনাতে বিদায় নেব, পিন্টু ভট্টাচার্যের অপূর্ব সুন্দর একটা গান। আসো সোনার ওদের গান শুনতে শুনতে আজ গান দরিয়ার অন্তিম পর্বে বিদায় নিই সোমা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে 600 বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। প্রদর্শনীতে বিশ্বের 6টি দেশের প্যাভিলিয়ন, 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং একটি বিশেষ স্টার্ট আপ প্যাভিলিয়ন থাকবে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর সংগঠন সেমি যৌথভাবে দেশের প্রধান সেমিকন্ডাক্টর সম্মেলন ও প্রদর্শনী সেমিকন ইন্ডিয়ার আয়োজন করছে। UPI মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ লেনদেন কোনো মাশুল ধার্য করা হবে না। যে কোনো পরিমাণ অর্থ কোনো মাশুল ছাড়াই পাঠানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও জানায়, ব্যবসায়িক ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল লাগবে না। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরজ শেঠ আজ থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। 3 দিনের এই সফরে তিনি রাশিয়ার স্থলবাহিনীর প্রধান কর্নেল জেনারেল আন্দ্রে নিকোলায়াভিচ মর্দোভিচের সঙ্গে বৈঠকে পেশাদার সামরিক সহযোগিতা এবং প্রশিক্ষণ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করবেন। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুগু জেলায় আজ ভোরে 3 ঘন্টার ব্যবধানে 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 4.5, এরপর 4.2 মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি সৈয়দ আফেয়ার্সকে জরুরি তলব করে বিদেশ মন্ত্রক সেদেশের সৈয়দ আফেয়ার্সকে নির্দেশ দিয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে, মেনে চলতে হবে সংশ্লিষ্ট চুক্তির শর্তাবলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে 600-এরও বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 50টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। বিশ্বের 6টি দেশের প্যাভিলিয়ন, 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং একটি বিশেষ স্টার্ট আপ প্যাভিলিয়ন থাকবে। ইউপিআই এর মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ লেনদেনে কোনো মাশুল ধার্য করা হবে না, যে কোনো পরিমাণ অর্থ মাশুল ছাড়াই পাঠানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতায় লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে 2,000 টাকার বেশি মূল্যে কিছু ক্ষেত্রে মার্চেন্ট লেনদেনের বিষয়ে এমডিআর প্রযোজ্য হবে। আগামী মাসে 15 তারিখ থেকে এটি কার্যকর হচ্ছে। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুগু জেলায় আজ ভোরে 3 ঘণ্টার ব্যবধানে 2টি ভূমিকম্পন অনুভূত হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। অন্যদিকে হরপাবানে 1,403টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও 4,089 জন এখনও নিখোঁজ। প্রবাসী ভারতীয় দিবস এবার 7, 8 ও 9 জানুয়ারি পশ্চিমবঙ্গে হবে। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় একথা ঘোষণা করেন। জাতীয় ক্যাডেট কোর এনসিসির 20 জন মহিলা ক্যাডেট লাদাখে সুউচ্চ পর্বতারোহণ অপরাজিতা পারাংলা 2026 সফলভাবে সম্পন্ন করেছেন। 30 দিন ধরে প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবো তে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।

আজকের নাটক অভাগীর স্বর্গ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা

0: बाबा बाबा
1: मरो खोका
0: बोलছিলাম মাকে নিয়ে শ্মশান যাত্রার আয়োজন সম্পূর্ণ হয়েছে এবার অনুমতি করুন আমরা রওনা হই
1: হ্যাঁ বড় খোকা নিশ্চয়ই যাবে ওকে আর কিছুতেই ধরে রাখতে পারলাম না ছেলে মেয়ে নাতি নাতনি বড়া সংসার সব কিছু ছেড়ে মাত্র সাত সাতটা দিনের জ্বরে তোমার মা চলে গেলেন এত ডাক্তার ভর্তি করেও তাকে ধরে রাখতে পারলাম না
0: বাবা বাবা আপনি নিজে উঠোনে এসে একবারটি দেখুন
1: নতুন করে কি আর দেখবো বড় খোকা সবাই বলছে সতীলক্ষ্মী যাচ্ছে ওকে ওকে ওর মতো করে যেতে দাও
0: তাই হচ্ছে বাবা তাই হচ্ছে মায়ের সেই সোনার চড়ি লাগানো বেনারসিখানা আপনার বড় বৌমা মাকে পরিয়ে দিয়েছে বেনারসিটা মায়ের খুবই প্রিয় ছিল
2: এই যে বড় খোকা অহেতুক বিলম্ব করছো কেন বাবা সব যাত্রায় অনেকটা পথ
0: আয়োজন সবই হয়ে গেছে আত্মীয় স্বজনেরাও এসে গেছেন
2: তাহলে আর বিলম্ব করো না বাবা যাত্রার উদ্যোগ করো
3: না আজ আর হাতে যাওয়া হবে না বেগুন কাটাই আসলেই বাঁধা থাকবে লোকজনের সঙ্গে যখন শ্মশান ঘাট অব্দি চলে এসেছি বামুন মার সঙ্গে যাওয়া দেখে তবে ঘরে ফিরব আহা সতীলক্ষ্মী সঙ্গে যাচ্ছে
2: চিতা সাজানো হয়ে গেছে বাবা তোমরা ভাইয়েরা এবার মায়ের মুখাগ্নির জন্য প্রস্তুত হও
0: আমরা তৈরি করছি বসাই আপনি মঞ্চ পাঠের ব্যবস্থা করুন
2: এসো বাবা মায়ের চিতার কাছে এসো
3: সীতার কাছটা এত লোক এসে গেল বামুন মাকে তো আর দেখা যাচ্ছে না যাবো ওখানটায় না বাপু যে কাজ নেই দুলের মেয়ে আমি ওইখানটায় গেলে কত বাবুর ছেলেরা হাক করতে পারে তার চেয়ে ওই উঁচু ঢিপিটাই গিয়ে দাঁড়াই ওখান থেকে সব দেখতে পাবো সীতায় শোয়ানো মার কি সুন্দর টুখানি লাল পা আলতা পরিয়ে টুকটুকে লাল করে দিয়েছে গো ইচ্ছে করছে ওই পায়ের একটুকু আলতা তুলে মোর মাথায় দিই জন্ম সার্থক করি

0: ভাগ্যিমানি মা, ছেলেরা তোমার মুখে আগুন দিল, চন্দন কাঠের ওপরে শুয়ে তুমি এখন স্বর্গে যাচ্ছ, তোমার কত পূর্ণিমা। মা গো, আমাদেরও আশীর্বাদ করে যাও মা, আমিও যেন আমার ক্যাঙালির হাতের আগুনটুকুন পাই মা। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো।
1: এই মা, তুই শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছিস, কতখানে তোকে খুঁজে বেড়াচ্ছি, কি রে হাত রাঁধবি নে, কত বেলা হলো।
0: চুপ কর ক্যাঙালি, চুপ কর, ওই দেখ বাবা, ওই দেখ বামুন মা ওই অতেশ্বরে শককে যাচ্ছে।
1: শককে যাচ্ছে কই রে, দেখতে পাসি না তো?
0: ওই তো, ওই দেখ না, আকাশের দিকে উঠে যাচ্ছে ছোট্ট একখান হ্রদ, লতা পাতা ফুল দিয়ে সুন্দর করে সাজানো, হাতির মধ্যে যে বসে আছে তার দু পায়ে আলতা পরা, কপালে শীতে সিঁদুর, সোজা শকের দিকে চলে যাচ্ছে।
1: কোথায় ও তো শীতের নীল ধোঁয়া।
0: ও ধোঁয়া কিন্তু ধোঁয়া নয়, ওই তো শকের রথ, সেই রথে চড়ে সতীলক্ষ্মী শককে যাচ্ছেন। তিনার আলতা শোভানো লাল দুখানি পা আমি যে দেখতে পাচ্ছি বাবা, আহা কি সুন্দর সে পা।
1: বেলা দুপুর হলো, আমার খিদে পায় না বুঝি, চল চল ভাত রাঁধবি চল।
0: যাচ্ছি রে যাচ্ছি, এমন করে সঙ্গে যাওয়া না দেখে কখনো যেতে পারি। মা, মা গো, অবাগের একখান কথা যেন বলে মা, যেন আগুনটুকু পাই।
1: এই দেখো বামুনদের গিন্নি মরেছে, তার জন্যে তুই কেন কেঁদে মরিস মা, সবাই দেখলে কি বলবে?
0: কে কে বললে আমি কাঁদছি? না না, এখানে কাঁদলে ক্যাঙালির আমার অকল্যাণ হবে, আমি আর কাঁদব না।
1: ওই তো তোর চোখে জল, আবার বলছিস কাঁদছিস না, আমি আমি সব জানি।
0: পাগল ছেলে, আমি কাঁদব কেন রে, বলছি না চোখে ধোঁয়া লেগেছে।
1: ধোঁয়া লেগেছে না, ধোঁয়া লাগেনি, তুই সত্যি সত্যি কাঁদছিলি, বামুন মা শীতে দেখে তুই কাঁদছিলি।
0: থাক, আর তোরে কিছু বলতে হবে না, আগে চল ওই নদী থেকে স্নান করে ঘরে যাই।

0: এই দেখো, ভাতের থালা নিয়ে এমন চুপ করে বসে কেন রে ক্যাঙালি? খিদে পেয়েছে বলছিলি, এখন খা।
1: খাচ্ছি তো, না আর খাবো না, এ ভাতটুকুন তুই খা, আমি আর সাথে যাচ্ছি।
0: ক্যাঙালি ক্যাঙালি শোন, বাবা আমার ওইটুকুন ভাত খেয়ে যা বাবা। ক্যাঙালি
1: বলছে তো আর খা, পেট ভরে গেছে, আর খাবো না, ওটুকু তুই খাবি মা।
0: পাগল ছেলে, নিজে না খেয়ে আমার জন্য ভাত রেখে গেল, ভাত সারটি হাঁড়িতে তুলে রেখে দি, আজ আর খাবো না।
1: এই মা, তুই যে ভাত তুলে রেখে দিলি, খাবি নে? এই মা,
0: না রে ক্যাঙালি, বেলা গড়িয়ে গেছে, এখন আর খিদে নেই।
1: খিদে নেই?

0: বললেই হলো খিদে নেই। দেখি দেখি তোর হাঁড়ি দেখি, সব ভাত আমাকে দিয়েছিস, বল বল সত্যি কিনা।
1: না রে ক্যাঙালি না, হাঁড়িতে আমার ভাত তো আছে। এই দেখো আবার হাঁড়ি দেখছে, মুখের কথাটা মানছে না, কি পাগল রে বাবা।
0: না আজ তুই সত্যি সত্যি ভাত রেখেছিস, কতদিন কিছু রাখিস না, সব আমাকে খাইয়ে দিস। আমি বুঝি জানি না, সব জানি।
1: এই কাঙালি দেখো পাগল ছেলের কাণ্ড দেখো, ছেলেবেলার অভ্যেস এখনো যায়নি, সোজা আমার কোলে বসে পড়লো। ওরে ও টোট বাবা, এখন কি আর তোরে আমি কোলে বসাতে পারি, বুড়ো হয়েছে না, ওঠ বাবা।
0: মা, এই মা, তোর গাছে গরম লাগছে।
1: ও কিছু না রে, ও কিচ্ছু না।
0: তুই কি বলছিস মা? এই তো এই তো তোর কপাল গরম, পিঠ গরম, হাত গরম, তুই কিছুটার পাচ্ছিস না?
1: কই কিছু না তো, ও কিছু হয়নি রে।
0: কিছু হয়নি, তুই বললেই হলো কিছু হয়নি। আমি বলছি তো জ্বর হয়েছে মা।
1: জ্বর জ্বর হয়েছে?
0: কেন যে তুই রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি, আবার নদীতে স্নানও করলি, জীবনে যেন মরা পোড়ানো দেখিসনি।
1: সি বাবা, মরা পোড়ানো বলতে নেই, ওতে পাপ হয়, দেখলি নে তুই সতীলক্ষ্মী বামুন মা, অথে চরে সকি চলে গেল।
0: তাহলে তুইও তোমার সঙ্গে যাবি? সবাই কিন্তু সেই কথাই বলে।
1: কি আবার কি বলে রে কাঙালি?
0: ওই যে ওই যে বিন্দির পিসি, সে বিন্দির পিসি সেদিন বলছিল।
1: কি বলছিল রে?
0: বলছিল ক্যাংলার মার মতো সতীনক্ষ্মী আমাদের দুলে পাড়ায় আর নেই। তুই যখন সতীনক্ষ্মী, তুইও তাহলে সঙ্গে যাবি মা, ওই বামুন মা যেমন গেল।
1: কিছু জানি না রে কাঙালি, কিছু জানি না।
0: তুই যখন সতীনক্ষ্মী, তুইও তাহলে সঙ্গে যাবি না কেন বল?
1: নিজের কথা নিজে কি করে বলি রে, পাঁচজনে যখন বলছে সেই পাঁচজনেই তখন দেখবে। এই এই দেখো পাগল ছেলে আবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ও ক্যাঙালি ক্যাঙালি, ওট ওট বাবা।
0: না
1: আমি কি এখন এসব পারি বাবা?
0: আচ্ছা মা, বাবা যখন তোকে ছেড়ে গেল, তখন তুই কি করতিস?
1: আর দিন ঠাকুর রে বলতাম, আমার কেঙালি রে তুমি তাড়াতাড়ি বড় করে দাও ঠাকুর, ও আমার বিপদ ঘোচাক, দুঃখ কষ্ট দূর করে দি। আজ তুই বড় হয়েছিস, বেতের কাজ করে দুটো পয়সা আনছিস।
0: এই মা, তুই কাঁদছিস কেন রে?
1: কাঁদছি কোথায়, কাঁদছি না তো।
0: এই তো এই তো তোর চোখে জল, তোর এখন কিসের দুঃখ বলতো মা?
1: আমার আবার দুঃখ কিসের রে, তুই বড় হয়েছিস, দুদিন বাদে কত পয়সা রোজগার করবি।
0: না মা, তুই কাঁদবি না, একটুও কাঁদবি না, কাঁদবি না, একদম কাঁদবি না।
1: থাক থাক,
0: কাঁদবি না,
1: তোর আর চোখের জল মোছাতে হবে না। আঙালি রে, বুকের ভেতরটা কেমন যেন।
0: মাদুর কথা পেটে দিচ্ছি, তুই শুয়ে পড় মা।
1: সেই ভালো, একটু গড়িয়ে নি কাঙালি।
0: এই যে এই মাদুর কথা পেটে দিয়েছি, তুই শুয়ে পড় মা, শুয়ে পড় না।
1: হ্যাঁ রে, আজ তোর কাজে যেতে হবে নি বাবা, চুপটি করে আমার পাশে শুয়ে থাক, সেই ছোটবেলায় যেমন থাকতি।
0: কিন্তু কাজে না গেলে যে জলপানির পয়সা কটা পাবো না মা, ওরা তো দেবে না।
1: না দেখবে, তুই এইখানটা শুয়ে থাক, তোকে কথার গপ্প বলি, শোন।

0: এদিকে আকুশটার সঙ্গে রাজপুত্তর মন্ত্রীপুত্তরের কি ভীষণ যুদ্ধ। তরোয়াল দিয়ে আকুশটার হাত কেটে দেয়, পা কেটে দেয়, মুন্ডু কেটে দেয়, আবার সেই হাত পা মুন্ডু সব জোড়া লেগে যায়।
1: তারপর তারপর কি হলো বল না মা।
0: মরে গেল, কিন্তু কিন্তু স্বর্গ থেকে কোনো অবাদ এলো না। আর আর আমি দেখলাম কি সুন্দর সেই বামুন মার মরণ। স্বামী, ছেলে, ছেলের বউরা সবাই দাঁড়িয়ে দেখছে। আহা, কি সুন্দর মরণ গো।
1: এইসব তুই কি বলছিস? তোর গাছে সরে পুড়ে যাচ্ছে, কি গরম, তুই কিছু টের পাচ্ছিস না?
0: ও কিছু নয় রে কাঙালি, ও কিছু নয়, ছেলের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় রে কাঙালি, সে তো হরি কাঙালি। বাবা আমার কোথায় তুই? আমি আমি যে তোকে দেখতে পাচ্ছি না বাবা, কাঙালি কাঙালি।
1: এই তো তোর কাছেই আমি।
0: শোন কাঙালি, তোর হাতের আগুন যদি আমি পাই বামুন মার মতো, আমিও তখন সঙ্গে যেতে পারবো বাবা।
1: বলিস না মা, ও কথা বলিস না, শুনলে আমার বড্ড ভয় করে, আমার কান্না পায়।

0: অনেক রাত হলো, তুই চুপটি করে ঘুমোতো, এখন সকাল হলে একবারে কোমসেজ মশাইয়ের কাছে যাব, তো জ্বরের ওষুধ নিয়ে আসব।
1: কাঙালি, ও কাঙালি, শুনছিস?
0: এই তো আমি বল,
1: সকাল হলে তোর বাবার কাছে একবারটি যেতে হবে রে, তার একটু ডেকে আনতে হবে বাবা।
0: কেন রে, বাবাকে কেন ডাকতে বলছিস?
1: কাজ আছে রে, মস্ত বড় কাজ, যাবি তো বাবা?
0: বাবার কাছে গেলে যে ওই মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে পালা নয়তো জেটিয়ে বিদায় করবো, বাবা তখন কিছু বলে না।
1: তা হোক বাবা, তুমি একটি বার ধরে যেতে হবে কাঙালি, আসতে না চাইলে জোর করে ধরে আনবি।
0: কেন না?
1: একটু একটু পায়ের ধুলোর জন্যে বাবা, ওই ধুলো মাথায় দে, আমায় যেন সে বিদায় দেয়।

0: মা ছেড়ে আমার কাছে এসেছিস কেন?
1: তোমাকে ডেকে নেগে আমার মারে একবার দেখাতে।
0: দেখাতে? আমারে নিয়ে যেয়ে দেখাতে? তা টাকা কত এনেছিস? অতটা পথ যাবো আসবো, পাঁচ পাঁচটা রুগী এই সময় যে ফেরত যাবে, বলি তার খেসারত কে দেবে শুনি? তুই দিবি?
1: আমরা বড় গরিব জেটা, মার অসুখ, তুমি আমার মারে বাঁচাও জেটা,
0: আমি কি করবো? ওখানে যেতে হলে তিনটে টাকা লাগবে, এক পয়সা কম হবে না। আগে ওই টাকা আনগে, তারপর কথা।
1: তিন টাকা? তিন টাকা কোথায় পাবো? ঘরে তো কিছু নেই।
0: এই দেখো, হাঁ করে আকাশের দিকে দেখছি। বলি তোর টাকা কি আকাশ থেকে পড়বে নাকি রে?
1: না সেটা আমি আনছি, তুমি আমার মায়ের ভালো করে দাও, যেটা ভালো করে দাও।
0: আগে টাকা আন, তারপর কথা।

0: 아바기? 어, 아바기. 에이지, শুয়ে আছিস? তা ক্যাংলা কোথায় গেল?
1: জানি না আখালের মা, সাত সকালে উঠে গেল একবার, আবার ফিরে এলো, আবার গেল।
0: এই তো ওকে ছুটে যেতে দেখলাম। জিজ্ঞেস করতে বললে মার অসুখ, কবরে জানতে যাচ্ছি।
1: পাগল ছেলে, কি দিয়ে কি করবে ভেবেই পায় না। যত বলি আমি অমনি সেরে যাব, কোনো কথাই কানে তোলে না আকালের মা। এ ছেলের নিয়ে আমি কি করব?
0: এইসব রোগ ব্যাময় হরিণে সিংহসা জল খাওয়ালে শরীর সুস্থ হয়। আমার দিদি শাশুড়িরও এমনটি হয়েছিল, দিব্যি ভালো হয়ে গেছে। তুইও ভালো হয়ে যাবি অভাগি, তবে জিনিসটি একটু জোগাড় করতে হবে।
1: আশীর্বাদ করো আকালের মা, আমি যেন ক্যাঙালির বাপের পায়ের ধুলো মাথায় নে ক্যাঙালির হাতের আগুন পেয়ে যেতে পারি, ওসব কিছু লাগবে না।
0: বালাই ষাট, ও কথা মুখে আনিস নি অভাগি। রশি তুলে ছেড়ে যাওয়ার পর থেকে কত কষ্টে ক্যাংলাকে তুই বড় করেছিস। একটা কাজ কমে ঠুকেছে, এবার যে সুখের মুখ তোর দেখার পালা রে অভাগি।
1: আশীর্বাদ করো আমার ক্যাঙালি যেন বেঁচে থাকে। ও ভালো থাকলে আমার সব কষ্ট কমে যাবে আকালের মা।
0: আমি যাই রে অভাগি। আর শোন, মানদা পিসি বলছিল তোর শরীরের যা অবস্থা, তাতে গেঁটে করে পুড়িয়ে মধুতে মেরে তোকে ভালো করে চাটিয়ে দিলে সব যন্ত্রণা কমে যাবে।
1: জ্বালা যন্ত্রণা এবার কমবে গো আখালের মা, ভগবান তার ব্যবস্থা করে রাখছেন। আর যে কথা বলতে পারছি না।

0: Emma, এনে ওষুধ নে, কবলেশ মশাই কাছ থেকে এনেছি।
1: ওষুধ আনলি, পয়সা কোথায় পেলি?
0: কোথায় আবার, ঘটি বাজাতে 1 টাকা পেলাম, সেই টাকায় কবরেজ মশাই এই 4টে বড়ি দিলেন। বললেন মধু আদার রস আর তুলসী পাতার রস করে

0: বড়ি মিশিয়ে খাইয়ে দিবি, রোগ ভালো হয়ে যাবে। আমি আগে তুলসী পাতা আর আদার রস করে আনি।
1: না তুই যাবি না কাঙালি, আগে বল বল তুই কেন কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা?
0: এক টাকা না পেলে কবরেজ মশাই যে ওষুধও দিত না।
1: তাই বলে ওই একটা মাত্র ঘটি ছিল,

0: এলি, এবার এবার জল খাবি কিসে? দে দে ওষুধগুলো আমায় দে, দে
1: এনে এনে তোর কাছে রাখ। বিন্দির পিসির কাছ থেকে একটু মধু চেয়ে আনছি, তারপর আদার রস করে তুলসী পাতার রস দিয়ে খাইয়ে
0: থাক। রইল তোর ওষুধ।
1: ওষুধগুলো তুই ফেলে দিলি? এত কষ্ট করে তোকে ভালো করবার জন্য আনলাম, একবারও সেটা ভাবলি নে?
0: না ভাবিনি, ভাববো না, ভালো হইতো এমনিতেই হব। আমাদের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না কাঙালি, আমিও ওষুধে বাঁচবো না রে।
1: না, এ তুই ঠিক কাজ করলি নে মা।
0: না রে, আমি এমনি এমনি সেরে যাব দেখিস। এখন তুই দুটো ভাত ফুটিয়ে নে খা দেখি। যা না বাবা, আমি যে আর উঠতে পারছি নে।
2: ভাত খাচ্ছে? আরে বউ, তুই রান্না করতে পারলি?
0: আজ আর মাথা তুলবার জো নেই, ওই ক্যাঙালি দুটো ভাত ফুটিয়ে নিয়েছে, এখন তাই খাচ্ছে।
1: দেখো না পিছু, এক টাকা দিয়ে কবরেজ মশাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এলাম, মা সব ফেলে দিল, চার চারটে বড়ি একটাও খেলো না।
2: ঠিকই রে বউ,
0: আমি আমি এমনি ভালো হব পিসি, ক্যাঙালি ওই একটুকুন ছেলে, ওর জন্যই তো যত চিন্তা আমার।
2: কাঁদিস নে বউ, কাঁদিস নে, আমরা আমরা পাঁচজন আসি তো নাকি?
0: ওই তো আমার ভরসা পিসি, তোমরা আছো। আমি বলে ক্যাঙালিরে একটু দেখো পিসি।
1: ফের তুই কাঁদছিস জানো তো পিসি, মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ডাকলে সাড়া দিচ্ছে না।
2: না আমি যাচ্ছি, ওই ঈশ্বর নাপিতকে একটিবার বলি, ও নারী দেখতে জানে। শোন ক্যাঙালি, তুই আমার সঙ্গে ঈশ্বরের বাড়ি যাবি, ওকে ধরে নিয়ে আসবি।
1: যাব পিসি, ঠিক যাব।
3: বিন্দু পিসি, অ বিন্দু পিসি।
2: আমা ঈশ্বর, আয় বাবা, বইয়ের হুঁশ থাকছে না রে ঈশ্বর, নারীটা একটু দেখ না বাবা।
3: দেখি বউ, হাত তো না একবার দেখি, আমি ঈশ্বর গো ঈশ্বর।
2: বউ আসলে তল থেকে হাতটা একটু বের করবো।
1: ওই তো ওই তো হাত বের করছে মা।
3: দেখি দেখি দেখি বউ দেখি, নড়ো না নড়ো না বউ নড়ো না, চুপ থাকো চুপ থাকো, দেখি একটু।
4: জটিল, বড় জটিল করে ফেলেছে, দুর্বল নারী। ভগবান রে ডাকু বিশি, ভগবান রে ডাকু।
2: তুই আর কিছু বলবি নে?
4: না বিশি, এর বেশি বলা সাধ্য আমার বাপেরও নেই গো পিসি, এখন শুধু অপেক্ষা গো অপেক্ষা।
2: ও কাঙালি, আমি যাচ্ছি বাবা, দুপুরে একটু তুই খেয়ে যাস বাপ।
0: কাঙালি ও কাঙালি, একবার ঠিক কাছে আয় বাবা।
1: এই তো এই তো এই, তোকে কত ডাকলাম মা, তুই তো সাড়া দিলি
0: না। না

0: ও কেনে নয়, আর একটু কাছে আয়, আমাকে আমারে জড়িয়ে ধরে বস বাবা। তোকে যে তোকে যে একটা কথা বলতে হবে।
1: বল মা, কি বলবি?
0: তোরে বলেছিলাম না সেই সিতারে একবার ডেকে আনতে পারিস?
1: বাবারে,
0: হ্যাঁ রে।
1: সে কেন আসবে মা?
0: আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে, তুই শুধু গিয়ে বলবি মা তোমার একটু পায়ের ধুলো চেয়েছে, আর কিছু না কিছু না, তুমি একবারটি চলো।
1: বলছিস যখন যাচ্ছি।
0: শোন বাবা, শুধু মুখের কথাটাই বলিস নে, একটু কাঁদাকাটাও করিস, তাতে মনটা গলতে পারে। তারপর তারপর বলবি মা যাচ্ছে।
1: এই কথা বলবো?
0: হ্যাঁ বাবা, তবে যদি ওর মন ঘোরে।
1: যাই তাহলে।
0: আর একটা কথা শুন কাঙালি, শুন,
1: বল।
0: ফেরবার পথে নাপতি বৌদির কাছ থেকে একটু একটু আলতা চেয়ে আনিস বাবা, আমার কথা বললেই দিয়ে দেবে। আমায় যে আমায় যে খুব ভালোবাসে রে, পায়ে আলতা, মাথায় স্বামীর পায়ের ধুলো, ছেলের হাতের আগুন, আর আর আমার কিছু চাই না বাবা,
1: ফের তোর মুখে সেই এক
0: কিছু না
1: কথা?
0: কিছু না,
1: জড়বি এক কথায় ভুগছিস?
0: এই তো কটা জিনিস বাবা, পারবি না? ওটুকু পেলেই বাউন মার মতো আমিও সঙ্গে যাব। বাতাসবে রে বাতাসবে, আমি আমিও সঙ্গে যাব।
1: মা।

0: সে কি এলো না? সে আসবে না?
1: আসবি রে বউ, আসবি। ক্যাঙালির কাঁদাকাটিতে রাজি হয়েছি, বলেছি যাব একবার।
0: আর আমার কোনো দুঃখ নেই পিসি, তুমি দেখো তার পায়ের ধুলো যেন আমার মাথায় ওঠে।
1: এই দেখো আবার হুঁশ চলে গেল। কাঙালি, অকাঙালি, আর তো একবার বাবা বসে কথা বলছে নি।
2: বাবা এসে গো পিসি,
1: এসে এসে। হায় বাবা, হায় রসিক, সেই তুই এলি রসিক, বউয়ের হুঁস থাকতে এলি নে, তোর পায়ের ধুলো নেবার জন্যে মাথা ঘুরিয়ে মরেছে।
3: পায়ের ধুলো? আমার পায়ের ধুলো?
1: জনি জনি বলেছে, স্বামীর পায়ের ধুলো মাথায় নেয়।

0: ছেলের হাতের আগুন পেলে ও ও সখী সাবি, তুই এই শিস বাবা রসিক, একটা একটা সাধুর পূরণ কর বাবা, একটুখানি পায়ের ধুলো ওর মাথায় দে বাবা।
1: পিসি, ও পিসি, অভাগী তো দেখছি চলি যাচ্ছে, এ সময় আমারে ডেকে এনে হ্যারে ও ক্যাংলা ক্যাংলা, কেন তুই ডাকতে গেলি?
2: মাঝে বারবার করে বলল, তাই তো ডাকতে গেলাম।
1: এখন এখন আর কি হবে, ওর কি কোনো জ্ঞান হয়েছে? দেখছো না চোখ কেমন ঝাপসা, স্থির হয়ে রয়েছে।
2: ও মা দেখো, বাবা এই গো, পায়ের ধুলো নেবে না। ও মা, মা দেখ, দেখ না বাবা এসেছে।
0: ওই তো বউ আট পেয়েছে। দে বাবা, দে একটুখানি পায়ের ধুলো ওকে দিয়ে বাবা, দেখ তুই কেমন বিয়ে কেরির মতন হাত পেতে রেখেছে ওকে। ওকে আর বঞ্চিত করিস নি বাবা রসিক।
1: ভগবান, এ কি দেখছি, সেবন ভোর যারে কোনো দিন কাছে ডাকিনি, খেতে পড়তে দিইনি, আমার এক কোনা পায়ের ধুলোর জন্যে সে মরতে পারছে না। এ কেমন মেয়ে মানুষ গো, কেমন মেয়ে মানুষ।
0: দে বাবা একটুখানি পায়ের ধুলো দে। দেখ, ও যা চেয়েছিল তাই হলো রে, তাই হলো।
3: এমন সতী লক্ষ্মী আমাদের ঘরে কেন জন্মালো বলো তো পিসি? ভগবানের কি বিচের গো।
0: ঠিক কথাই বলেছিস, তবু একখান আশা ওর পূরণ হয়েছে, সোয়াবির পায়ের ধুলোটুকুনো পেল
3: বাবা রসি। এ সময় তুমি ওদের সেরে যাইও না বাবা।
0: বাবা তুমি সেই সময় এসে পড়েছ, কাঙালিকে দেখো বাবা, তুমি ওকে দেখো, ওর কেউ নেই।
1: সময় দেখিনি, এখন আর নতুন করে কি দেখবো, কাকে দেখবো, কোথায় দেখবো।

0: না বাবা, এই মায়ের পাশে শুয়ে আছি।
1: হ্যাঁ, তা একবার তোর মাকে ডাক না রে, আমার কথা বল, সাড়া দিতে পারে, বল না, আমি ঘরেই আছি।
0: মা, এই মা, দেখ দেখ না, বাবাকে ধরে এনেছি, বাবা আমাদের ঘরে আছে। মা, এই মা।
1: না রে কেনলা, তোর মা আর সাড়া দিচ্ছে না।
0: মা, এই মা, মা, মা, দেখ দেখ না, এই বাবা তোকে ডাকতে বলছে, তুই কিছু শুনতে পাচ্ছিস না? এই মা, একবার সাড়া দে মা।

0: ভোর এলো বাবা, আমার তিনটে টেকা দিও, কবরেজ মশাইকে ধরে নিয়ে আসবো, ওষুধ খেলি মা ঠিক হয়ে যাবে।
1: মাথাটা অন কাত হয়ে পড়লো কেন রে ক্যাংলা? ওরে ও ক্যাংলা, তোর বাজে চলে গেল রে, চলে গেল, চলে গেল,
0: সত্যি সত্যি চলে গেল মা। বল মা বল, তুই সত্যি সত্যি চলে গেলে আমি এখন কার কাছে থাকবো মা?
1: Oh, my God.

0: এখনো তুই মরা আগলে বসে আছিস ক্যাংলা? হ্যাঁ আয় বেরিয়ে যায়, কত কাজ এখন।
1: মা যে বলছিল পায়ে আলতা, মাথায় সিঁদুর দে, আমার হাতের আগুন দিতে, আগুন আগুন দেব না বাবা।
0: ওই জন্যই তো দিনুদার কুড়ুলটা এনেছি। এবারে একটা গাছ কাটতে হবে, কিন্তু গাছ এখন কোথায় পাই বল দিনি?
1: কেন বাবা, ওই তো আমাদের উঠোনে মার হাতে পোতা বেল গাছ আছে না, ওইটা কাটো না, অনেক কাঠ হবে।
0: তাই তো, ঠিকই বলেছিস, আয় তবে বেল গাছটাই কাটি।
1: মায়ের হাতে পোতা দারোয়ানজি, খামু কে তুমি বাবার সর মারলে?
0: চুপ যা ক্যাংলা, চুপ যা।
1: মার পোতা গাছ তুমি কাটতে পারবে না, দারোয়ানজি শুধু মুধু তোমাকে মারবে। বাবাকে সর মেরেছ, আমাকে গালাগাল দিছ, আমরা কি দোষ করেছি?
2: জমিদার বাবুকে না বলে তোর বাপ গাছ কাটতে গেল কেন? হিন কথা বললে সালা লাঠি চালাবো।
1: আমি যাবো এক্ষুনি কোমরসমসের কাছারিতে যাবো, দারোয়ানজির নামে নালিশ করবো, বাবু মশাই ঠিক ব্যাটার বিচার করবে, ঠিক বিচার করবে। বাবু মশাই, বাবু মশাই।
3: এই কে রে?
1: আমি আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে।
3: বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি?
1: না বাবু মশাই, আমার মা মরেছে, বাবা তাই একটা গাছ কাটছিল।
3: হ্যাঁ, মা মরেছে, কি কাণ্ড দেখো, যা যা নিচে নেমে দাঁড়া, মরা ছুঁয়ে এসে এখানে সব ছুঁয়ে দিল, নাম নাম ওখানে গিয়ে দাঁড়া, যত সব, আরে না ওখানে নাম না।
1: নেবেছি বাবু মশাই।
3: এই কে আছিস? ওখানটা একটু গোবর জল ছড়িয়ে দে তো। কিরে কাদের ছেলে তুই?
1: রসিক দুলে আমার বাবা।
3: দুলের মরায় কাঠ কি হবে শুনি?
1: মা যে আমাকে আগুন দিতে বলে গেছে।
3: মাকে পড়াবি তো, গাছের দাম 5 টাকা আনগে, পারবি আনতে? তবে গাছ পাবি, জমিদারের গোমস্তা আমি, বুঝলি? আমি হুকুম দিচ্ছি।
1: না বাবু পারবো না।
3: পারবি নে, পারবি না তো মাকে নিয়ে ওই নদীর চড়ায় পুঁতে ফেলগে যা, গাছ লাগবে না, বুঝলি?
1: বাবু মশাই, বাবু মশাই, মা যে আমার হাতের আগুন চেয়েছিল গো বাবু মশাই।
3: তাই তোর বাপ গাছ কাটতে গেছে? কার বাপের গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? বাজি হতচ্ছাড়া নচ্ছাল কোথাকার, ও গাছ জমিদারে, বুঝলি?
1: না বাবু মশাই, ও আমাদের উঠোনের গাছ, আমার মায়ের হাতে পোতা গাছ।
3: হাতে পোতা গাছ দেখাচ্ছি তো বলে।
2: তাই বাবু
3: বলে।
2: হ্যাঁ বলেন।
3: বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো, যত সব ছোট লোকের আবদার।
2: এই শালা ভাগ ভাগ শালা, এখান থেকে শোন, ফিন কবি আসবি তোর ঠ্যাং ভেঙে দিব, যা যা
1: ও মা। মাগো দেখ মা দেখ, শুধু মুধু গলা ধাক্কাতে বের করে দিল, বল মা।

0: শুনুন ভট্টাচার্য মশাই, বুঝতেই পারছেন আমাদের মায়ের কাজ, বাবাও চান না, আমরাও চাই না কোনো ব্যাপারে কোনো ত্রুটি থাকে।
1: না না, সে কি কথা, ত্রুটি থাকবে কেন? আমি স্বয়ং থাকতে এ তোমরা কি করে ভাবতে পারলে বড় খোকা?
0: না না ভট্টাচার্য মশাই, ভাবিনি, মানে আপনাকে তো অনেক দিক দেখতে হচ্ছে, তাই একটু স্মরণ করিয়ে দিলাম।
1: আমায় কিচ্ছু স্মরণ করাতে হবে না বাবা, পাঁচ গাঁয়ের লোক এক কথাই বলেছে, সতীলক্ষ্মী স্বর্গে গেছেন, তার শ্রাদ্ধকর্মে কোনো ত্রুটি রাখলে চলে? মুখুজ্জি মশাইও সেই কথাই বলেছেন। এই এই দেখো বাবা, ফর্দে আমি কিনা রেখেছি, দেখো।
0: ওই তো বাবা আসছেন, ফর্দখানা ওনাকে একবার দেখি নি।
1: বিলক্ষণ বিলক্ষণ, সে তো দেখাতেই হবে, বৃহৎ স্বর্গ বলে কথা। তারপর কত রকমের দান কর্ম, অক্ষয় অনন্ত স্বর্গবাস। এই যে বাবু ফর্দ, এই যে
2: ফর্দ। আমায় দেখাচ্ছেন কেন ভট্টাচার্য মশাই? আপনার দায়িত্ব আপনি করবেন।
1: তা তো বটি, তা তো বটি।
3: ঠাকুরমশাই, ঠাকুরমশাই,
2: তুই আবার কে, কোথেকে এলি?
3: ঠাকুরমশাই, আমার মা মরেছে।
2: ও তো তুই কে, কি চাস তুই?
3: আমি দুলেদের ছেলে, কেঙালি। মা বলে গেছে তেনাকে আগুন দিতে।
2: তা দিকে জানা বাবা, কে বারণ করেছে?
0: বুঝলেন না কিছু? একটা গাছ চাই বাবা, ওই যে শুনলেন না, বেলগাছ কাটছিল, গোমস্তা মশাই ঘাট ধাক্কা দিয়েছে, এখন আপনার কাছে এসেছে গাছ চাইতে।
2: শোনো আবদার, আমারই এখন কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ।
3: ঠাকুরমশাই,
2: যা যা এখান থেকে যা, কিছু হবে না এখানে, কিছু হবে না।
1: তোদের আবার কি কবে পোড়ায় রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেখে, কাজের বাড়িতে ঝঞ্ঝাট বাকাস নে।
0: দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন আবার জাতে উঠতে চায়। দিনে দিনে কি হচ্ছে দেখুন। এই যা যা, পালা পালা এখান থেকে।

0: Kardeşlik. Kardeşlik Engla.
1: Yok Engla. Mora niye boş hiç Engla'yı çoğalıyor.
0: Kardeşlik.
1: Bugüla Dino. Rokit saray koktu kete diyesi baba. Ot baba ot. Şabay bile. আমার গিরে ওখানে শুইয়ে দেবে বাবা হাত লাগা লাগা সোজা সোজা করে শুইয়ে দেবা সোজা করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর নাড়াচাড়া করিস
2: নিয়ে আমি আগুন দিতে।

0: ora che succederà? Che succederà?
1: Oh, Bhaginar, e qual è la città? Tu agun jale de baba
2: de
1: o baba kangla hatita dhor dhor baba hatita dhor ebar ebar maer muke shuiye de shuiye de baba
0: dekh ma বামুন মার মতো আগুন চেয়েছিলি, পারলাম না। করে রাতে থেকে ধোঁয়া উঠে আকাশের দিকে যাচ্ছে মা,
3: জানিস সালি, ও ধোঁয়া কিন্তু ধোঁয়া নয়, ওই তো সবকে রাত সেই অর্থে সরে সতীনক্ষী সবকে যাচ্ছে তেনার আলতা সোপানো লাল পা দুখানি আমি যে দেখতে পাচ্ছি বাবা, আহা কি সুন্দর সেই পা।
0: You're okay, though, huh? You're okay.

0: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অভাগীর স্বর্গ নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মুখুজ্জে মশাই, ব্রজসুন্দর দাস, বড় ছেলে প্রণব দেবনাথ, ভট্টাচার্য মশাই, নিমাই লাহিড়ি, দারোয়ানজি, ফকির দাস কুমার, কবরিজ মশাই, সুশীল চক্রবর্তী, গোমস্তা মশাই, নির্মল ঘোষ, রসিক, অতনু রায়, ঈশ্বর, শম্ভু মিত্র, রাখালের মা মেনকা দাস, বিন্দির পিসি গীতা দে ও কাঙালি সায়ন কুণ্ডু এবং অভাগী শুক্লা বন্দ্যোপাধ্যায়। শব্দ সংযোজনা রফিউদ্দিন। অভাগীর স্বর্গ নাটকটি প্রযোজনা করেছেন সমরেশ ঘোষ।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনলেন নাটকের দুপুর, এখন আধুনিক গান শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। সমুদ্র টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব করে বিদেশ মন্ত্রক পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে 600 বেশি প্রদর্শক, 300 আন্তর্জাতিক সংস্থা এবং 40 বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। প্রদর্শনীতে বিশ্বের 6 দেশের প্যাভিলিয়ন, 12 রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং একটি বিশেষ স্টার্ট আপ প্যাভিলিয়ন থাকবে। চলতি মাসে সবকিছু যাচাই করার পরে আরও 800,000 মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হবে 1,56,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি মাসের ভাতা হিসেবে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এমপি চিটফান্ড প্রতারণা মামলায় আজ সকাল থেকে 6 জায়গায় তল্লাশি শুরু করেছে। প্রথমে তারা যায় নারকেলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়িতে। এছাড়াও দক্ষিণ কলকাতার নেতাজি নগর, রবীন্দ্র সরোবর সহ আরও 5 জায়গাতেও তল্লাশি চলেছে। একটি নির্মাণ সংস্থার ডিরেক্টর ও বিনিয়োগকারীদের দপ্তরেও হানা দিয়েছে ইডির আধিকারিকেরা। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও তার স্ত্রী উষারানী দাসকে পুড়িয়ে মারার ঘটনায় চার্জশিট দিয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতের ওই ঘটনায় দীর্ঘ তদন্তের পর অবশেষে 10 বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হলো। এরা সকলেই তৃণমূল কর্মী বলে জানা গেছে। জাতীয় ক্যাডেট কোর এনসিসির 20 মহিলা দল লাদাখে সুউচ্চ পর্বতারোহণ অপরাজিত পারাংলা 2026 সফলভাবে সম্পন্ন করেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সমুদ্র টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি শার্স দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব করে বিদেশ মন্ত্রক। পাকিস্তানি শার্স দ্য অ্যাফেয়ার্সকে তারা নির্দেশ দিয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে 600 বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। ভারত থেকে কমপক্ষে 4,000 মেট্রিক টন বা 40,70,000 লিটার ডিজেল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোয় পৌঁছেছে। 2018 দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বাংলাদেশ 15 বছরে প্রায় 2,000,000 টন ডিজেল আমদানি করবে। চলতি মাসে সবকিছু যাচাইয়ের পর আরও 8,00,000 মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হবে 1,56,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি

0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরসা তো দিয়েছি, ভরসা না দিলে কি আর, একদম কাটায় কাটায় ঘড়ি ধরে বিকেলবেলা চলে আসা যায়। হ্যাঁ মানে তুমি শুনছো কাফে কলকাতা, আর দেবারতী আর অঙ্কিতা কিন্তু তোমার সঙ্গে একদম যেমন কথা তেমন কাজ, মানে ঠিক সময়ে চলে এসেছি আড্ডা মারতে।
1: এক্স্যাক্টলি, ঠিক সময়ে চলে এসেছি আড্ডা মারতে, ঠিক 6:30 অবধি থাকবো, আর শোয়ের নাম যদি মিস করে থাকো আরেকবার।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ভর দুপুরে এরকম গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যদি এরকম ভয়ঙ্কর, মানে কি বলবো, শরৎকালের পরিস্থিতিতে যদি গ্রীষ্মকাল চলে আসে, কেমন কেমন লাগে, মুখটা মানে ছ্যাঁত ছ্যাঁত করে উঠছে, ভালো লাগছে না।
0: যাই লাগুক না কেন, এক কাপ কফি তো আনতে পারতে না কি একটু সঙ্গে করে?
1: এই শোনো, কফি আনিনি, অন্য কিছু তো নিয়ে এসেছি, তুমি কফিটার বন্দোবস্ত করে দিও, কোনো অসুবিধা নেই।
0: মানে যে দুটো জিনিস এনেছে অ্যাকচুয়ালি, সে দুটো জিনিস বেশ ভালো লাগার জিনিস, মানে এত মিষ্টি মুখ করানোর জন্য আর কি পুজোর আগেই শুরু করে দিয়েছে যে মিষ্টিমেয় অঙ্কিতা।
1: হ্যাঁ মানে মিষ্টিমেয় অঙ্কিতা আর মিষ্টিমেয় দেবারতী দুজনে মিলে তোমার কাছে অনেক অনেক আড্ডা দেবে, অনেক ভুলচুক বকাবকি করবে, মানে আড্ডা মাধ্যমে যে বকাবকি হয় সেই বকাবকির সঙ্গে ছড়াকাটিং থাকবে, বার্থডে স্পেশাল রাউন্ড থাকবে, আর আমাদের ইন্ডি পপ হ্যাট্রিক, ফ্ল্যাশব্যাক, নিউটন হাঁপিয়ে গেছি, আর আপাতত হাঁপিয়ে গেলে পরে 9903659292 তুমি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে ভুলো না। আড্ডার টপিকটা একটু পরে এসে দেবো, আপাতত তোমার জন্য না হয় লাভ আজকাল থেকে থাকলো।

0: আহা হা, কি অসাধারণ একটা গান! ফাটাফাটি মনটা ভরে গেল, আর মানে মনটা ভরে গেলে পরে একটা মানে কি বলবো, কেমন কেমন একটা ফিলিংস হয়। এই ধরো মানে কখনো মাথায় আসে সাইফ আলী খান, তার সঙ্গে আবার কম্বোতে চলে আসে ঐশ্বরিয়া রায়, না ভালো যাচ্ছে না ঐশ্বরিয়া রায়ের সঙ্গে, না ঠিক আছে আমরা পরিণীতাতে বিদ্যা বালানের সঙ্গে দেখেছি, মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না?
1: মানে আমিও বুঝতে পারছি না যে অঙ্কিতা ঠিক কি বলতে চাইছে, তবে যাই বলুক না কেন ওটা খিচুড়ি হয়ে গেছে।
0: হ্যাঁ, খিচুড়ি যে ঘটনাগুলো চলছে, কিন্তু সেই ঘটনাগুলো তুমি কোথায় শুনছো?
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আর ক্যাফে কলকাতায় রয়েছে আমি দেবরতির সঙ্গে অঙ্কিতা। আর এই যে খিচুড়িটা পাকালে, একটু এক্সপ্লেন করবেন ম্যাডাম।
0: হ্যাঁ, মানে আমি যেমন আজকে ধরো সকালবেলা থেকে ভাবছি যে আমি ডায়েট করব, পুজো আসছে এবং কিছু ভাবে আমাকে লোকজন বলছে যে আমি বেশ মুটিয়ে গেছি, তো আমি ডায়েট করব ঠিক করলাম। এবং সেই ডায়েটের মধ্যে স্টু, যেরকম আমরা বিখ্যাত ডেকার্স লেন বিখ্যাত যেই স্টুটা রয়েছে, সেই স্টুটা ঘরে রান্না করেছি। কিন্তু মাঝে মধ্যেই আমার মাথায় এরকম একটা ক্যাড়া পোকা বলতে পারো, যে কোনো পোকা বলতে পারো, সেটা মাস্টার মাইন্ড একটা খেলিয়ে দেয়। আমি এর আগে আপেল দিয়ে একবার এরকম চিকেন স্টু রান্না করেছিলাম, তো বাকিটা বলছি না, টেস্টি হয়েছিল খেতে, সিরিয়াসলি টেস্টি হয়েছিল। কিন্তু বিশ্বাস করো তারপরেই না পেটটা কেমন কেমন যেন সারাক্ষণ ধরে আপেলময় হয়ে গেছিল।
1: আমি এখানে দুটো কথা বলতে চাই। প্রথম কথা, এই যে পুজো আসছে আমি ডায়েট করব, অঙ্কিতা গত বছর পুজোর আগেও বলেছিল, এবং তারপর সেই ডায়েট তার জন্মক্ষণেই তার মৃত্যু ঘটিয়াছে, এবং তার শ্রাদ্ধা অনুষ্ঠানে আমি গিয়ে পেট পুজো করে আসিয়াছিলাম।
0: এই এই এই এইভাবে বলো না, এইভাবে বলো না। আজকে কিন্তু আমি অলরেডি মানে দ্বিতীয় দিন হতে যায় যে আমি ডায়েট করে ফেলেছি, এখন আমার 4 নম্বর দিন অবধি টেকসই হলে পরে আমি নিজেকে একটা মানে অ্যাওয়ার্ড দিতে চাই। যাই হোক, আমরা আদার টপিকে যাব।
1: হ্যাঁ একদমই তাই, আমি দেখছি সেটা কি হয়। তবে ডায়েটটা কোনো বিষয় নয়, আজকে টপিক নয়। এই যে খিচুড়িটা পাকিয়েছে, কে ভাই আপেল দিয়ে স্টু খায়, এরকম ধরনের কম্বিনেশন আমি শুনিনি। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আবার অঙ্কিতাকে দেখেছি রসগোল্লা দিয়ে চা খেতে।
0: হ্যাঁ মানে কিছু করার নেই, রসগোল্লার শিরাটা দিয়ে কখনো যদি তোমার বাড়িতে চিনি না থাকে তাহলে তুমি ট্রাই করে দেখো, বেশ কিন্তু ভালো লাগবে। চিনি নেই, আমি প্রত্যেকবার ভুলে যাচ্ছি। আমি তো মাঝে 1 মাস মতো ভুলেই গেছিলাম যে আমার ঘরে চা নেই। রোজ চা করতে গিয়ে মনে পড়তে 1 মাস আমি চা খাইনি বাড়িতে, আমার এরকম দুঃখের ঘটনা ঘটেই থাকে। যাই হোক, সেগুলো ছেড়ে দাও, পুজো আসছে, ঘরোয়া আড্ডা হোক, বাইরে কোথাও হোক, গেট টুগেদার করতে হোক, বিভিন্ন জায়গায় কিংবা কেনাকাটা করতে গিয়ে অকেশনাল পারপাসে আমরা নানান রকম খাবার বানিয়ে থাকি, এক্সপেরিমেন্ট করে থাকি। এবং সেই খাবারের এক্সপেরিমেন্টে অনেক সময় হয় যে বন্ধুদেরকে, এখন যেটা আমাদের একটা ট্রেন্ড চলছে, ইউনিক কিছু

0: বানানো। সবাই কিন্তু বলছে যে আমি এই প্রথম এই একটা ট্রেন্ড নিয়ে এলাম, কিন্তু কে যে কোন ট্রেন্ড নিয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আলটিমেটলি সবটাই খিচুড়ি হচ্ছে। সেরকম যদি খাবারে কখনো তুমি একদম গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় এরকম পাকিয়ে ফেলেছো, রান্না করেছো, কিংবা এমন কোনো এক্সপেরিমেন্টাল ডিশ খেয়ে ফেলেছো যেটা খেয়ে তোমার প্রচণ্ড উইয়ার্ড বা একটা মনে হয়েছে উৎকট কম্বো, হোয়াট মানে এটা হতে পারে এরকম মনে হয়েছে, বা তুমি বানিয়ে ফেলেছো কেস খেয়ে গেছো, সেটাই লিখে পাঠাবে 9903653992 তে। তারপরে আগে আগে
1: একদম দেখো কম্বিনেশন নিজের দরজার তালায় বেশ ভালোই লাগে, তবে সেই কম্বিনেশন যদি উইয়ার্ড হয়ে কোনোভাবে তোমার পাতে মানে তোমার থালায় চলে আসে সেটা কিন্তু অদ্ভুত হয়। তবে তুমি যদি এরকম কোনো উইয়ার্ড কম্বিনেশন মানে অদ্ভুত কোনো কম্বিনেশন তোমার খাবারে ট্রাই করে থাকো সেটা অবশ্যই অঙ্কিতা আদিবার থেকে জানাও ক্যাফে কলকাতায় 9903653992 তে, কারণ এখন কিন্তু একদম আমরা গানে গানে গানে গানে নাচানাচি করবো, তোমার কম্বিনেশনের অপেক্ষায় থাকবো।
2: জিগি জাগি জং জিগি জাগি জং ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং জিগি জাগি জং ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং জিগি জাগি জং ঘি জং ঘি জং রে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আহা হাই, জিগি জাগি জাং, জিগি জাগি জাং গানে নাচতে নাচতে চাটা ফেলে দিলেন তো। এবার সেই জামায় যদি এবারে দাগটা লাগে, বাড়ি গিয়ে কিন্তু ঝাড়টা খেতে হবে। সেই ঝাড় থেকে বাঁচানোর জন্য কোনো টিপস এই মুহূর্তে এক্ষুনি দেবো না।
3: মানে তুমি এটা এটা বলে কি মজা পেলে বলো তো? মানে আজকে না আমাদের কিছু একটা হয়েছে, পুজো আসছে বলে হয়েছে না মনে
2: তো? অবশ্যই
3: কিছু বুঝতে পারছি না, মানে উইয়ার্ড ব্যাপার সবারই মাথায় আসছে,
2: একদমই তাই আসছে না। পুলক বন্দ্যোপাধ্যায় একসময় প্রচুর গান দিয়েছিলেন, তার সঙ্গে মনের পুলক মিলে মিশে আমাদের এখন একটা উইয়ার্ড কম্বিনেশন হয়ে গেছে। আর তাই আপনার থেকে, মানে তোমার থেকে ভালোবেসে জিজ্ঞাসা করেছি যে তুমি কি কিছু অদ্ভুত কোনো কম্বিনেশন খাবারে ট্রাই করেছো বা কখনো করতে দেখেছো, সেটা লিখে পাঠাও 9903 6599 2 তে।
3: তবে আপাতত একটা আরো অদ্ভুত ঘটনা ঘটে গেছে। মানে ধরো আমি ব্যাটম্যানকে দেখে খুশি ছিলাম বা ধরো হ্যারি পটারকে দেখে খুশি ছিলাম জীবনে, এবার তারপর হঠাৎ করে আমাদের বলিউডের আকাশে একটা কালো মেঘ ঘনাইয়া আসিল যার নাম ঋত্বিক রোশন। হ্যাঁ, অবভিয়াসলি সো স্টানিং, সো হট, কিন্তু হঠাৎ করে তিনি হয়ে গেলেন কই মিল গায়ার থেকে চলে গেলেন কৃষে, উড়ে উড়ে বেড়ান ব্যাটম্যানের মতো দেখতে একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হলেন। এবং তারপর আমি তাকে আর কিছু বুঝতে পারিনি, যদিও সিনেমাটা আবার ভালোই লেগেছিল। কিন্তু আপাতত শোনা যাচ্ছে সালমান খানের পরে নাকি এবার আমির খান।
2: একদম সুপার হিরো ছবিটাতে কাজ করতে চলেছেন আমির খান এবার সালমান খানের পরে, আর বালকির পরিচালনায় ছবিটা তৈরি হচ্ছে এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় সাজিদ নাদিয়াদওয়ালা। মানে শোনা যাচ্ছে যে অ্যাট প্রেজেন্ট একেবারে একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে ফিল্মটা, এবং পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনা কিন্তু আমির খান অলরেডি সেরে ফেলেছেন। আর স্ক্রিপ্টটা যদি এবার চূড়ান্ত হয়ে যায়, ব্যাস তারপর শুটিং শুরু হয়ে যাবে। মানে আমরা কিন্তু দেখতে চাই যে আমির খান ঠিক কীরকম অভিনয় করে। তবে আমির খানের অভিনয় নিয়ে কোনো রকমের কোনো ক্রিটিসাইজেশন চলে না, কারণ মানে সব রকম চরিত্রে ভদ্রলোক নিজেকে ট্রাই করে ফেলেছে।
3: কিন্তু আমি একটা জায়গায় এই তিনজনের প্রতি একেবারেই আস্থাশীল ছিলাম না, ছিল হয়ে যাচ্ছে, মানে ছিলে গেছে ব্যাপারটা ভাবতে ভাবতে। এই ধরো ডান্সের বিষয় যদি আমি ভাবি, শ্রীকান্তকে ভাবলে পরে খুব ভয়ঙ্কর একটা কম্বিনেশন পাওয়া যায়। যেমন ধরো আমির খানকে এই রিসেন্ট ডেজেও যদি ধরি, মানে কয়েক বছর আগে, তাহলে থ্রি ইডিয়েটস এ মুরগি ক্যা জানে আন্ডে কা ক্যা হোগা এরকম একটা ব্যাপার চলছিল। তো উনি এরকম করতে করতে তার আগে আবার একটা সিনেমায় বেশ ভালো ডান্স করে ফেলেছেন, সেটা কি তোমার মনে পড়ে?
2: কোন সিনেমা?
3: ধুম থ্রি।
2: ও ও, হ্যাঁ, মানে সেখানে তো শুধু ডান্স আলাদা করে করেননি, সেখানে যা যা অ্যাকশনও করেছেন। আপাতত বরং আমাদের খুব পছন্দের ক্যাটরিনা আর আমির খানের যে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, যদিও বলবো একটা উইয়ার্ড কম্বিনেশনই, সেই কম্বিনেশনের নাচটা একটু দেখে নিই, মানে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: ফ্ল্যাশব্যাক সং।

0: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে ক্যাফে কলকাতা
0: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবো আর চলছে ক্যাফে কলকাতা অঙ্কিতা দেবারতির সঙ্গে। এবং এই মুহূর্তে রয়েছে একটা বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা,
0: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা,
0: ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:38 হয়ে গেছে, আর তুমি মোটামুটি প্রায় আমার সঙ্গে এবং দেবারাতির সঙ্গে, মানে আমাদের দুজনের সঙ্গে, 8:40 পার করে নিয়েছো ক্যাফে কলকাতার শহরে। আর ক্যাফে কলকাতায় আজকে আড্ডা চলছে বিয়ার্ড খাবারের কম্বো নিয়ে। মানে ধরো তুমি খেয়ে নিয়েছো হাসি মুখে, কেউ তোমার বন্ধু বা তোমার হতে পারে বিশেষ জন, সে তোমাকে খুব সুন্দর একটা রান্না করে খাওয়াতে চেয়েছে, সেটা হতে পারে ম্যাগি, সেটা হতে পারে চিকেন, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেখানে এমন কিছু একটা কম্বো অ্যাড করেছে বা এমন কিছু দিয়ে বানিয়েছে, মানে কি বলবো, মানে সবটা মিলে তোমার আর কি ঝোল হয়ে গেছে জীবনটা। তুমি ভাবছো যে এত অপূর্ব রান্না হতে পারে, এরকমও হতে পারে, আবার হতে পারে যে এ মা এটা কী বিকট কম্বো, ভালো লাগছে না। সেই কী কম্বো ছিল সেটাই লিখে পাঠাও 9903659292 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে।
2: হ্যাঁ, মানে অঙ্কিতার মতো নুডলস আর কি যেন বলে এই আপেলের কম্বিনেশন যদি কেউ খেতে চায় খেতে পারে, অসুবিধা নেই, তবে ওই পেটে তারপরে আপেল ঘুরুক না ঘুরুক আমাশয় বাবু ঘুরতেই।
1: আমাশয় ঘুরেছিল বলেই তো বলেছিলাম জীবনটা আপেলময় হয়ে গেছে, একটু পর ঢেকুর ঢেকুর ঢেকুর। কিন্তু হ্যাঁ, ঢেকুরের মাঝে এখন একটা টেক্সট চলে এসেছে, একটা না অনেকগুলো এসেছে। প্রথম

0: টেক্সটটা খুলে ফেলেছি। শুভ বিকেল দিদি ভাইরা, কেমন আছো তোমরা? তোমাদের বাড়িতে রান্না পুজো আছে নাকি? তাহলে শুক্রবার তোমাদের বাড়ি যাচ্ছি শর্মিষ্ঠা মুখার্জি। এই রান্না পুজো আমার বাড়িতে হয় না, সেই জন্য আমার হেভি দুঃখ হয়। ইলিশ মাছ খাওয়ানোর জন্য ডাকো না গো, প্লিজ ডাকো।
1: চিন্তা করো না, চিন্তা করো না। ওই দিন মোটামুটি আমার বাড়িতেও হয় না, তবে আমার নিমন্ত্রণ থাকবে। তবে ওই দিন মানে রান্না পুজো যেদিন আর কি, বিশ্বকর্মা পুজো, ওই দিন কিন্তু আড্ডা মারতে আমি আর আর্যমহুয়া চলে আসবো। তো দেখছি খাবার যদি সঙ্গে করে নিয়ে আস।
0: দেখেছো তো, মহুয়ার সঙ্গে দেবারতী আড্ডা দেবে, সেটার জন্য খাবার সঙ্গে করে আনা যায় বলছে, কিন্তু আমার জন্য কোনো খাবার আনা যায় না, এটা হতে পারে না। বাই দ্য ওয়ে, একটু আগে মহুয়াদি শুনছিলেন, আমাদের সঙ্গেই ছিলেন, এখনো হয়তো আছেন, এবং আমরা কিন্তু বেশ মজা করছি, মানে অন ইয়ার শুনে শুনে অফ ইয়ার যে মজার রিপ্লাইগুলো আসছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা উইয়ার্ড কম্বো শর্মিষ্ঠা রেখেছে।
1: শুনি,
0: বেগুন দিয়ে চিকেন খেয়ে দেখবে?
1: এ ম্যাগু, মানে না মানে থ্যাংক ইউ শর্মিষ্ঠা, তোমার এই এত সুন্দর সাজেশন আমি নিলাম কিন্তু ফলো করলাম না, দুঃখিত।
0: হ্যাঁ, তুমি দুঃখিত হয়ে গেছো, আমি প্রচণ্ড দুঃখিত হয়ে গেছি, কিন্তু তার সঙ্গে যখন তুমি বেগুন দিয়ে চিকেনের মধ্যে একটা ঝড় তুলছিলে, কিন্তু উত্তর দিনাজপুর জেলায় 2-3 ঘন্টার মধ্যে প্রবলভাবে সত্যি সত্যি ঝড় আসতে চলেছে। মানে ঝড় মানে সেই বিদ্যুৎ চমকানো ভয়াবহ বৃষ্টি, যেটা মোটামুটি 30-40 কিলোমিটার পার আওয়ার বেগে আসবে। অত যারা এই সময় বাইরে রয়েছে, এটা কিন্তু অরেঞ্জ সতর্কতা, প্লিজ প্লিজ প্লিজ নিজের খেয়াল রাখো, নিজের যারা কাছের মানুষ রয়েছে তাদের খেয়াল রাখো। আর শুনতে থাকো ক্যাফে কলকাতা দেবারতী আর অঙ্কিতার সঙ্গে। আপাতত যখন বৃষ্টির কথা হলোই, তাহলে একটু চুইয়ে চুইয়ে বৃষ্টি পড়লে ক্ষতি নেই বলো?
2: চুই চুই চুই চুই চুই চুই চুই চুই চুই।

0: শুন ছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 অর্থাৎ 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36, সিআর এভিনিউ, কলকাতা 712-তে বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরে পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো বিচার, কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 মানে 30শে সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS অর্থাৎ CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 712, এই ঠিকানায় আপনারা পাঠাতে পারেন আপনাদের অভিযোগ। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। আবার বলছি cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in। তাহলে তিনটে মেল আইডি রয়েছে, cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে অভিযোগ করতে পারেন। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালত এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে।

0: যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS অর্থাৎ CS এর সাথে টেলিফোন নম্বর 03-22120-250 অথবা 03-221-20612 অথবা 03-221-20500 তে ফোন নম্বরে যোগাযোগ করতে আপনারা পারেন। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: 107 FM Rainbow সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা।

0: না না না না, সবসময় গলতিসে মিস্টেক করে ফেলেছি বলে একটু কানটা ধরে নিলে হয়ে গেল, মানে ইয়ার কি হচ্ছে নাকি? না না, ইহি উমর নেহি হ্যাঁ কর মত গলতিসে মিস্টেক। আর যদি তুমি ভুল করো আমাদেরকে মিস করো, মানে 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতাকে মিস করো, আর দিবারতী ওর অঙ্কিতা যেখানে রয়েছে, তাহলে আমরা কিন্তু ছাড়ছি না।
1: হ্যাঁ, মানে একটা ছোট্ট স্টেক নিয়ে ফেলবে 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে ফেলবে। আমাদের আড্ডার বিষয় চলছিল আজকের জীবনের উইয়ার্ড, মানে এখনকার অবধি তোমার জীবনে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, মানে তুমি এমন একটা খাওয়ার এক্সপেরিমেন্ট করে বানাতে গেছো, নিজে

0: কে দারুণ শেফ মনে করেছো, কিন্তু উৎকট একটা কম্বো বানিয়ে ফেলেছো, যে কম্বোটা বানানোর পর তোমার ভাবতে বেশ ভালো লাগছিলো, কিন্তু খেয়ে তুমি ধকাশ হয়ে পড়ে গেলে কিংবা দারুণ ফাটাফাটি লেভেলের হলো, সেই এক্সপিরিয়েন্সটাও লিখে পাঠাতে পারো 9903659992। আর আপাতত আমার কাছে একটা টেক্সট আমি খুলে বসে রয়েছি, বিপ্লব পাঁজা বাঁকুড়া থেকে লিখে পাঠিয়েছে, আমার ওয়াইফ একদিন বাড়িতে মোমো বানিয়েছিল, খেতে খুব ভালোই লাগছিল, কিন্তু খেয়ে নিলাম, খাওয়ার পর 3-4 ঘন্টা পরে আমাকে কিছুই খেতে হয়নি, শুধুই জল খাচ্ছি।
1: আমি না বুঝতে পারি না, মানে খেতে ঠিক কতটা ভালো হয়েছিল যে শুধু জলই খেয়ে যেতে হয়েছে। বিপ্লব বাবু আপনি যদি একটু এক্সপ্লেইন করেন।
0: হ্যাঁ, মানে এই এত সুন্দর একটা বিষয়টাকে যদি একটু এক্সপ্লেইন করলে

0: 9 0 3 6 5 9 9 2 তে। আর আপাতত আমার কাছে একটা টেক্সট, আমি খুলে বসে রয়েছি, বিপ্লব পাঁজা বাঁকুড়া থেকে লিখে পাঠিয়েছে, আমার ওয়াইফ একদিন বাড়িতে মোমো বানিয়েছিল, খেতে খুব ভালোই লাগছিল, কিন্তু খেয়ে নিলাম, খাওয়ার পর 3-4 ঘন্টা পরে আমাকে কিছুই খেতে হয়নি, শুধুই জল খাচ্ছি।
1: আমি না বুঝতে পারলাম না, মানে খেতে ঠিক কতটা ভালো হয়েছিল যে শুধু জলই খেয়ে যেতে হয়েছে। বিপ্লব বাবু আপনি যদি একটু এক্সপ্লেইন করেন।
0: হ্যাঁ, মানে এই এত সুন্দর একটা বিষয়টাকে যদি একটু এক্সপ্লেইন করলে

0: ছিল বললো, আমি জানি না, তাকে দেখে আজকাল কিন্তু লোকে অন্য নামে ডাকে, খাস্তা হস্তে বেনিদের।
1: যাই হোক, আমরা কিন্তু এই গানটার পর একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক নিয়ে ফিরছি, মানে ক্যাফে কলকাতা নিয়ে অঙ্কিতা দেবরতী। আপনি কিন্তু কোথাও যাবেন না।
0: ওলিয়ন 107 FM রেইনবো, ঠিক 5:02।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন। শ্রী বৈষ্ণব বলেন, 2004 থেকে পরবর্তী এক দশকে ইপিএফও এ মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। ভারত থেকে কমপক্ষে 4,000 মেট্রিক টন বা 47 লক্ষ লিটার ডিজেল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোয় পৌঁছেছে। পার্বতীপুর রেল ডিপোর কার্যনির্বাহী ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম জানিয়েছেন, গত রবিবার 13 সেপ্টেম্বর সকাল 9টায় তেল পাঠানো শুরু হয়। 2018 দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বাংলাদেশ 15 বছরে প্রায় 20 লক্ষ টন ডিজেল আমদানি করবে। রাজ্যে নির্ধারিত সময়সীমার আগেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়ে বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই রাজ্যের 1,73,066টি হাউস লিস্টিং ব্লকের 100% কাজ সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে রাজ্যে মোট 3,69,50,005টি বাড়ির তালিকা তৈরি করা হয়েছে। নেপালে ভয়াবহ হরপাবানে নিখোঁজ এরাজ্যের বাসিন্দাদের সন্ধানে সবরকম প্রচেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ নিখোঁজদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও নিখোঁজদের সন্ধানে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রাজ্যে সাম্প্রতিক সময়ে বালি, কয়লা, পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ, ভূমি রাজস্ব এবং সরকারি জমি লিজ বাবদ রাজস্ব আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের 16 এপ্রিল থেকে 15 আগস্ট পর্যন্ত 4 মাসে বিভিন্ন খাতে মোট 567 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

0: মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মানে হ্যাঁ, মনের মধ্যে যেই পাখিটা রয়েছে, যেই পাখিটা সারাক্ষণ উড়ে বেড়াতে চায়, কখনো ভুলভাল খাবার রান্না করতে চায়, কখনো ভুলভাল কথা বলতে চায়, কখনো ঝগড়া করতে চায়, কখনো আনন্দ করতে চায়, হ্যাঁ সেটাই তো মন। মনটা একটু বিটকেলেই হয়, ও খুব ভালো একটা ব্যাপারে স্ট্যান্ডার্ড অলওয়েজ হয়ে থাকে যে না আমি সাধু, আমি সন্ত, আমার কোনো রাগ হয় না, এরকম কখনোই হয় না। পট করে দেখবে মেট্রো স্টেশনে কেউ একজন কিছু বলেছে, আপনার তাতে কি এইটা মন বলে ওঠে। তো মনের কথা এই কারণেই এত কথা বলা, কারণ মন যখনই একটু মানে কি বলবো উল্টো পাল্টা উলুক সুলুক ভাবনায় চলে যায়, তখনই কিন্তু 9903652992 লিখতে হয় যে তোমার জীবনের রিয়ার্ড কম্বো এখন অবধি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি হয়েছে। মানে কেউ বলছে বেগুন দিয়ে চিকেন রান্না করে একটা এক্সপেরিমেন্ট করা, আমি আপেল দিয়ে করেছিলাম, মানে খেতে ভালো হলেও বলেছি যে ওটা করা উচিত হবে না, পেটের জন্য খুব একটা ভালো হবে না। কেউ কেউ বলছে আবার কফি বা চায়ের মধ্যে রসগোল্লা চুবিয়ে খেতে। তো তোমার কাছে এখন অবধি ভিয়ার্ড কম্বো কি সেটাই লিখে পাঠাও, আর দেবারতি অলরেডি টেক্সট খুলে বসে রয়েছে।
2: একদমই তাই, 9903652992 প্রচুর মেসেজ এসছে, এবং এমন কিছু ভিয়ার্ড কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি যেটা দেখে আমার চোখ থেকে রক্ত বেরোচ্ছে। যাই হোক, অঙ্কিতা আর দেবারতি, পুজোর গন্ধ কিন্তু সর্বত্র ভালোই পাওয়া যাচ্ছে, এই শুরু হলো বৃষ্টির পরে উৎসবের মরশুম, চলবে জানুয়ারি মাসের বইমেলা অবধি। এর মধ্যে খাওয়ার চক্করে শরীরে কত চর্বি জমছে, কোলেস্টেরল কত বাড়ছে, এই সব হিসেব করতে নেই। খাওয়া নিয়েই যখন কথা শুরু করেছো, তখন বলি এই ছোট্ট জীবনে অনেক কত অদ্ভুত কিছু খেয়েছি। ছোটবেলা চিনি দিয়ে শশা খাওয়া দিয়ে শুরু করেছিলাম, মাছের ঝোল দিয়ে চাউমিন, শুক্তো দিয়ে রুটি।
1: এই এইগুলো তুমি জীবনে খেয়েছো? শুক্তো দিয়ে রুটিটা তাও মেনে নিয়েছি, মাছের ঝোল দিয়ে চাউমিন
2: হয়ে প্রবাসে থাকার সময় ডিম দিয়ে চিড়ের পোলাও, মিসল পাভ মানে চানাচুরের তরকারি আর পাউরুটি, মাটনের ঝোল দিয়ে ইডলি মেখে খাওয়া, সালান, সালান মানে হলো বেগুনের তরকারি, সেটা দিয়ে মাটন বিরিয়ানি, সম্প্রতি এক নিমন্ত্রণে খেলাম সজনে ডাটা স্যুপের মধ্যে ডোবানো চিকেন মোমো। বাবা, তালিকা করতে শুরু করলে মনে হয় শেষ করতে চাপ হবে। তবে প্লিজ, এই চকলেট পিৎজা বা রসগোল্লা চা বা কোলা ফুচকা জাতীয় খাবারগুলো খেতে পারছি না। ইতি নামটাই ভুলে গেছি, ভাগ্যিস ভুলেছ,
1: তুমি তোমার নাম ভুলে গেছো এরকম বলো না। এই দুষ্টুমিটার হিসেবে আমি নেব কে লিখেছো বলো তো? এই যে অদ্ভুত অদ্ভুত কম্বিনেশন বানিয়েছো, তোমাকে না মানে মন থেকে আন্তরিকভাবে জোরে একটা হাততালি দিতে চাই, কিন্তু এই মুহূর্তে অনিয়ারে রয়েছি তাহাই আর কি। হাততালিটা তুমি খুব বেশি শুনতে পাবে না, এখন ঝিঙ্কানাকার করে আমাদের সঙ্গে একটু নাচলে পরে মন্দ হয় না। মানে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, যারা যারা এখন অবধি মিস করেছো, পরে টিউন করেছো, বুঝতে পারোনি যে কী আজকের আড্ডার টপিক, দেবারতি আর অঙ্কিতা তোমাকে আজকে ফার্স্ট ইয়ারে জিজ্ঞাসা করেছে, আর তোমার কাছে 10 মিনিট মতো সময় আছে, তার মধ্যে তোমাকে লিখে পাঠাতে হবে, কারণ তারপরে আমাদের ছড়াঘাটিং শুরু হবে। কি লিখবে সেটাই তো বলছি, যে ধরো তুমি গেট টুগেদারে বসেছো, কেনাকাটা করতে গিয়ে কোথাও খেতে গেছো, এইবার এই যেমন শুনলাম মাছের ঝোলের মধ্যে চাউমিন, মানে সেটা কিন্তু একরকমভাবে হয়, যদি চাইনিজ পদ্ধতিতে দেখি তাহলে ওই চিলি ফ্রাই কি সমস্ত হয় না, ফিশ ফ্রাই মানে ফিশ দিয়ে কিছু একটা বানায় আর কি, চিলি ফিশ, তার সঙ্গে চাউমিন বা নুডলস, সেটার একটা কম্বো হয়। তো সেটা প্রথমবার হয়তো ভিয়ার্ড মনে হয়, তারপরে ধীরে ধীরে ধাতস্থ হয়ে যায়, হতেই পারে খুব ভালো কম্বিনেশন উৎকট হলো, খুব ভালো কম্বিনেশন দারুণ খেতে, সেটাই তুমি লিখে পাঠাবে। না হলে যদি তুমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে চড়িয়েছ করেছো, তাহলে সেটাও লিখে পাঠিয়ে দাও আমাদেরকে 9903652992। পরের মেসেজ,
2: পরের মেসেজ শাওন বারাসাত থেকে লিখেছে, আমি উচ্ছে সেদ্ধতে ডালিয়া খেতে পারি। এ কোন ডালিয়ার কথা বলছো শাওন, সেটা আগে বুঝতে হবে আমাকে। যাই হোক, পুঁই শাক দিয়ে চিকেনের ঝোল আমি খেয়েছি, কিন্তু খাইনি গাব গাছের কচি পাতার ডালনা, ছোলা এবং ঘি দিয়ে বানানো, অপূর্ব স্বাদ, তুমিও ট্রাই করতে পারো। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে।
1: আমি নিশ্চয়ই ট্রাই করবো, কারণ অলরেডি আজকে যে স্টুটা আমি বানিয়েছি তার মধ্যে পেঁপে, গাজর, বিট, বিট দিলে সব একটু রেডিশ কালার চলে আসে ঠিকই, তার সঙ্গে নোটে শাক দিয়েছি। আর কিছু কম্বিনেশন তুমি চাও?
2: না থ্যাংক ইউ, আমার পাশে যে কম্বিনেশনের যে বাস্টিং হচ্ছে না, এবার আমি মনে হয় ফেটে যাবো।
1: সেই বাস্টিং এ তুমি ফেটো না, বরঞ্চ তুমি বরঞ্চ নাকাশ আসিস আর নেহা কক্করের সঙ্গে একটু নাচতেই পারো। ফিরে আসছি জাস্ট ওই 3 মিনিট পর।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: উফ, গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে এই কোনো মানে কোনো কথা হচ্ছে যেখানে শরৎ আসছে, শরতের একটুখানি শরতে গা ভাসাবো, সেখানে গরমকাল কি করছে? এই গরমের মধ্যে মনে হচ্ছে না আমি পাহাড়ে চলে যাই।
3: তুমি সেই সমস্ত পরে বলো, নাচ করে কেমন লাগলো সেটা বলো।
2: ও ভাই, নাচার পরে না না, চেয়ার ভাঙিনি, আমি চেয়ার ভাঙিনি। কর্তৃপক্ষকে জানানো হচ্ছে আমরা কোনোভাবে চেয়ার ভাঙিনি এবং এর জন্য আমাদের কোনো জরিমানা যেন না করা হয়, মানে অঙ্কিতা দেবারও থেকে। ক্যাফে কলকাতা এইভাবে জরিমানা করলে কিন্তু খুব খারাপ হবে। তবে এই যে গরমে যে হাঁসফাঁস করছি সারাক্ষণ, আমি এক্ষুনি আমার স্যাকটা নেব, নিয়ে আমি পাহাড়ে যাচ্ছি। তুমি আসতে হলে এসো অঙ্কিতা, নইলে
3: ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, কোথায় যেতে চাও বলো।
2: আমি তো প্রথমেই এই যে ধরো দার্জিলিং গ্যাংটকে তো প্রচণ্ড ভিড়, এবং কদিন আগে আমি দেখছিলাম যে দার্জিলিংয়ে মানুষ যাচ্ছে প্যারেড করে যাচ্ছে, কেন? কারণ প্রচুর ভিড়। আমি তো ভাবলাম গোটা কলকাতা মনে দার্জিলিংয়ে চলে গেছে, এই জন্য কলকাতাটা খালি খালি লাগছিল। তবে তুমি যদি ভিড় এড়িয়ে যেতে চাও তাহলে তুমি শিটং যেতে পারো, মানে আমাদের কমলালেবুর গ্রামে, সাধারণত এই নামেই পরিচিত আমাদের পাহাড়ের ছোট্ট গ্রামটা। এখানে এলে চোখে পড়বে একাধিক কমলালেবুর বাগান, ছবির মতো সুন্দর চারদিকে পাহাড় ঘেরা একটা গ্রাম। তবে সাধারণত শীতকালেই কমলালেবুর বেশি চোখে পড়ে, কিন্তু সমতলের ভরা গ্রীষ্মে এখানকার মনোরম আবহাওয়া পর্যটকদের কাছে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটা বিষয়।
3: আর এই অ্যাট্রাকটিভ বিষয়ের যদি তোমাকে আমি বলি যে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তুমি আনন্দে হাসতেই থাকবে, মানে ল্যান্ড অফ স্মাইলস এ নিয়ে যাবো, ওইটা যদি বলি,
2: হাহা প্লেস,
3: হাহা প্লেস, মানে যখন তখন তোমার মনে হবে যে মনে একটা আনন্দই আছে, তুমি অলওয়েজ হাসছো, মানে সেখানে গিয়ে কোনো দুঃখ হবে না তোমার, এইটুকু আমি বলতে পারি। কারণ এইটা ভারতবর্ষের খুব কাছাকাছি বলতে পারো এমন একটা জায়গা। অনেকেই আজকাল আমরা টুকুস করে বিদেশ চলে যাচ্ছি, মানে টুকুস করে যখন দার্জিলিং ঘুরতে চলে যাই, একটু অফবিট প্লেসে যাই, সেরকম করে টুকুস করে যারা বিদেশে যান তারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, এরকম যদি হয়ে থাকেন তাহলে অ্যাডভেঞ্চার স্পোর্টস, রাতের বর্ণময় জীবন, প্রচুর মানে ইটস কালারফুল বলতে পারো জীবন, নানান রকমের জিনিসপত্র কেনার সুযোগ তো তুমি পাবেই। তার মধ্যে মানে মানুষের যে ওয়েলকাম করাটা, সেটা তো সবার আগে, যেখানে তুমি যাবে সেখানে যদি গিয়ে তুমি দেখো তোমাকে ওয়েলকাম কেউ করছে খুব হাসি মুখে, দেখবে তোমার জীবনটা দিনটা এমনি ভালো হয়ে যাবে। জীবনে কেন আটকে গেছি বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ এই জায়গাটার নাম আছে, একটা সুন্দর নাম আছে, মিষ্টি হাসির লেপটে যে তোমার কাছে ল্যান্ড অফ স্মাইলস নামে পরিচিত হতে চলেছে বা হয়ে গেছে অনেকের কাছে, সেই দেশটার নাম থাইল্যান্ড। ইয়াস, তুমি যদি থাইল্যান্ড যেতে চাও যেতেই পারো, কিন্তু তার মধ্যে কেউ কেউ আজকাল ইটালি ঘুরে চলে আসে। আচ্ছা, এখানকার বৌদ্ধ মন্দিরও কিন্তু অনেক পর্যটক হাজির হন এবং খুব সুন্দর একটা স্বর্গরাজ্যের মতো জায়গাটা দেখতে, আরে ভিউ পাবে, সুন্দর সুন্দর ছবি তুলবে, ব্লগ করবে, এই তো জীবনের কাণ্ড।
2: আমি কিন্তু আবার তোমাকে আরেকটা উত্তরবঙ্গের জায়গায় ফিরিয়ে আনতে চাই, সেটা হলো যারা ট্রেকিং করতে ভালোবাসে। আমি কিন্তু এই জায়গাটায় গেছি, তাই জন্য না বলার মানে বলারও যে লোভটা আমি সামলাতে পারলাম না। যারা ট্রেকিং করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটাকে আইডিয়াল, সেটা হলো গোর্খে। দার্জিলিং জেলার অফবিট ট্রেকিং গন্তব্যগুলোর মধ্যে গোর্খে কিন্তু একদম অন্যতম, মানে শ্রীখোলা রামমাম গোর্খে। এই যে ট্রেক পথটা, চোখ মানে তুমি যদি এই ট্রেক পথে যাও সারা রাস্তায় চোখে পড়বে রডোডেন্ড্রন, পাইন, ওক গাছের সারি, আর পথ চলতে চলতে শোনা যাবে না না পাহাড়ি পাখির ডাকে, একটু যদি চুপচাপ করে যাও। আর নিরিবিলি রামমাম গ্রাম পেরিয়ে পৌঁছানো যায় সিকিম সীমান্ত সংলগ্ন গোর্খেতে। তো পাহাড়ি নদীর ওই যে কলকল ধ্বনি আর প্রকৃতির যে নিস্তব্ধতা মিলে গোর্খে সবচেয়ে শান্তির পরিবেশের একটা ঠিকানা। তো এত জায়গার তো ঠিকানা দিয়ে দিলাম,
3: তোমার মনে চাবিটা আমাদের কাছে লক করে নিলাম, কারণ 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা কিন্তু দেবারতী আর অঙ্কিতার সঙ্গে ঠিক 6:30 অব্দি চলবে। আর আপাতত এইটুকু ভাবনা চলছিল আমার মাথায় যে তোমাকে যদি থাইল্যান্ডের নাম শোনালাম তো ইতালিতে নিয়ে যেতেই পারি কিংবা স্পেনে নিয়ে যেতে পারি, এরকম কনফিউশন কাটিয়ে মনের চাবিটা নিয়ে কোথায় চলে গেলাম একটু খুঁজে নাও, ফিরে আসছে জাস্ট গানের উপরে।

0: Vide.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: হ্যাঁ, বলছি যে এই যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলাকে কিন্তু বেশ ভালো লাগে, অনেক কৃতিসন, ওরকম একটা উদ্ভট কমের ড্রেস ভেবেছিল বলেই না আমরা আজকে গানটা বাজাতে পারলাম। এই উদ্ভট টপিক খাওয়া দাওয়া নিয়ে চলছে, সে আড্ডাটা প্রায় শেষে পথে, তবুও তুমি কি শুনছো সেটা একবার শুনে নাও।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আর সঙ্গে কে রয়েছে? সঙ্গে রয়েছে দেবারতী আর অঙ্কিতা। আর এই যে উদ্ভট কম্বিনেশনের কথা এক্ষুনি অঙ্কিতা বললো, কেন বললো? কারণ আজকে তোমার থেকে জানতে চেয়েছি যে তুমি কি উদ্ভট কম্বিনেশনের খাবার খেয়েছো বা দেখেছো, সেটা লিখে পাঠাতে বলেছিলাম 9903653992। যে তোমরা যে এত উদ্ভট কম্বিনেশন ট্রাই করেছো বস, আমি তো জানতাম না।
0: হ্যাঁ, বাট আমি মাঝে মধ্যে একটু বুঝতে পারছি, আর কখনো কখনো টেক্সট করলে ভাবতেও, উদ্ভট কম্বিনেশনটা ভাবতেও একটু কেমন কেমন লাগছে, বেশ রোমাঞ্চকর ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, বলছি রান্না করার অভিজ্ঞতা শেষ করার কি, হ্যাঁ মানে রান্না করার অভিজ্ঞতা শেষ করার কি, এখনো প্রায় প্রতিদিন যেগুলো বানাই সবগুলোই যা বানাতে যাই আর কি সেগুলো হয় না, তবে যা হয় সেগুলো দিব্যি চলে যাচ্ছে। আর কি চাই, সবাই ভালো থাকুন, বাপি খান মাকুড়া থেকে লিখে বাড়িয়ে, মানে কম্বিনেশন কম্বো সে এক্সপেরিমেন্ট করতেই থাকে, মোটামুটি তার পেট চলে যায়, কোনো সমস্যা হয়নি, এটুকু লিখেছে। আরেকজন লিখছে, হাই আমি হাওড়া থেকে পল্লবী বলছি, আমি চাতে চিনি দেবো কি নুন দিয়েছিলাম, চিনি দিতে গিয়ে নুন দিয়েছিলাম। আচ্ছা, সেটা
2: এটা উদ্ভট কম্বিনেশন বলছো ঠিকই, তবে আমি একবার একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম নুনই দেয়, ওরা চিনি দেয় না, এবং সে চাটা খেতে ভালো হয় না,
0: তাদেরকে বলা যায় না,
2: তবে তাকে সেটা বলা যায় না, আমি হাসি মুখে দু চুমুক খাওয়ার পর সাইড করে রেখে দিয়েছিলাম।
0: একজন লিখেছে, শীতকালে বাড়িতে নুডলস বানিয়েছিলাম কিন্তু টমেটো সসের বদলে বাড়িতে তৈরি ছিল একটা চাটনি, সেই চাটনি দিয়ে ট্রাই করেছিলাম, খারাপ লাগেনি, একটু অদ্ভুত মিষ্টি ঝাল টকের কম্বিনেশন হয়েছিল, আমি তো চানাচুর দিয়েও নুডলস ট্রাই করেছি। রজত বিশ্বাস নদিয়া থেকে লিখেছে,
2: রজত বাবু আপনি কিন্তু একটা জিনিস ট্রাই করতে পারেন, কি চাটনি, আমি মানে এটা উদ্ভট দিচ্ছি, হ্যাঁ চাউমিনের সঙ্গে চাটনি যখন ট্রাই করছেন, একদম আমের চাটনি, একদম দুপুরবেলা মিষ্টি আমের চাটনি হবে, সেটা দিয়ে বা আমার চাটনি দিয়ে নুডলস খেয়ে দেখবেন, ব্যাস চায়না থেকে আপনাকে নিয়ে চলে।
0: হতেই পারে ওরকম, আম দিয়ে আমি চিকেনের আমের কি সুন্দর হয় জানো, আচারি চিকেন দারুণ হয়, তোমাকে একদিন খাওয়াবো, চিন্তা নেই। পরে মেসেজে চলে যাচ্ছি, শরতের নীল আকাশের বুকে পেঁজা তুলোর সৌন্দর্যের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম, এই মুহূর্তে নীল আকাশের বুকে ভর্তি সাদা তুলোর মতো মেঘের সমাবেশ, অপূর্ব দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। যাই হোক, ক্যাফে কলকাতা শুনছি খুব ভালো লাগছে, এবার বিষয় নিয়ে বলি। একবার পাথর প্রতিমা থানার অন্তর্গত কেদারপুর গিয়েছিলাম একজনের আত্মীয়ের বাড়িতে। বেশ, আমরা যাওয়ার পর 2.5 থেকে 3 কিলো সাইজের কাতলা মাছ পুকুর থেকে ধরে এনেছিলেন গৃহকর্তা। আহা, খাবার সময় সেই কাতলা মাছ যখন পাতে পড়লো, আমি তো অবাক, মানে আমি তো অবাক, কেউ ভেবেছিলাম কাতলার কালিয়া, নিদেন পক্ষে কাতলার ঝোল তো পাতে পড়বে না, সেসব কিছুই নয়, খেসারির ডাল সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, তাই দিয়ে অল্প কিছু ভাত খেলাম, তারপর জানি কাতলা মাছের কোনো পদ আসবে। কিন্তু অবাক হবার বিষয় হলো, কাতলা মাছের পদ এলো বটে, কিন্তু সেই কাতলা মাছের পেটি দাগা দিয়ে কেওড়া টক এলো। এমন অদ্ভুত কম্বিনেশন আমি জীবনে কখনো খাইনি, মাথায় দাস আমিও খাইনি, বহরু থেকে লিখে বানিয়েছে। আরো বেশ
2: খাবো ভাবলাম, কাতলা কালিয়া এসে গেল
0: অন্য কিছু। পরের একটা মেসেজ পড়েই, শুভ বিকেল দুই দিদি ভাই। আচ্ছা, সে আবার মানে অনেক বড় বড় মেসেজ এসছে, যাকে তুমি এই মেসেজটা পড়ো, তারপরে না হয় আমি পরের মেসেজটা পড়ছি, এত মেসেজ পড়া যায় নাকি, মুখটা ব্যথা করে তো, হাহাড়ি একটা তো করতে হয়।
2: সেই তোমাকে এই টপিক, তোমাদের এই টপিক দেখে আমার ছোটবেলার এক মজার ঘটনা মনে পড়ে গেল। ছোটবেলায় একবার আমার মায়ের শরীরটা ভালো ছিল না, বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, যাওয়ার সময় বললো তোরা কি খাবি, আমি ধরুন ক্লাস 8-এ পড়ি, আত্মবিশ্বাসের সঙ্গে মাকে বললাম তুমি রান্না করতে যাও না, আমি করে নেব, তোমার কাছ থেকে সব দেখেছি, আলু সেদ্ধ ডাল সেদ্ধ সবই পারবো। সেই মতো ভাত চাপিয়ে দিলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করার পরিকল্পনা করলাম, আলুটা ঠিকঠাক দিয়ে দিলাম, ডাল সেদ্ধ করার জন্য একটা ছোট কৌটোতে ডাল দিয়ে সেটাও ভাতের ভিতরে বসিয়ে দিলাম, মনে মনে ভাবলাম আচ্ছা তো আমি পাকা রাঁধুনি। কিছুক্ষণ পর ভাত হয়ে গেল, প্রথমে আলুটা বের করলাম, তারপর ডালের কৌটোটা বের করে দেখলাম ডাল একটুও সেদ্ধ হয়নি। সেদিনই জীবনে একটা বড় শিক্ষা পেলাম, ডাল সেদ্ধ করতে শুধু ডাল দিলেই হয় না, ডালের সঙ্গে জলও দিতে হয়, হা কপাল,
0: এ ভগবান,
2: সেদিন বুঝেছিলাম রান্না দেখা আর রান্না করা দুটো এক জিনিস নয়। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে, এই যে আপনি ডাল করেছেন জল ছাড়া, এই যে আলাদাই একটা আবিষ্কার করেছেন।
0: একদমই তাই, মানে এই আলাদা আবিষ্কারটার কোনো মানে এর কোনো জুড়ি মিলবে না। আমি তার সঙ্গে মানে পথের পাঁচালীর মিউজিক দিলে সত্যজিৎ রায় মানে কি বলবেন, মানে ওই ওই ভিয়ার্ড কম্বিনেশনটা আবারও তৈরি করতে পারছি, দেখতে পাচ্ছো?
2: পরে মেসেজটা পড়ি, একবার বাড়িতে অতিথি এসেছিল, বাড়িতে আমি একাই ছিলাম, তাই ডাবের জল দিয়ে চা বানিয়ে ওনাদের দিয়েছিলাম।

0: গান শুনে
1: একটু গান শুনে ফিরে আসছি, তারপরে কিন্তু তোমার কাছে ছড়াকাটিং চলে আসবে। অত বেশি সময় আমাদের হাতে নেই, আপাতত মধুমন্তি বাগছে কি বলছে, তোমার মনের ফিলিংস কি হচ্ছে এই ডাব জল দিয়ে চা খাওয়ার ফলে।

0: এই একটু বলবেন যে কি বলছে, আমি না ঠিক বুঝতে পারি না।
1: মালিকা মালিকা কিছু একটা বলছে।
0: আলা না নুনু না না না আলা লা লা লা, এই যে আমি কিন্তু কোনো কারো ভাষাকে ইয়ে করছি না, কিন্তু বিষয়টা হলো আমি না কিছু বুঝতে পারি না। তবে যাই হোক, যেটা বুঝতে পাচ্ছি সেটা হলো প্রচুর উইয়ার্ড কম্বিনেশনে খাবার দাবার লোকজন ট্রাই করেছে। সেটা চাউমিন, আবার একটু আগে আমার সহ আরজে তিনি বললেন চাউমিনকে বাদাম দেয়, বাদাম দিয়ে নাকি চাউমিন।
1: আরে তুমি কখনো খাওনি ঘরোয়া পদ্ধতিতে মায়েদের তৈরি চাউমিন? দারুণ খেতে হয়, আলু ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ আলু ভাজা আর একটুখানি বাদাম ভাজা দিয়ে দেয় চাউমিনে, বেশ ভালো। নিরামিষ চাউমিন, যেহেতু নিরামিষ দিতে তো আর ডিম দেওয়া যেত না, সেরকম একটা চাউমিন তৈরি হতো।
0: মানে কোনদিন শুনবো শুক্তো দিয়ে চাউমিন হচ্ছে, কোনদিন একজন তো মাছের ঝোলতে চাউমিন খাচ্ছে। আমি না এবার মনে হচ্ছে যে যারা আর কি চাউমিনটা আবিষ্কার করেছে তারা এসে এদের গলা কেটে দিয়ে চলে যাবে। তবে গলা কাটুক না কাটুক, আরো কিছু উইয়ার্ড কম্বিনেশনের মেসেজ এসছে 9903653999।

0: চিন্তা করছি, হঠাৎ মাথায় এলো গুচি পোলাও বানাবো। গুচি পোলাও সাথে কষা মাংস, মানে গুছিয়ে পোলাও বানাবে বলতে গেছো না, গুচি পোলাও। আচ্ছা পড়ে দেখি, গুচি পোলাও হচ্ছে কাশ্মীরি হট রেসিপি, মাশরুম দিয়ে বানায়। ও আচ্ছা, খুব টেস্টি। সেদিন গেস্ট এসেছে বাড়িতে, পোলাও খুব ভালো করে করতে গিয়ে খুব একটা ভালো হয়নি। আচ্ছা চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। গেস্টকে একটু বোঝালাম যে আমি তো রান্না করতে পারি না, কাজের দিদি পোলাও রান্না করে দিয়ে গেছে, কিন্তু মাংসটা আমি বানিয়েছি। কি শয়তান তো তুমি, রাইস বা পোলাওটা মাশরুমটা একটু বেশি দিয়ে দিয়েছি আর কি, বাট খুব বেশ একটা ভালোই হয়েছিল। কাজের দিদির ঘাড়ে পোলাওয়ের দোষ চাপিয়ে দিয়ে বেঁচে গেলাম এই মুহূর্তে, নাহলে কি হতো জানি না। উৎপল মাইতি বেহালা থেকে, উৎপল দা সিরিয়াসলি, পরের মেসেজ, উইয়ার্ড কম্বো বেশ অনেকগুলোই আছে। আঙুরের সাথে দই দারুণ লাগে, ভাত ডালের সাথে চানাচুরো দারুণ লাগে, খেয়ে দেখো। চিড়ে ভাজা দিয়ে মাংস প্লেজার বলতে পারো আমার কাছে। আচ্ছা
1: এটা আমি ভাবে ভেবে দেখিনি কখনো। হ্যাঁ
0: আবার বলছে গিল্টি প্লেজার বলতে পারো, আমি জানি না, চিড়ে ভাজা দিয়ে গিল্টি প্লেজার ব্র্যাকেটে লেখা আছে। এই তো ছোট জীবন, একটু খাবার নিয়ে এক্সপেরিমেন্ট না করলে আর হয় নাকি। তনু কলকাতা থেকে, এই ঠিক বলেছো, এটাই আমি বলতে চাইছি।
1: এইভাবে খাবারের এক্সপেরিমেন্ট করতে করতে যেদিন খাবারের শ্রাদ্ধ হবে, সেদিন খাবার মশে উঠে এসে ছবির বাইরে বেরিয়ে বলবেন যে একই কল্লা, আমাকে একটু কলকাতার রসগোল্লা খাওয়াও দিকিনি।
0: এই জন্য তো আগে কলকাতার রসগোল্লা না খাইয়ে আমি কোথাও যেতে পারবো না। ফিরে আসবো আমাদের নতুন টপিক ছড়া কাটিং নিয়ে।

0: 107 FM Rainbow Te Cafe Kolkata Cafe Kolkata Chora Cutting Chora Cutting Chora Cutting
1: আমি কলকাতার রসগোল্লা নই তো কি হয়েছে, আমি তো বলতেই পারি আমি কলকাতার দেবারতি। এবার অঙ্কিতাও বলবে আমি কলকাতার অঙ্কিতা, মানে হ্যাঁ মানে ক্যাফে কলকাতা চলছে আর অঙ্কিতা দেবারতি রয়েছি, এবং এত সুন্দর গান আমরা যে ফেঁদে দিয়েছি আর কি, ছড়া গান সবকিছু হতে পারে। তো আপাতত এই যে ছড়া কাটিংটা শুনতে পেরেছো, মানেই হলো দুটো লাইন দেবো আর কি। সেই দুটো লাইনে যে আমাদের কি বলবো, আমাদের মধ্যেকার যে পরিমাণ সৃষ্টি রয়েছে সেই সব সৃষ্টিকে উজাড় করে দিয়ে দুইখানা লাইন লিখতে পেরেছি। সেই দুইখানা লাইনের পরে তুমি আরও দুই কি চার লাইন অ্যাড করে একটা ছোট্ট ছড়া চটপট লিখে পাঠাও 9903653992। এবারে আপনি একটুখানি দয়া করে বলবেন যে কি লাইনটা একটু
2: আগে। এই ছড়ার লাইনটা খুব সুন্দর লাইন ফেলেছে আমাদের দেবারতী, ভীষণই মিষ্টি। এ দুখানা লাইন মানে দুখানা আমরা বানিয়েছি স্প্লিট করে,
1: লাইনটা
2: জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, তারপরটা তুমি লিখবে মেলাবে। তোমার কিন্তু মেলাতে খুব একটা অসুবিধা হবে না, আমি সেটা বুঝতেই পারছি, কারণ আজকে তোমাকে একটা সহজ ছড়া কাটিংয়ের অংশ তোমাকে তুলে ধরা হয়েছে তোমার কাছে, এবং তুমি সেটা ভালো করে বলতেই পারো, তারপরে যখনের সঙ্গে কী কী মেলাতে পারবে তুমিও জেনে নাও। কিন্তু হ্যাঁ, কবিত্ব সাহিত্য কিন্তু একটা লিমিটেশন আছে, দু থেকে তিন লাইন ভাই, এর থেকে বেশি নয় কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ একদমই তাই,
2: চালি নয়।
1: জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, এরপরে দুই থেকে চার লাইন লিখে চটপট লিখে পাঠিয়ে দাও 9903653992।
2: আর এই যে তোমাকে ভাবার একটু সময় দিলাম, ভাবতে তো একটু সময় লাগে, ভাবো ভাবো ভাবো প্র্যাকটিস করো কি একজন বলে গেছিল, ফিরে আসবো হ্যাট্রিক গানের পর। আজকের হ্যাট্রিক গানগুলো ওই উইয়ার্ড থেকে বেরোতে এখনো পারিনি, একটা উইয়ার্ড কম্বিনেশন রেখে দিয়েছি, সেই কম্বোটা তুমি শুনতে পারো ঝুম বরাবর ঝুমের সঙ্গে, যদি বিভূতিভূষণকে একটু পাঞ্চ করে দিই হালকা করে। তারপরেরটা কি হবে এসে না হয় বলবো, শুনতে থাকো 107 FM Rainbow ক্যাফে কলকাতা।
1: আর তার মাঝখানেই কিন্তু যতক্ষণ চলবে তিন একে তিন গানের হ্যাট্রিকে তোমার পছন্দের তিনটে গান, তার মাঝখানেই কিন্তু অঙ্কিতা দেবরতী তোমার সঙ্গে লাইভে আসবে 107 FM এর রেইনবোতে। সো স্টে টিউনড।
2: মানে এই রেইনবোতে যে লাইভে আসবে কটা নাগাদ আসবে একবার বলে দাও।
1: আরে এক্ষুনি জাস্ট আমরা তিন একে তিন গানের হ্যাট্রিক বাজাবো, আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM Rainbow কলকাতাতে আমরা লাইভ আসছি।
0: FM Rainbow তে

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ সহ একাধিক লক্ষ্যে একত্রিত হবেন। বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্য সফর করছে। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি আজ পাটনা জেলার বন্যা কবলিত মানের ও দানাপুর এলাকা পরিদর্শন করেন। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে 140 কোটি ভারতীয় ক্রেতার বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে নিউজিল্যান্ড, যা দেশটির কর্মসংস্থান ও আয় বাড়াতে বড় ভূমিকা নেবে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে দিল্লি। ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী দিল্লির পরপরই তালিকার শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, চণ্ডীগড় এবং গোয়া। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রায় 4,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। 2018 সালে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী আগামী 15 বছরে ভারত থেকে প্রায় 20 লক্ষ টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: লাভ ইউ ও মাই পাগলু।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, studio clock বলছে 6টা বেজে 6:33, প্রায় থার্ড আর আমরা লাস্ট আরে চলে এসেছি এবং ফাইনাল আরে এসে দেবারতী অঙ্কিতা তোমার কাছে দারুণ দারুণ ছড়া কাটিং জানতে চাইছে, কিন্তু তার আগে আসুন ছড়া কাটিং এর প্রথম লাইনটা তো জানতে হবে নাকি? মানে ছড়া কাটিং এর যে লাইনটা দেওয়া হয়েছিল সেটা হলো জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, আর সেই লাইনের সঙ্গেই তোমাকে বলা হয়েছিল যে আরো কয়েকটা লাইন অ্যাড করে লিখে পাঠাতে। যেমন শাওন বারসাত থেকে লিখেছে, জ্যাম থাকলে বাড়ি ফিরবো কখন, ভাদ্রের গরমে হাঁসফাঁস প্রাণ আর মন, বাড়ির এসি ডাকছে আমায় আয় কুকুয়ায়, এত ঘাম কি আদৌ সহ্য হয়, শাওন বারসাত থেকে লিখেছে। বেশ ভালো লিখেছে কিন্তু।
3: ওকে, যখন তুমি গরমের কথা বললে যে আদৌ সহ্য হচ্ছে না, সেই সময় আর কি আকাশ তোমার কথা শুনতে পেয়ে গেছে বলতে পারো। আর সেই সময় এইটুকু বলতে চাইবো যে বীরভূম ডিস্ট্রিক্টে, মানে একটু আগে বলছিলাম উত্তর দিনাজপুরের কথা, এখন বীরভূমের কথা বলছি, যে 2-3 ঘন্টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, সেই 30-40 কিলোমিটার/আওয়ার বেগে, এবং সেখানে বিদ্যুৎ চমকের একটা, জানোই তুমি এখন কীরকম জোরে বাজ পড়ে, মানে আমি রিসেন্টলি খুব ভয় পেয়ে গেছিলাম এরকম বাজ পড়া দেখে। সেই সময় কিন্তু ইলেকট্রিক যা কিছু রয়েছে বা ইলেকট্রনিক্স ঘরে যা রয়েছে সব কিন্তু অফ করে রাখবে এবং নিজেকে একটু দূরে রাখবে। ইটস অরেঞ্জ সতর্কতা, রিয়েলি
2: একদম সাবধানে থাকো। আর ছড়া কাটিংয়ে আরও বেশ কিছু মেসেজ এসছে। সুভাষ চক্রবর্তী উত্তরবাউলি থেকে লিখেছে যে জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন তা আমার জানা নেই, তাই এখন পথেই কাটে জীবন। আহারে, পথেই যদি জীবন কেটে যায় তাহলে তো খুব সমস্যা।
3: পথে যখন জীবন কাটে আর কি, তার মাঝে মাঝে আমাদের একটু মনে পড়ে যায় যে পথে জীবন কাটাবো সবই না হয় ঠিক আছে, কিন্তু কারোর কারোর কখনো কখনো জন্মদিন পড়ে যায় পথে চলতে চলতে। তো আজকে কার জন্মদিন রয়েছে 16 সেপ্টেম্বর সেটা জেনে নেবো তার আগে, একটু বাজা বাজাবো না? যদি তুমিও বার্থডে শেয়ার করে থাকো তাহলে তোমাকেও বলবো যে হ্যাপি বার্থডে, বাট আজকে প্রসূন যোশীর বার্থডে, রাইট?
2: একদমই তাই, এবং আজকে প্রসূন যোশীর বার্থডেতে তাকে কিন্তু হ্যাপি বার্থডে তো জানাই। তিনি গান লিখেছেন, কবিতা এবং তার লেখা স্ক্রিন রাইটিংয়ে আমরা কিন্তু চিরকাল একদম ডুবে রয়েছি। সো তার বার্থডে যখন সেলিব্রেট করছি গানে গানেই সেলিব্রেট করব। আর এই যে গানটা শুনতে পাচ্ছি জাভেদ আলীর কণ্ঠে গুজারিশ, এটা কিন্তু
3: প্রসূন থেকে,
2: একদমই তাই, প্রসূন যোশীর লেখা গান। সো এখন থাকছে তোমার জন্য সেই গান।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আগে বলেছিলাম যে আমরা ঠিক ফিরে আসবো, আর বেশি সময় নেই, আমরা 10-12 মিনিট বড় জোর থাকতে পারবো, কিন্তু তার মধ্যে ছড়াকাটিংগুলো পড়তে হবে। তো কিন্তু ছড়াকাটিং কী ছিল দেবারাতি দিদি বলবে নাকি? তার আগে একটু টুকুস করে বাজিয়ে দিই না, তারপরে ফিরে আসছি।
3: হ্যাঁ, মানে যে দুটো লাইন কি একটা লাইন কি দেড়খানা লাইন যাই বলো না কেন, যে লাইনটা দিয়েছিলাম সেটা হলো জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, এবং তারপরেই আরও 2-4টা লাইন অ্যাড করে বলেছিলাম চটপট 9903652992 পাঠিয়ে দাও। এবং চটপট কি বেশ চটপট, প্রচুর মেসেজেস।
2: হ্যাঁ, মানে কবিতা সাহিত্য তোমার ভিতরকার যত ট্যালেন্ট আছে কুট কুটকে ভরে হয়ে সেগুলো সব বাইরে চলে এসছে। এখন মাধাই দাস বহরু থেকে লিখেছে, প্রিয় দেবারতী দিদিভাই ও অঙ্কিতা দিদিভাই, সান্ধ্যকালীন স্নিগ্ধ শুভেচ্ছা জানালাম, সরাসরি ছড়াকাটিংয়ে প্রবেশ করি। জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, জ্যামজটের খবর নিন, রাস্তাটা পাল্টে নিন, ঠিক সময় বাড়ি তুমি পৌঁছে যাবে তখন। পরের মেসেজ রয়েছে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছে, শুভ সন্ধ্যা, জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, ছেলে ঘুমাবে পাড়া জুড়াবে যখন।
3: আচ্ছা, ছেলে ঘুমাক, তার মানে মধ্যরাতে বাড়ি পৌঁছাবেন?
2: মানে ছড়ার মধ্যেও এরকম সব খোঁজাখুঁজি, দিস ইজ নট ফেয়ার, আমি বলছি তোমাদেরও এ বলছি, কিন্তু হ্যাঁ জানি দেবারতী যে বলছে মিষ্টি করে মজা করছে। পরের মেসেজে চলে যাই, শুভ সন্ধ্যা সুইট আজেস লেক গার্ডেন থেকে মৃত্যুঞ্জয় বলছি, 1টা বাজে বাড়ি ফিরবো কখন। কবিতার লাইন বদলে দিলে ভাই,
3: নো প্রবলেম,
2: জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, এবার পুজো এই দুটো সপ্তমী খেলবো আমি তুমি দুজন, এই সেরেছে।
3: খুব সুন্দর হয়েছে এই কবিতাটা শুনে অঙ্কিতা অবাক, আমি তো অবাক। হবে, গুড ট্রাই,
2: গুড ট্রাই, ঠিক আছে। কিন্তু কখনো কখনো আমরা ছড়া লেখার সময় যেন সেই মজাটা, সেই ইনোসেন্সটা মাথায় রাখি, সেটা মনে হয় আমাদের জন্য খুব ভালো হয়। মাখনলালের কাছে চলে যাই, মাখনলাল লিখেছেন, জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, জ্যামে বসে খিদে পাচ্ছে এখন, তাই তন্দুরি চিকেনে আরেকটু দাও মাখন। ও,
3: এই মাখনলাল যেন তখন থেকে বেশ ভালোই উইয়ার্ড খাবার দাবার লিখে যাচ্ছেন, তার খাবারে এখন মাখন ভরপুর হয়ে আছে, বুঝতে পারছি।
2: মাখনলাল মানে সত্যি পুরো মাখনে মাখন হয়ে গেছে কেসটা। আর পরের মেসেজ অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছে, জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন, রাস্তায় শুধু গাড়ির মিছিল সারাক্ষণ, বিশ্বকর্মা পুজোর সাজে কারখানা,

0: আচ্ছা, বিশ্বকর্মা পুজোয় সাজে কারখানা, অফিসের কাজ আর পুজোর কেনাকাটা, কবে যে বাড়ি ফিরব সেটাই অজানা। আচ্ছা, সে একদম খুব সুন্দর করে একটা জ্যাম কাটিয়ে পাশ কাটিয়ে সুন্দর একটা কথা লিখে দিয়েছে, মানে এত মিষ্টি করে যে একটা ছড়া কাটিং হতে পারে ভাবতে পারছি না। তবে পুজোর কেনাকাটার কথা চলছিল আর দেবারতী আর আমি মিলে মোটামুটি ডিসাইড করছিলাম তোমায় কোথায় কিভাবে নিয়ে যাব। মানে কখনো ভাবছি যে মানে এই খরচ মুখার্জির কাছে নিয়ে চলে যাই, কারণ পুজোয় তো খাওয়া দাওয়া সবটাই থাকে নাকি।
1: Different character, me, don't be, oh, hey. Producer.

0: আহা, জীবনটা বড় মানে মাখনলালের মতো মাখনময় হয়ে গেছে। এই গানটার পর তুমি শুনছো কোন শো সেটা কি তুমি জানবে?
1: তুমি শুনছো কাফে কলকাতা, আর রয়েছে দেবরতী আর অঙ্কিতা, আর জীবনটা তো একদম ফাটাফাটি ফাটাফাটি চলছে। তবে একটা লাস্ট মেসেজ পড়ে নিই, যার মেসেজটা পড়বো তিনি হলেন, তার নামটা খুঁজে পাচ্ছি না,
0: প্রকাশ দে।
1: ইয়েস, হ্যালো দিদিরা, আমি প্রকাশ দে, কৈখালী সর্দারপাড়া থেকে। জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো কখন? লাকটা সাথে দেবে যখন, কি করব বলতে পারো এখন আর জীবন। হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত 9903659992 মেসেজ এখানে।
0: বোন, খোন, জন,
1: সব একদম মিলে গেছে,
0: সব মিলে গেছে। আমরা মিলিয়ে মিলিয়ে আরেকজন মেসেজ কিন্তু লিখে ফেলেছে, এই চিংড়ি মাছ নিয়ে কিছু লিখতে চাইছে না, চিংড়ি ঘাটা থেকে লিখেছিল। কে লিখছে? তপন, বেলে ঘাটা। আচ্ছা,
1: বাইপাসে চিংড়ি ঘাটার জ্যাম কমবে যখন, বেলে ঘাটা থেকে তপন,
0: মানে সে রেখেছে যে সব। এইটা তুমি ভাবো, লেখার ইচ্ছে না ছিল, সময়টা নেই বলে সে লাস্ট লাইন লিখে পাঠিয়ে দিয়েছে।
1: না না, লেখার ইচ্ছা রয়েছে। আসলে চিংড়ি ঘাটা যে জ্যামটা হয় না, সেই জ্যামে পাউরুটিও ভরে না।
0: মানে তার মানে উত্তরটা করেছে, জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবে কখন? বাইপাসে চিংড়ি ঘাটার জ্যাম কমবে যখন।
1: ওফ, হাততালি হাততালি। আর এই হাততালি দিয়ে শেষ করব আজকের আমাদের ক্যাফে কলকাতা। ছিলাম দেবরতী, সঙ্গে অঙ্কিতা, আমিও এখানে কবিতা বানিয়ে দিলাম এবং তার সঙ্গে। আর এই মুহূর্তে যখন আমাদের আড্ডা শেষ হচ্ছে, তখন একটা বেশ এমন গান দিয়ে শেষ করব আজকে, যে গানটা আর কি এবারে শিলাজিৎ তো গেয়েছে, তার সঙ্গে সুকন্যা চট্টোপাধ্যায় গেয়েছে, এবং ফুল অন এনার্জি। এবং এই এনার্জি দিয়ে শেষ
0: করবো। ঘুরতে আসো আর না আসো, আজকাল রিল বানাতে বড্ড বেশি সবাই সরোবরে ঘোরাঘুরি করে, সেটা আমরা মেনে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পিএম বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করছে। 30 লক্ষ সুবিধা প্রাপক এখনও পর্যন্ত এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। এই প্রথম পশ্চিমবঙ্গ এই প্রকল্পে অংশ নিচ্ছে। ইতোমধ্যে ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন এমন 3000 জনকে আগামীকাল কলকাতায় এক অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। চলতি মাসে সবকিছু যাচাইয়ের পরে আরও 8 লক্ষ মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হবে 1,56,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি মাসের ভাতা হিসেবে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হবে। দুর্গাপূজায় প্যান্ডেলগুলিতে অগ্নিকাণ্ডের মতো বিপত্তি এড়াতে দমকল বিভাগ সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেবে। শারদীয় উৎসবের প্রস্তুতি নিয়ে আজ দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্যান্ডেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, আইএসআই মার্কযুক্ত বৈদ্যুতিক কেবল এবং প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা পথ থাকা বাধ্যতামূলক। চলতি বছরে যুব প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি এই সম্মেলন আয়োজিত হবে বলে রাজ্যের পর্যটনমন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটনমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যের নবগঠিত স্বাস্থ্য কমিশন আগামীকাল বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শুরু করছে। চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কলকাতায় আজ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থির হয়েছে, প্রথম দফায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ির 30 থেকে 40টি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখবেন কমিশনের প্রতিনিধিরা। 3 লাখ টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম লাইন বা প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত রেজিনগর বিধানসভা কেন্দ্রে 15 এবং নন্দীগ্রামে 12 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর জানা গেছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালের সূচনা হয় এই প্রকল্পে। ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। রাজ্যের আরও 171টি কলেজের পরিচালন সমিতির সভাপতি মনোনীত করেছে উচ্চশিক্ষা দপ্তর। বিভিন্ন জেলার এই কলেজগুলির পরিচালন সমিতির সভাপতি পদে স্থানীয় সাংসদ বিধায়ক ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিযুক্ত করা হয়েছে। অগ্নিপথ প্রকল্পের অধীনে আগামী 21 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অগ্নিবীর নিয়োগ র্যালির আয়োজন করছে ভারতীয় সেনাবাহিনী। এই র্যালিতে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বাছাই করা প্রার্থীরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে 140 কোটি ভারতীয় ক্রেতার বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে নিউজিল্যান্ড। চলতি মাসে সবকিছু যাচাইয়ের পরে আরও 8 লক্ষ মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হবে 1,56,00,000 টাকা। আগামীকাল থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে চলতি মাসের ভাতা হিসেবে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার।

0: Old is Gold. বুধবারের রাত মানে ব্লকবাস্টার বুধবার, আর আজকে ব্লকবাস্টার বুধবার নিয়ে অপরূপা আর দীপ আমরা সরি বস অপরূপা আর বাসু আছি, আমরা দুজন আছি। প্রথমে ঢুকেই একটা যাচ্ছে তাই কাণ্ড, এক্ষুনি মানে বলটা এলো কোথায়, ছক্কা মারবো নাকি কেন, আউট, বোল্ড আউট। তো বিষয়টা হচ্ছে অপরূপা আর বাসু দুজন মিলে আছি ব্লকবাস্টার বুধবারে, আর ব্লকবাস্টার বুধবার মানেই তো একটা অন্যরকম দিন, যখন আমরা ফিরে দেখি অনেক পুরনো গান শুনি, ফিরে দেখি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট কিছু মানুষদের কথা বলি, ব্যক্তিত্বের কথা বলি, এবং পাশাপাশি আমরা ফিরে ফিরে কিন্তু একটা তিনটে দশককে ধরার চেষ্টা করি ব্লকবাস্টার বুধবারে।
1: এক্স্যাক্টলি। এবং এই যে অপরূপার যে ভুলটা হলো, এটা আসলে ভুল নয়, এটাকে বলে হচ্ছে ডপলগ্যাঙ্গার এফেক্ট। সেটা কীরকম আমি একটু ছোটো করে বুঝাই, যে বহু মানুষ আছে যাদেরকে পিছন থেকে দেখলে বা সাইড থেকে দেখলে অন্য আরেকজন মানুষের মতন মনে হয়, তাদেরকে বলে ডপলগ্যাঙ্গার। এবার আমাকে দেখে পিছন থেকে, এই তো আমি পিছন দিকে ঘুরে অপরূপার সাথে এখানে কাজ করতে করতে কথা বলছি, অপরূপার হঠাৎ করে দীপের কথা মনে পড়ে, না মনে পড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, কারণ দীপকে আমরা বহুদিন, আমরা দুজনেই খুব মিস করি দীপকে, বহুদিন একসাথে আমরা দীপের সাথে শো করিনি। সো মিস ইউ দীপ। অ্যান্ড আরেকজন যার কথা আজকে বলতেই হবে, যাকে এখন আমরা বড় পর্দায় ভীষণ মিস করি, সেই একজন মানুষ যাকে আজকে সেলিব্রেট করে আমরা ডেডিকেট করছি আমাদের প্রথম ঘন্টা ওল্ড ইজ গোল্ড, সেই মহিলা, সেই অসাধারণ অভিনেত্রী, তার আজকে বার্থডে, এবং তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয়
2: শাবানা আজমি।
1: একবার জোরে হাততালি হয়ে যায় শাবানা আজমির জন্য।
0: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday,
1: yes, 18 তারিখ, 18 সেপ্টেম্বর শাবানা আজমির জন্মদিন, এবং আমরা প্রথম ঘন্টায় শাবানা আজমিকে ডেডিকেট করে তার বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন গান শোনাব। তোমাকে একটা মজার কথা বলি, অপরূপা, এই যে ডপলগ্যাঙ্গারের কথা বললাম, শাবানা আজমিকে আমি যখন অল্প বয়সে, দেখো মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি তো আমরা সবাই দেখেছি অল্প বয়সে, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়প্রদা, জয়া ভাদুরী, আমরা তো অনেককেই চিনেছি, কিন্তু শাবানা আজমির মতন কিছু অভিনেতা বা অভিনেত্রী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা চট করে চলচ্চিত্রে, টেলিভিশনে কিংবা হলে গিয়ে দেখতে পাইনি, কারণ তাদের সেই জনপ্রিয়তাটা, পপুলারিটিটা সেই তুলনায় সেরকম ছিল না। কিন্তু পপুলার অভিনেতা অভিনেত্রী, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং শিল্পী, এর মাঝের যে পার্থক্যটা, সেটা ভারতবর্ষের চলচ্চিত্রে যখন একটা নতুন ধারার সূচনা হলো, একটা নিউ ওয়েভ এলো, যেটা আমাদের সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক যার মানে কাণ্ডারি ছিলেন, অন্যদিকে আমরা যখন হিন্দি বা বলিউড ঘেঁষা সিনেমার দিকে যাই, তখন অ্যাকচুয়ালি বলিউড ইন্ডাস্ট্রি নয়, তার একটা প্যারালাল ইন্ডাস্ট্রি ছিল হিন্দি ফিল্মের, যেখানে শ্যাম বেনেগল ছিলেন এবং আরও বহু মানুষ ছিলেন যারা এই ঘরানার ছবি বানাতেন। সেই ঘরানায় একজন অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী ছিলেন শাবানা আজমি, এবং আমি অল্প বয়সে তিনজনকে খুব গুলিয়ে ফেলতাম, শাবানা আজমি, স্মিতা পাতিল আর ডিম্পল কাপাড়িয়া। যদিও ডিম্পল কাপাড়িয়াকে আমি চিনেছি তার বিভিন্ন কমার্শিয়াল মুভির মাধ্যমে, কারণ রাজ কাপুরের সঙ্গে ডিম্পল কাপাড়িয়া প্রচুর ছবির কাজ করেছেন একটা সময়, প্রচুর মানে পপুলার ছবির কাজ করেছেন। তো ডিম্পল কাপাড়িয়াকে দেখে যখন চিনেছি, মাঝে মধ্যে যখন শাবানা আজমিকে তার অল্প বয়সের ছবিতে দেখতাম, সিনেমায় দেখতাম, তখন মনে হতো যে আচ্ছা এই মহিলাই কি ওই মহিলা। আবার যখন

চিত্রা পাতিলকে দেখছি লাগারিসে, তখন ভাবছি আচ্ছা এই মহিলা কি ওই মহিলা? এই যে গুলিয়ে যাওয়ার এফেক্ট, এই গুলিয়ে যাওয়ার এফেক্ট থেকে আমাদেরকে একদমই আলাদা করে দিয়েছেন শাবানা আজমি তার চলচ্চিত্রের অভিনয়ে এবং গানের মাধ্যমে। সেরকমই একটা গান রইল তোমাদের জন্য, গানের পরে ফিরে আসছি বাসু আর অপরূপা, তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপর এই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: শাবানা আজমি অভিনীত এই ছবির পরিচালক ছিলেন শ্যাম বেনেগাল। ১৯৮৩ সালে এই সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেন বনরাজ ভাটিয়া। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গানে শুনবে লতা মঙ্গেশকরজির গাওয়া ইয়ে রাতে। শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: ওল্ড ইজ গোল্ডে আজ এমন একজন ব্যক্তিত্বের জন্মদিন আমরা সেলিব্রেট করছি যার মাত্র একটা দিন পরে, আজকে 16 তারিখের রাত 9:26, আর একটা দিন পরে 18 তারিখ যার জন্মদিন, তিনি হলেন সাবানা আজমি। সাবানা আজমি মানেই আমাদের চোখে ভেসে ওঠে একজন অপরূপ সুন্দরী বলতে আমরা যেমনটা বুঝি তা না হলেও ভীষণ অ্যাট্রাকটিভ এক ব্যক্তিত্ব, যার অভিনয় দক্ষতা আমাদের বারবার বারবার মুগ্ধ করেছে। এবং একই সাথে না, ওনার যে দুটো ঘরানায় মানে ভীষণভাবে একরকমভাবে কাজ করে যাওয়ার যে দক্ষতা, সেটা কমার্শিয়াল মুভি হোক বা আর্ট ফিল্ম, সেটাও কিন্তু আমাদের রীতিমতো মুগ্ধ করে এবং বোঝায় যে একজন অভিনেতা বা অভিনেত্রীর যে সঠিক গুণ, যে ভার্সেটাইল হওয়া, সেটা বোধহয় উনি অন্যতম একজন উদাহরণ।
3: এক্স্যাক্টলি। এবং যেটা বলতে গিয়ে আমার মনে পড়ল যে সাবানা আজমির যেটা ডেবিউ ফিল্ম, সেই ডেবিউ ফিল্মের কথা আমাকে বলতে হয়, সেটা হচ্ছে অঙ্কুর। অঙ্কুর ফিল্মটায় সাবানা আজমিকে প্রথমে কাস্টিং করেছিলেন যিনি, শ্যাম বেনেগল। শ্যাম বেনেগল তার এই অঙ্কুর ফিল্মের হিরোইনের রোলে সাবানা আজমির আগে আরও চারজন অভিনেত্রীকে ঠিক করে রেখেছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন আমাদের অপর্ণা সেন। কিন্তু বিভিন্ন অন্যান্য চলচ্চিত্রের কাজের ব্যস্ততার জন্য অপর্ণা সেন এবং আরও যে অভিনেত্রীরা ছিলেন তারা ছবিটি করতে পারেননি বা করতে পারবেন না বলে জানিয়েছিলেন। শ্যাম বেনেগল তখন হন্যে হয়ে খুঁজছেন অভিনেত্রী, কাকে পাওয়া যায় কাকে পাওয়া যায়।

পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শাবানা আজমির তখন শেষ বয়স, শেষ বছর ছিল। তো শ্যাম বেনেগাল যান পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এবং দেখেন শাবানা আজমিকে, এবং দেখেই ওনার পছন্দ হয়ে যান। যে পার্সোনালিটিটা উনি খুঁজছিলেন ওনার অঙ্কুর ফিল্মের ওই চরিত্রটির জন্য, সেটা দেখে শাবানা আজমিকে ওনার ভালো লেগে যায় এবং শাবানা আজমিকে উনি কাস্ট করেন। এবং সবথেকে বড় মজার বিষয়, তার জীবনের প্রথম চলচ্চিত্রেই শাবানা আজমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস ইন এ বলিউড ফিল্ম, এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন অঙ্কুর ছবিটা করার সূত্রে। শাবানা আজমিকে নিয়ে আরও অনেক ট্রিভিয়াস আছে, আরও অনেক কথা আছে, সেগুলো চলতে থাকবে। তবে যেটা চলবে সেটা হচ্ছে গান, আরও একটা গান রইল। গানের পরে আবার ফিরে আসছি, তোমরা শুনছো ব্লকবাস্টার। বুধবার সঙ্গে আছি বাসু এবং অপরূপ।

0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
2: তোমার রিকোয়েস্টের গান।
1: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: এই দারুণ গান শুনতে চেয়েছেন শান্তনু ঘোষ বাউরিয়া থেকে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: Old is gold hai aaj Sawana Azmir Janmodin celebrate korchi amra. এক সে বারকার এক গান, এক সে বারকার এক সিনেমা, সবই মনে পড়ে যাচ্ছে এবং গান শুনতে শুনতেও কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি। আবারও বলি, যে মানুষটিকে দেখতে তোমার মনে হতে পারে যে আচ্ছা লিডিং স্টারদের সাথে যদি আমি তুলনা করি সেই সময়ের,
3: হ্যাঁ
2: রেখাজি,
3: রেখাজি
2: সেখানে কতটা সুন্দরী উনি, কিন্তু ওনার এই যে দক্ষতা, যে উনি ওনার ওই সৌন্দর্য, এমনিতে তো উনি ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে বটেই, তো ওনার সব কিছু ছাপিয়ে গেছে সাবানা আজমির কিন্তু অভিনয় দক্ষতা। কারণ বাসু প্রথমেই বলল যে প্রথম যে সিনেমা সেই সিনেমাতেই কিন্তু উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটা কিন্তু প্রমাণ করে দেয় যে একজন অভিনেত্রী হিসেবে উনি কতটা পারদর্শী। এবং আজও আমরা ভেরি রিসেন্টলি ওনার একটা ওটিটি কাজ দেখেছি, ডাব্বা কাটল,

0: সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ওনার অভিনয় চমৎকার। আমার মনে হয় যতদিন সাবানা আজমি আমাদের সাথে আছেন উনি এইভাবেই আমাদেরকে অবাক করবেন ওনার অভিনয়ের দক্ষতায়।
1: এক্স্যাক্টলি, শুধুমাত্র অভিনয় দক্ষতায় তিনি ডাব্বা কার্টেলের মতন কিছু নন কমার্শিয়াল কাজ যে করেছেন তাই নয়, ভেরি রিসেন্টলি ওনার অভিনীত একটা ছবি আমরা দেখেছি, লঞ্চ করেছে, রিলিজ করেছে সানি দেওলের সঙ্গে, 1942 সামথিং সিনেমাটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, দেশভাগের পটভূমির উপর একটা সিনেমা। সেখানে ওনার অভিনয়টা দেখলেই তুমি বুঝতে পারবে যে উনি এখনও ওনার অভিনয়ের ধারাটাকে কীভাবে ধরে রেখেছেন। এবং কমার্শিয়াল ছবির কথা বলতে আমার মনে পড়লো যে কমার্শিয়াল ছবি কিন্তু উনি নিজের জীবনের গোড়ার দিক থেকেই করেছেন এবং এখনও অবধি করে যাচ্ছেন। তার মধ্যে কিছু নোটেবল ফিল্মস রয়েছে যেগুলোর নাম আমি বলতে চাই। আমার একবার অ্যান্থনি, ঠিক আছে, যেখানে উনি ছিলেন বিনোদ খান্নার বিপরীতে, পারভারিশ, ফকিরা, অবতার, হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড যেটা 2007 সালে রিলিজ করেছিল, বিভিন্ন কমার্শিয়াল ছবিতে আমরা ওনাকে নানান রকমের শেডের ক্যারেক্টারে দেখেছি। এবং যেটার কথা বলছিলাম যে একজন হিরোইন এবং একজন অভিনেত্রী কোথায় আলাদা হয়ে যায়, বাংলা একটা কথা আছে, দেহপট শোনে নট সকলই হারায়। মানে যে নট বা নটি তার যখন রূপ চলে যায় সময়ের নিয়মে, and every fair from fair sometimes declines by chance on its slow and dream, jemonta shakespeare bole gechen je shomoyer shonge shonge noto ba notir obhineta ba obhinetri hero ba heroine er jokhon roop chole jay sei rooper shonge shonge tar joulush tar glamour tar nam dhamo aste aste fade hote thake kintu ekjon obhineta ba obhinetri kothay tader theke alada hoye jan tara boyesher shonge jeno aro mature hote thaken aro tader obhinoy dokkhota barte thake tara aro beshi ট্রুথ সত্য তুলে নিয়ে আসতে পারেন নিজেদের অভিনয়ের মাধ্যমে। তবে এখন শুধু অভিনেতা বা অভিনেত্রী সাবানা আজমি নয়, এইবার হিরোইন সাবানা আজমির একটা গান শুনবো আমার একবার অ্যান্থনি ফিল্ম থেকে। তারপরে ফিরে এসে অবশ্যই আমরা জানাবো আজকের তোমায় পড়েছে মনের প্রথম ঘন্টার কুইজের সঠিক উত্তরদাতাদের নাম। শুনছো ব্লকবাস্টার, বুধবার, সঙ্গে রয়েছি বাসু এবং অপরূপা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
0: তোমায় পড়েছে মনে।
2: আজকে যে তোমায় পড়েছে মনের যে প্রথম প্রশ্ন, সেই তোমায় পড়েছে মনের প্রথম তোমায় পড়েছে মনের উত্তর নিয়ে আমরা চলে এসেছি। উত্তর এবং যারা যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছো প্রত্যেকের নাম নিয়ে, যদিও আজকে রেশিওটা দেখতে গেলে এর আগের দিন যতটা একদম ফাটানো কাঁপানো ব্যাপার ছিল, আজকে কিন্তু তুলনামূলক দেখছি তোমরা একটু কম উত্তর দিয়েছো, একটু বোধহয় উত্তরটা সঠিক উত্তরটা ধরতে একটু চাপ হয়েছে।
3: না, আমার মনে হচ্ছে সবাই একটু কম মন দিয়ে শুনছে, কিন্তু আমরা তো সবার রিকোয়েস্টের গান বাজাচ্ছি। এবং তোমাদের যদি গান রিকোয়েস্ট করার থেকে, তোমরা করতে পারো 9903659992 তে, আমরা কিন্তু তোমাদের রিকোয়েস্টের গান বাজাচ্ছি এবং রাদার অনেক বেশি রিকোয়েস্টের গান বাজিয়েছি।
2: এখন অবধি দুটো বাজিয়ে দিয়েছি।
3: তো এবার সঠিক উত্তরদাতাদের নামটা বলে দিই। সুব্রত মাল এবং দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, সুমিত ভকত বাঁকুড়া থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, সুমিত সিনহা চুঁচুড়া থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, নবকুমার দাস গাব বেরিয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, বুলা সরকার রানাঘাট থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে এবং সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন। এবং সঠিক উত্তর হচ্ছে ফিল্ম মান্ডি। তোমাদের জন্য এখন আমরা আলাদা করে হাততালি বাজাচ্ছি না, বরং যেটা করছি, যার জন্য আমরা আগেই হাততালি বাজিয়েছি, সেই শাবানা আজমিজির আরও একটা গান তোমাদেরকে বাজাচ্ছি। এবং তোমরা সেটা শোনার পর আবার আমরা ফিরে আসছি ব্লকবাস্টার বুধবারে। শুনছো বাসু এবং অপরূপার সাথে ওল্ড ইজ গোল্ড।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: গান ভালোবেসে গানে চলে এলাম আমরা, কারণ ব্লকবাস্টার বুধবারে তিনটে সেগমেন্ট থাকে। প্রথমটা ওল্ড ইজ গোল্ড, যেখানে আজ আমরা সাবানা আজমিজির জন্মদিন সেলিব্রেট করলাম, যেহেতু আর একটা দিন পরেই জন্মদিন। আর এই সেগমেন্টে আমরা মোটামুটি নাইনটিজের গান শুনব, এবং আজকে এই সময়টায় আমরা নিজেরা যে প্লেলিস্টটা সাজিয়ে নিয়ে এসেছি সেখানে কিন্তু বেশিরভাগই রয়েছে ইন্ডি পপ। তাই তুমি যদি তোমার পছন্দের নাইনটিজের যে কোনো গান, সেটা যে হতেই হবে ইন্ডি পপ তা নয়, শুনতে চাও, আমাদের রিকোয়েস্ট পাঠাতে চাও, তাহলে 9903653992 তে পাঠিয়ে দিতে পারো।
3: এক্স্যাক্টলি। আর এই মুহূর্তে রইল তোমাদেরই রিকোয়েস্টের একটা নাইনটিজের গান, শুনছো ব্লকবাস্টার বুধবারে আজকে এই মুহূর্তে গান ভালোবেসে গান।
2: আর এই রিকোয়েস্টটা পাঠিয়েছে আমাদের রিন্টু নিউ আলিপুর থেকে।
4: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
5: Oh yeah.

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটির পরিচালক ছিলেন হেমা মালিনী। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, দিব্যা ভারতী। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন আনন্দ মিলিন্দ। বলুন তো, আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: ফিরে এসেছি ব্লকবাস্টার বুধবারের সেকেন্ড সেগমেন্ট, যেটার নাম গান ভালোবেসে গান, যেখানে আমরা মোটামুটি 90s গানগুলোই বাজাই, এবং আজকে 90s ইন্ডি পপও বাজাচ্ছি, তোমাদের রিকোয়েস্টের গানও বাজাচ্ছি। রিকোয়েস্ট করতে পারো 9903659992, এবং সেই সঙ্গে আমাদের দ্বিতীয় ঘন্টার তোমায় পড়েছে মনের উত্তরও পাঠাতে পারো নিজেদের নাম এবং শর্ট লোকেশন দিয়ে। এবং আমাদের আজকের দ্বিতীয় ঘন্টার স্পেশালিটি বলবে,
4: আজকের দ্বিতীয় ঘন্টার স্পেশালিটি হচ্ছে আমাদের আরেকজন বার্থডে বয়কে নিয়ে কথা হবে। ওনার বয়স বাড়লেও ওনার কারিশ্মাটা জাস্ট একরকম থেকে যাচ্ছে, মানুষটাই আর এইরকম। লাকি আলীর জন্মদিন আসছে আর মাত্র দুটো দিন পর। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে কজনের জন্মদিন আশেপাশে পেয়েছি, মোটামুটি চেষ্টা করেছি যে ব্লকবাস্টার বুধবারে তাদেরকে একটু ছুঁয়ে ছুঁয়ে যেতে। তো লাকি আলীজির জন্মদিন আসছে 19শে সেপ্টেম্বর। আজকে ব্লকবাস্টার বুধবারে আমরা ওনাকেও খানিকটা সেলিব্রেট করব।
3: তাহলে আর সময় নষ্ট না করে একটু তাকে বার্থডে সেলিব্রেট করনি তার জন্য?
4: একদম।
5: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: লাকি আলীর জন্ম হয়েছিল 19শে সেপ্টেম্বর 1958 সালে, এবং তার বাবা ছিলেন বিখ্যাত বলিউডের কমেডিয়ান অ্যাক্টর, যার নাম আমরা সহজ করে বলি যে মাহমুদ। মাহমুদ আলীর সন্তান লাকি আলী, এবং লাকি আলীর ক্যারিয়ার নিয়ে আরও অনেক কথা থাকবে একটা গানের পর। ফিরে আসছি গানের পর, তোমরা শুনছো গান ভালোবেসে গান ব্লকবাস্টার বুধবারের, সঙ্গে রয়েছি বাসু আর অপরূপা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: গান ভালোবেসে গানে এই মুহূর্তে আমরা সেলিব্রেট করছি লাকি আলীর জন্মদিন, যেটা আছে আগামী 19 সেপ্টেম্বর। এবং লাকি আলী আমাদের কাছে, যারা লেট 90 বর্ন কিংবা আর্লি 2000 বর্ন, তাদের কাছে লাকি আলী কিন্তু একজন এনিগমা। কারণ তার গান আমাদেরকে একটা নতুন সুরের জগৎ খুলে দিয়েছিল। লাকি আলীর গানগুলো মূলত বলিউড ঘরানার নয়, উনি মূলত ইন্ডি পপ গাইতেন, এবং সেই গানের মধ্যে আমেরিকান ক্লাসিক্যাল কিংবা আমেরিকান জ্যাজ পপ, তারপর যেটাকে বলে ব্লুজ মিউজিকের বিরাট প্রভাব ছিল। এবং তার ইন্ডি পপ গানগুলো শুনলে আমরা তো বুঝতে পারি, বাট ওনার গায়কীর জন্যই, ওনার গায়কীর স্পেশালিটির জন্যই কিন্তু ওনাকে আমরা প্রথমবার যে বলিউড ফিল্মে শুনতে পাই, যার জন্য বলতে পারি যে ঋত্বিক রোশনের ক্যারিয়ার প্রথম ফিল্মেই একদম বম্বাস্টিক্যালি হিট হয়ে গিয়েছিল, কাহো না প্যার হে ফিল্মের গানের জন্য। লাকি আলী ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিঙ্গার্স অফ বলিউড।
3: এবং লাকি আলীকে দেখতেও এত সুন্দর, এইটা না আমি আমি ভীষণ অবাক হয়ে ছোটবেলায় ভাবতাম যে যখন আমি ও সনম শুনছি বা যখন স্ক্রিনে দেখছি আর কি টিভিতে বা শুনো দেখছি, তখন ভাবতাম যে আচ্ছা ইনি ইনি এই গানটা গেয়েছেন, এটাই সত্যি, এটা কি হতে পারে, এত সুন্দর দেখতে, ইনি তো মডেল মনে হচ্ছে। তো আমি না এখনও লাকি আলী সেই একটা অন্যরকমের ভক্ত আমার। আজ থেকে মানে খুব রিসেন্টলি বলা যাবে না, বছর খানেক আগে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছিল যেখানে গোয়ার একটা বিচের পাশে ভীষণ হাওয়া দিচ্ছে আর উনি গিটার নিয়ে এই ও সনম গাইছেন। আবার যেন কোথাও একটা নিজের ছেলেবেলাকে ফিরে পেয়েছিলাম, সেই লাকি আলীকে ফিরে পেয়েছিলাম। এখনও ভীষণ স্বাদ জাগে মনে যে যে কোনো দিন যদি শুনতে পাই যে কলকাতায় বা অন্য কোথাও লাকি আলীর পারফরমেন্স আছে, আর যদি ডেট মিলে যায় তাহলে তো চলে যাবো দেখতে, এতটাই পাগল পাগল মনে হয়।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই সিনেমাটির পরিচালক ছিলেন হেমা মালিনী। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, দিব্যা ভারতী। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন আনন্দ মিলিন। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
3: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
4: হ্যাঁ, তো গান ভালোবেসে গান মানে আমাদের তো প্রচুর গান শোনাতে হবে, তাই এই মুহূর্তে তোমাদেরকে আমরা শোনাবো আমাদের এই সেগমেন্টের সবথেকে ইন্টারেস্টিং যে পোর্শন, যেটার নাম হচ্ছে গান ভালোবেসে গান। এবং আমরা তোমাদেরকে আমাদের দ্বিতীয় ঘন্টার সেকেন্ড টিপিএমটা শুনিয়ে ফেলেছি, তোমরা তার উত্তর দিতে পারো 9903659992 তোমাদের গানের রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করছি, যে করা সম্ভব আমাদের তিনেককে তিনটা হয়ে গেলে ফিরে এসে আবার কিছু গানের রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করবো।
5: FM রেনবোতে তিনেকে

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
0: তোমায় পড়েছে মনে,
2: ফিরে এলাম তিনেককে দিনের পরে। তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবারে গান ভালোবেসে গান, এবং এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় তোমায় পড়েছে মনের সঠিক উত্তরদাতাদের নাম এবং সঠিক উত্তরের নাম বা বলবো। ভেরি ইন্টারেস্টিংলি বহু লোক সঠিক উত্তর দিয়েছেন এবং বহু মানুষ সঠিক উত্তরের কাছাকাছি কিছু বলেছেন, কিন্তু যেহেতু সঠিক উত্তরটাই আমায় নিতে হবে, কাছাকাছি কিছু নয়, তাই সঠিক উত্তরদাতাদের নামগুলো বলে ফেলি।
3: একদম। আচ্ছা, সঠিক উত্তরটা কি?
2: সঠিক উত্তরটা আগে নামটা বলতে তারপর বলছি। সেটা হচ্ছে, সঠিক উত্তর দিয়েছেন সুমিত ভকত বাঁকুড়া থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, সুমিত সিংহ চুঁচুড়া থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, নবকুমার দাস গাবেরিয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, রিঙ্কু আর ঈশানী সাপুই বাউড়িয়া থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অর্জুন সিং আমতা থেকে, অভিষেক ঘোষ কালিন্দী থেকে, আভা লস্কর হাওড়া থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, অঞ্জন এবং পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, এবং সঠিক উত্তর হচ্ছে দিল আশনা হ্যায়, দিল আশনা হ্যায়, দিল আশিয়ানা হ্যায় নয়, আশনা নেহি হ্যায় নয়, ঠিক আছে, দিল আশনা হ্যায়। সো থ্যাংক ইউ ফর দি রাইট অ্যান্সার অ্যান্ড কংগ্রাচুলেশনস।
3: তাহলে আমরা চলে যাই এই সিনেমারই একদম টাইটেল ট্র্যাক দিল আশনা হ্যাতে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট এক সেকেন্ডের মাথায় অপরূপা আর বাসু তোমাকে সাথে নিয়ে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: গান ভালোবেসে গানের একদম শেষ মুহূর্তে এসে পড়েছি, এবং এই মুহূর্তে আমরা এই গান ভালোবেসে গান যে সেগমেন্টটা শেষ করব, করে আমরা কোথায় যাব?
1: করে আমরা চলে যাব একদম মিলেনিয়াম ম্যাজিকে, যেখানে সেই সমস্ত ব্লকবাস্টার হিট গান আমরা শোনাবো, যে গানগুলো
0: 2000 থেকে 2010 এর মধ্যে বিভিন্ন ফিল্মে কিংবা অ্যালবামে রিলিজ হয়েছিল। তো আপাতত আর কথা বলছি না, সোজা ব্যাক টু ব্যাক একটা এই 90s এর এবং একটা মিলেনিয়ামের গান শুনে আবার ফিরে আসছি বাসু আর অপরূপা, তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: মিলেনিয়াম ম্যাজিক নিয়ে অপরূপার বাসু চলে এলাম আমরা। এই সেগমেন্টে না একটু ঝাঁকানাকা কিছু গান আপনাকে শোনাবো, যে গানগুলো সেই সময়ের ওই 2000 থেকে 2010 মধ্যে রীতিমতো সুপার ডুপার হিট গান, এবং যে গানগুলো শুনে আমরা মোটামুটি স্কুল কলেজে যখন যে যে অবস্থায় আছি রীতিমতো পাগল হয়ে গেছি, নাচানাচি প্রেমে পড়া সব কিছু হয়েছে এই গানগুলো শুনে। তো প্রথমেই শুনিয়েছি আজকের মিলেনিয়াম ম্যাজিকে কজরারে। এরপর যে গানটায় আসবো আবারও একজন কমন ফ্যাক্টর আছে,
2: সেই কমন ফ্যাক্টর হচ্ছেন ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া রাই দি হার্ট থ্রব অফ বলিউড, অফ টলিউড, অফ ওয়ার্ল্ড। কেন বললাম অফ টলিউড? কারণ ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তিনি আমাদের এখানে এসেও একটা দুর্ধর্ষ ছবি করে গেছেন চোখের বালি। এবং এই মুহূর্তে আমরা যে কথাটা বলছি ঐশ্বরিয়া রাইকে নিয়ে, ঐশ্বরিয়া রাই এমন একজন সুন্দরী বললে খুব খারাপ বলা হয়ে যায়, কারণ সুন্দরী কথাটা সম্পর্কে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত একদমই আলাদা। তাই এমন একজন মহিলা বলি যার মানে ছোট থেকে বড় হয়ে ওঠাটা একদম একটা অর্থোডক্স সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মিন ফ্যামিলিতে, ঠিক আছে। সেইখান থেকে উনি বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন, তারপরে তিনি দেশে ফিরে সাউথে প্রথম ফিল্ম করলেন জিন্স বলে। এই জিন্স ফিল্মটা অনেকেই দেখেনি, অনেকেই জিন্স ফিল্মের নাম জানে না, তবে জিন্স হচ্ছে তার বেসিক্যালি ডেবিউ ফিল্ম। তারপরে তিনি বলিউডের ডেবিউ করলেন এবং একটার পর একটা দুর্ধর্ষ দুর্ধর্ষ সব ফিল্ম দিয়েছিলেন, যার মধ্যে ওনাকে যে প্রথম বেসিক্যালি বলা যায় যে ফিচার করা, এখন তো আমরা ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখি FT ডট, হোয়াট ডাজ FT ডট মিনস? ফিচারিং। FT ডট মানে হচ্ছে ফিচারিং, অমুককে ফিচার করা হচ্ছে। তো ফিচার ফিল্ম ইজ ফিচারিং সামওয়ান অর ফিচারিং আ স্টোরি। তো সুভাষ ঘাই এমন একজন ডিরেক্টর যিনি নিজের জীবনের বিভিন্ন ফিল্মে বিভিন্ন হিরোইনকে ফিচার করেছেন। মহিমা চৌধুরী তাদের মধ্যে একজন, ঐশ্বরিয়া রায় তাদের মধ্যে একজন। তো ঐশ্বরিয়া রায়ের জীবনের প্রথম বড় ফিচার ফিল্ম বলা যায় কিন্তু এই তাল ফিল্মটা, যার গান এখন আমরা আপনাদেরকে শোনাবো। গানের পরে আবার ফিরে আসছি কথা বলতে। বাসু আর অপরূপা শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: ওই রক্তা যোগী, ওই রক্তা যোগী হয়ে
1: টেকনিক্যাল গ্লিচের জন্য আপাতত আমরা এই গানটা শোনাতে পাচ্ছি না, তবে অবশ্যই সুখবিন্দর সিং থাকছেন তোমাদের সঙ্গে, ফিরে আসছি গানের পর।

0: পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটি রিলিজ করে 2006 সালে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন এবং ঐশ্বরিয়া রায়। ছবির পরিচালক ছিলেন সঞ্জয় গাদভি। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: একটি বিশেষ ঘোষণা, রাত্রি 10:20 পর থেকে আগামী 2-3 ঘন্টার মধ্যে হুগলি, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ইত্যাদি জেলাতে 30-40 কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি শেষ হলো।
2: তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম তানাক দুম

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: সুখবিন্দর সিং এমন একজন গায়ক, কেন সুখবিন্দর সিং এর কথা বলছি, কারণ সুখবিন্দর সিং আমাদের দেশকে, দেশের কণ্ঠকে, আমাদের যেটাকে বলে একদম ফোক ভয়েসটাকে পৃথিবীর সামনে এমনভাবে তুলে ধরেছেন। সুখবিন্দর সিং এর গান দিল সে, যেটা আমরা জানি ভীষণ পপুলার একটা গান, ছাইয়া ছাইয়া, ভীষণ পপুলার একটা গান, সেই ছাইয়া ছাইয়া গানটা দিল সে সিনেমার একটা গান। বেসিক্যালি তার বলিউডের যাত্রাটা শুরুই হয়েছিল ছাইয়া ছাইয়া থেকে। বুলে শাহের একটা গান আছে তাইয়া তাইয়া বলে, তাকে তাইয়া তাইয়া বলে। তো এ আর রহমানের এক বন্ধুর সূত্রে অডিশন দিতে যান সুখবিন্দর সিং গানটার জন্য, এবং স্টুডিওতে বসেছিলেন গুলজার সাহাব, এবং একটা পাঠিয়েছিল, স্যাম্পল পাঠিয়েছিল সুখবিন্দর সিং রহমানকে। তো রহমান সেটা শুনে ওর গলাটা খুব ভালো লাগে এবং ওই গানটার ছন্দটা খুব ভালো লাগে। তো গুলজার সাহাব ছাইয়া ছাইয়া গানটা লিখেছিলেন, কিন্তু তখনও ছাইয়া ছাইয়া টিউনটা ছিল না। তো যে গানটা গুলজার সাহাব গিয়েছিলেন, একটা রহমান স্যার একটা সুর দিয়েছেন, তো বলেছে যে গাও। তো সুখবিন্দর সিং গিয়েছে, গাওয়ার পর গুলজার সাহাব কিংবা রহমান স্যার কারোরই খুব একটা ভালো লাগেনি। তো সুখবিন্দর জিজ্ঞেস করেন যে কেন ভালো লাগছে না, আমার গলায় কোনো প্রবলেম আছে? যে না, গলায় কোনো প্রবলেম নেই, গলাটা খুবই ভালো লাগছে, বাট গানটা ঠিক জমছে না, রিদমটা নেই। তো সুখবিন্দর সিং বলেন যে তাহলে কি করা যায়। তখন রহমান বলেন যে তুমি একটা কাজ করো, তুমি তোমার স্যাম্পল যেটা পাঠিয়েছিলে না, সেটা একবার দাও। তো সুখবিন্দর সিং তাকে তাইয়া তাইয়া গানটা শোনান।
3: আচ্ছা।
2: এবং গুলজার সাহাব এবং রহমান স্যারের দুজনেরই ভীষণ ভালো লাগে ওই ছন্দটা, এবং সেই ছন্দ থেকে

0: সুর থেকে ইন্সপায়ার্ড হয়ে গুলজার সাহাব এবং এ আর রহমান এবং সুখবিন্দর সিং তিনজন মিলে তৈরি করেন এই মাস্টারপিস চল ছাইয়া ছাইয়া গানটা। সুখবিন্দর সিং এমন একজন গায়ক যার গাওয়া গান স্লামডগ মিলিয়নিয়ারের ফিল্ম জয় হো, যেটা 2009 সালে যায় অস্কারে, অস্কারে বেস্ট অরিজিনাল সং হিসেবে নমিনেটেড হয় এবং পরবর্তীকালে সেটা অস্কারে জেতে।
1: এবং এই গানের ক্ষেত্রেও কিন্তু এই তিনটে নামই কমন, সুখবিন্দর সিং, এ আর রহমানজি এবং গুলজার সাহাব। তাহলে আর অপেক্ষা কিসের, তোমাকে শোনাই, আমরাও শুনি এই দারুণ চমৎকার একটা গান। যাই হোক, ফিরে আসছি 5 মিনিট 20 সেকেন্ড পর তোমাকে সাথে নিয়ে অপরূপার বাসু শুধুমাত্র ব্লকবাস্টার বুধবারের।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক। ব্লকবাস্টার বুধবারে এই মুহূর্তে মিলেনিয়াম ম্যাজিক মানে আমাদের শেষ ঘন্টা চলছে, এবং যখন আমরা লাস্ট গানটা বাজাচ্ছি, যাই হোক, তার আগে যে গানটার কথা বলছিলাম মানে ছাইয়া ছাইয়া, ছাইয়া ছাইয়ার কথা বললেই চলে আসে সুখবিন্দর, গুলজার, রহমান এবং আরেকজন ব্যক্তির নাম, তার নাম হচ্ছে শাহরুখ খান। আর শাহরুখ খানকে ছাড়া কোনো সন্ধ্যা কোনো রাত কি হতে পারে? কি
2: না, একদম না, একদম সম্ভব নয়। সেই জন্যই আজকে আমাদের পুরো প্লেলিস্ট জুড়ে মাঝে মধ্যেই বোধহয় তো দিলসেতেও এসেছিলেন শাহরুখ খান, আবারও আসছেন শাহরুখ খান, এবং এখনো থাকবেন শাহরুখ খান।
1: এক্স্যাক্টলি, তো ব্যাক টু ব্যাক শাহরুখ খানের দুটো গান শুনবো, তবে তার আগে তোমায় পড়েছে মনের তিন নম্বর প্রশ্নটা আরেকবার তোমাদেরকে শুনিয়ে দেবো, তারপরে ব্যাক টু ব্যাক দুটো গান এবং ফিরে এসে সঠিক উত্তরদাতাদের নাম।
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটি রিলিজ করে 2006 সালে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন এবং ঐশ্বরিয়া রায়। ছবির পরিচালক ছিলেন সঞ্জয় গাদভি। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
0: পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.
0: তোমায় পড়েছে মনে।
2: সময় হয়ে গেছে এবার সঠিক উত্তরদাতাদের নামটা বলার। বলে ফেলি, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অঞ্জন এবং পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, সাথী কর্মকার আন্দুল থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, ত্রিপর্ণা নস্কর রঘুদেব বাটি থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, অভিষেক ঘোষ কালিন্দি থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, সুমিত সিংহ চুচুড়া থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, নবকুমার দাস গাববেরিয়া থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, শঙ্কর চন্দ্রদেব বারাসত থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, আভা লস্কর হাওড়া থেকে, আরিফ হোসেন মুর্শিদাবাদ থেকে, দেবস্মিতা বেহালা থেকে এবং অ্যান্ডি কলকাতা থেকে সঠিক উত্তর পাঠিয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে ধুম 2। হ্যাঁ, ধুম 2 হচ্ছে সঠিক উত্তর, যোধা আকবর বা অন্য কোনো সিনেমা নয়। তাই এই মুহূর্তে চট করে তোমাদেরকে শুনিয়ে দিই ধুম 2 ফিল্মের গানা এবং ফিরে এসে তোমাদেরকে বলবো টাটা বাই বাই, কারণ একদম সময় শেষ হয়ে এসেছে। রইল ধুম 2 গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: এবং দেখতে দেখতে আজকের ব্লকবাস্টার বুধবার এখানেই শেষ হলো। আমাদের হাতে আর একদম সময় নেই, সময় নেই তো ঠিকই, কিন্তু গান তো একটা শোনাতেই পারি, এবং গান শুনতে শুনতে আমরা আজকের মতন বলছি গুড নাইট বাসু এবং অপরূপা। তবে ফিরে আসবো আবার আগামী বুধবার ব্লকবাস্টার বুধবার নিয়ে, সেখানে আবার কথা হবে, আরও গান হবে। আপাতত বাই বাই, গুড নাইট।

0: FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: সাত সুরে সারা দিন, আর সেই সারাদিনেরই ক্যালেন্ডারের পাতায় দিন বদল হয়ে যায় রাত্রি বারোটা বাজলেই। রাত্রি বারোটা বেজে 53 সেকেন্ড এই মুহূর্তের সময়, আর এই সময়টা আপনারা থাকেন 107 FM রেনবোতে। শুনতে কি চাও, শুনতে কি চাও? আজকে শুরু করব ইন্দ্রাণী সেনের কণ্ঠে গানটা দিয়ে, আর তারপর ফিরব আপনাদের রিকোয়েস্ট নিয়ে।

জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আর সেই হাত আপনার মোবাইল ফোনের কিপ্যাডে। যখন টাইপ করছে আপনার পছন্দের গান, তখন তা পৌঁছে যাচ্ছে শুনতে কি চাওতে। আর শুনতে কি চাওতে আজকে প্রথম রিকোয়েস্ট যার রাখবো, সঞ্চিতা তমলুক থেকে শুনতে চেয়েছেন রবীন্দ্রসঙ্গীত একটি। কিন্তু সঞ্চিতা, যে শিল্পীর কণ্ঠে শুনতে চেয়েছেন সেটা শোনাতে পারছি না, তবে অন্য শিল্পীর কণ্ঠে আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি শোনাবো, আরও তার সঙ্গে আর একজনের রিকোয়েস্টের গান শোনাবো। দেব হাওড়া আন্দুল থেকে শুনতে চেয়েছেন আরেকটা বাংলা গান, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। দুটো গান ব্যাক টু ব্যাক শুনতে কি চাওতে।

শুধু মনে রেখো আমার এই গান, 107 FM রেনবোতে শুনছেন শুনতে কি চাও। FM রেনবোর এই প্রোগ্রাম অর্থাৎ শুনতে কি চাও, তো আপনার রিকোয়েস্ট পাঠাবেন হোয়াটসঅ্যাপে বা SMS করে নাম্বার 9903659992। আরও একবার বলে দিই নাম্বারটা, 9903659992। আর ইতিমধ্যে যাদের রিকোয়েস্ট এসে পৌঁছেছে তাদের মধ্যে এখন যাদের গান শোনাবো রিকোয়েস্টের গান, মিঠু কাঁসারিপাড়া থেকে SD বর্মনের কণ্ঠে শুনতে চেয়েছ গান, আর সৌভিক সরকার হালতু থেকে শুনতে চেয়েছ আরেকটি গান, ব্যাক টু ব্যাক এই দুটো গান শুনবে এখন শুনতে কি চাওতে 107 FM রেনবোতে।

এবারে যার রিকোয়েস্টের গানটা শোনাবো তার নাম নন্দিনী। নন্দিনী যাদবপুর থেকে লিখেছেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, এই গানটা শুনতেছি, রিকোয়েস্ট করেছেন।

9903659992 আপনার রিকোয়েস্ট পাঠানোর ঠিকানা 107 FM রেনবোর শুনতে কি চাওতে। আপনি SMS করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের মধ্যে একজন সায়ন, সায়ন লিখছেন, আমার নাম সায়ন দাস, আমি গড়িয়াতে থাকি। আপনি কি 22শে শ্রাবণের গভীরে যাও চালাতে পারবেন? দেখি চেষ্টা করে চালানো যায় কিনা।

শুনতে কি চাও? পরবর্তী রিকোয়েস্ট করেছেন রাজেশ কান্তি দত্ত হাওড়া ময়দান থেকে, আর রিঙ্কু খান, মুমতাজ খান, আন্দুল খতির বাজার হাওড়া থেকে। দুজনেরই পছন্দের কমন শিল্পী আশা ভোঁসলে, দুজনেরই প্রথমে প্রেম প্রতিজ্ঞা ছবি থেকে এবং তারপর বলমা ছবি থেকে দুটি গান ব্যাক টু ব্যাক।

শোন থেকে চাও আর মাত্র 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে যাদের রিকোয়েস্ট ইতিমধ্যে রয়েছে, আমতা থেকে আলাউল মল্লিক শুনতে চেয়েছেন মুদ্দাত ছবি থেকে আশা ভোঁসলে এবং মোহাম্মদ আজিজের কণ্ঠে এই গানটি।

আজকের শুনতে কি চাও এর শেষ গানটি শোনাবো, যার রিকোয়েস্টে তিনি দেবব্রত বিশ্বাস হালিশহর উত্তর চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে। আর এই গানটির সঙ্গে সঙ্গে আজকের শুনতে কি চাও এ পর্যন্তই, আর এর পরে রয়েছে সুররঞ্জনী। শুনতে থাকুন 107 FM রেনবো।

আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রঞ্জিনী রামাচন্দ্রনের কণ্ঠে রাগ সুর মালহারে, সুররঞ্জনী।

শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে এতক্ষণ শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন রঞ্জিনী রামাচন্দ্রন। রাগ সুরমল্লারে শুনলেন খেয়াল। পরবর্তী নিবেদন সরোদ, শিল্পী জয়ন্ত ভট্টাচার্য, রাগ কিরবাণী।

0: শুনলেন সুররঞ্জনী। জয়ন্ত ভট্টাচার্যের স্বরদে শুনছিলেন রাগ কিরোয়ানি। আজকের সুররঞ্জনী এ পর্যন্তই।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: আপকে লিয়ে 107 FM রেইনবো অনুষ্ঠান শুনছেন। এখনকার অনুষ্ঠান আপকে লিয়ে, হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে আপনাদের সবাই সবাইকে স্বাগত। শুরু করব কিশোর কুমারের কণ্ঠে গোলমাল ছবি থেকে এই গানটি দিয়ে।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি, ছবির নাম অভিনেত্রী। আর এরপরের গানটা শোনাবো, মোহাম্মদ রফির কণ্ঠে, কন্যাদান ছবি থেকে।

শুনছেন আপকে লিয়ে 107 FM রেনবোতে। এবারে যে গানটি শোনাবো তার শিল্পী আশা ভোঁসলে।

আশা ভোঁসলের অন্যতম একটা মাস্টারপিস এই গজল, গুলজারের কলমে আর আরডির সুরে, আশার কণ্ঠে, এক অনবদ্য সৃষ্টি। আমার খুব পছন্দের একটা গজল, আজ শোনাতে পারলাম আপনাদের। এরপরে যে গানটা শোনাব, হেমন্ত কুমারের কণ্ঠে, প্যাসা ছবি থেকে।

সেই পুরনো ফিফটিজ, আর আরডির আরডির পরে এসডির সুর, আর এবারে কলম ছিল শাহিরের। আরেকটা মাস্টারপিস, হেমন্ত কুমারের কণ্ঠে শুনলেন প্যাসা ছবি থেকে।

গুলজার যখনই কলম তুলে নিয়েছেন আর তার সঙ্গে জুটি বেঁধেছেন আরডি, তখনই তৈরি হয়েছে কখনো না ভুলতে পারা এমন কিছু গান, আর তার সঙ্গে লতা মঙ্গেশকরের দরদি কণ্ঠ। এই গান শুনে উদাস হয়নি এমন মানুষ পাওয়া মুশকিল। চলে আসে পরের গানে, এবারে শোনাবো আবার একটু পুরনো দিনের মুকেশের কণ্ঠে মধুমতি ছবি থেকে এই গানটা।

অফবিট গান শোনালাম। ছবির নাম মনে পড়ছে কি? ছবির নাম খোয়াব। আর এই গানটা শিল্পী ছিলেন যেসুদাস, যার কণ্ঠের মধ্যে একটা সত্যি একটা স্বপ্নালু ব্যাপার আছে, যা যেন সুরের একটা জাদু রেখে যায়। আশা করি আপনাদের ভালো লাগলো গানটা। মন কোই বানজারা যেসুদাসের কণ্ঠে শুনলেন খোয়াব ছবি থেকে। তাহলে এগিয়ে চলা যাক, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, 2:43:40। এবার আর একটা ভালো গান শোনাই, সেলাব ছবি থেকে, অমিত কুমার আর আশা ভোঁসলের কণ্ঠে।

অমর প্রেম ছবি থেকে গানটা শুনলাম কিশোর কুমারের কণ্ঠে। আর এই গান দিয়ে শুরু হলো আপ কে লিয়ে সেকেন্ড হাফ। প্রথম হাফে আপনাদের সঙ্গে ছিলেন মল্লিকা মজুমদার, আর দ্বিতীয় হাফে রয়েছি তপূজা, তপূজা মিত্র। এরপর অনামিকা ছবি থেকে আরও একবার কিশোর কুমার।

0: এর পরের গান আনন্দ ছবি থেকে মুকেশ। আমরা এই অনুষ্ঠান শুনছি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। আর আজ 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার। মুকেশ, আনন্দ।
1: মানে

এর পরের গান ববি থেকে, শৈলেন্দ্র সিং এবং লতা মঙ্গেশকর।

0: এরপরের গান দিওয়ার থেকে, কিশোর কুমার এবং আশা ভোসলে।
1: কহ দু তুমে
2: হ্যাঁ
1: ইয়া চুপ রহু
2: না
1: দিল মে মেরে আজ ক্যা
2: ক্যা হ্যায়

ছবির নাম ছিল ধর্মাত্মা, শিল্পীরা ছিলেন মুকেশ এবং কাঞ্চন। আমরা শুনছি আপ কে লিয়ে, হিন্দি ছবির গান সেকেন্ড হাফ। এরপর দো উস্তাদ ছবি থেকে আশা ভোসলে এবং মোহাম্মদ রফি।

আশা ভোসলের কণ্ঠ, আর ছবির নাম ছিল ডন। শেষের দিকে চলে এসেছি, এর পরের গান হরে রাম হরে কৃষ্ণ থেকে। লতা মঙ্গেশকর, কিশোর কুমার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে এখন প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথম আমরা শুনব

আমরা শুনলাম খেয়াল, শিল্প ছিলেন শিরিন সেনগুপ্ত, রাগ ভাটিয়ার। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী।

0: আমরা শুনলাম গিটার, শিল্পী ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী। এই সঙ্গেই শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি শুরু হলো সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে, আমারও পড়ানো যাহা চায় গান দিয়ে। এরপরের গান শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আমরা শুনছি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম জগতে আনন্দ চক্রে। আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি। এরপর তপন প্রভা।

গানটা শুনলাম অভিকের কণ্ঠে। এরপরের গান বাজিল কাহারো বিনা, শিল্পী শ্রেয়া ঘোষ আকুরাতা।